0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 26শে জ্যৈষ্ঠ, 22শে জিলহজ, 9ই জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20শে জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী এক বছরের মধ্যে চালু হবে নারায়ণগঞ্জের গন্ধপুর পানিশোধনাগার। ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে 50 কোটি লিটার নিরাপদ পানি, আশা প্রকাশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। বাংলাদেশ বিশ্বের 140টির বেশি দেশে ঔষধ রপ্তানি করছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার 5ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সৃষ্ট আস্থার সংকট সফলভাবে কাটিয়ে উঠেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে স্কুল ইউনিফর্ম, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সম্মত উভয় দেশ। ইরান ও ইসরায়েল জানিয়েছে তারা হামলা স্থগিত রাখবে, তবে যুদ্ধবিরতি আবারও লঙ্ঘিত হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং মিরপুরে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জিরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এই তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত পাঁচ অর্থ বছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন বেড়েছে। তিনি জাতীয় সংসদকে জানান, এর ফলে গত অর্থ বছরে এর মোট পরিমাণ দাঁড়িয়েছে $24.16 বিলিয়ন। বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে, পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। দেশের চামড়া শিল্পে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এ খাতের রপ্তানি আয় $10 বিলিয়ন বেশি হতে পারে। জামালপুর 3 আসনে সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানান, চলতি মৌসুমে দেশে মোট 3,27,5,929 মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক সংসদকে জানান, দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং দেশ বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি জানান, এসব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর 12 লাখেরও বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 20শে জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এসানুল হক মিলন গতকাল তাঁর মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি এবং প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
2: এসএসসি রেজাল্ট আমরা 20th July আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে 27 এর এসএসসি এক্সাম ক্লোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা, সেই অর্থে আমরা 7 জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8 ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি।
0: শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময়ে অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উন্নয়নের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন উপস্থিত ছিলেন। এ সময় ডক্টর মাহাদি আমিন জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 1 বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে এই কথা বলেন।
3: দুই সিটি কর্পোরেশনে নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আমরা মেঘনা থেকে পানি নিয়ে পাইপলাইনের মধ্যে দিয়ে ট্রিটমেন্ট করে সেটাকে ঢাকা মহানগরে দেওয়া হবে। একটা অনেক আধুনিক টেকনোলজির একটা প্রজেক্ট, এখানে প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে আপনার ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় শেষ হয়ে এসছে। ছোটখাটো দুই এক কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হবে।
0: স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাউত হোসেন বলেছেন, বাংলাদেশের ঔষধ বর্তমানে বিশ্বের 140টির বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে সরকারের আগাম প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। আরও শুনুন প্রতিবেদনে।
4: বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ববাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাউত হোসেন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি BAPI এর পক্ষ থেকে অনুদান হিসেবে 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড IV স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ঔষধ 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
5: মাত্র খুব অল্প কয়টা কান্ট্রি এক্সপোর্ট করে, তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি। 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন, এটার পরিসর আরো বৃদ্ধি হয়ে যাবে।
4: আব্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরো 2 দিন সময় দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
5: আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে, তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময়, কাজে আমরা সময়টা না দিলে গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আমরা মিনিস্ট্রি আমরা দেখবো আমাদের আইন অনুভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেনস্ট দ্যাট। আমরা আমাদের অবস্থানে ইনশাল্লাহ ঠিক আছি, এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি, কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব।
4: একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর MA মোহিত বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনার জন্য প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে, তারপরও কেউ আক্রান্ত হলে যাতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায় সেই প্রয়োজনীয় প্রস্তুতি সরকারের রয়েছে।
6: ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি বলবো আমাদের স্বাস্থ্য খাতে এই 2-3 মাসে আমাদের নতুন সরকারের পক্ষ থেকে এটা একটা বড় স্ট্র্যাটেজিক চেঞ্জ।
4: অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে কেন্দ্রীয় মজুদে 1 লাখ IV স্যালাইন রয়েছে এবং দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে আরো 20-25 হাজার স্যালাইন সংরক্ষিত আছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাদুল আহমদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সচিবালয়ে রামিসা হত্যাকাণ্ড সহ দেশব্যাপী সাড়া জাগানো তিনটি ঘটনায় পুলিশ সদস্যদের প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2024 সালের 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম বলেও জানান তিনি। বিগত 2024 ও 2025 সালের অপরাধ চিত্রে তুলনামূলক পরিসংখ্যান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত বছরগুলোর তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জার জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। মরিশাসে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করতে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে নীতিগতভাবে সম্মত হয়েছে। গতকাল সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মোহাম্মদ রেজা কাশাম উতিবের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী মোহাম্মদ রেজা কাশাম উতিম বলেন, তার দেশ বিশেষ করে ওয়ান স্টপ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। দেশটিতে পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে মরিশাসের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও রাশিয়া। গতকাল মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডক্টর খলিলুর রহমান ও সের্গেই লাভরভ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সের্গেই লাভরভ অভিনন্দন জানান এবং জাতিসংঘকে আরও কার্যকর ও বৈশ্বিক বিষয়াদিতে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা সুদৃঢ় করার ক্ষেত্রে তার প্রচেষ্টায় রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। ধর্ম মন্ত্রণালয় আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করেছে। গতকাল এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। রোডম্যাপ অনুসারে চলতি বছরের 26শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এবং 8ই নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। 2027 সালের 28শে জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং 8ই এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা দিতে চলতি অর্থবছরের চতুর্থ কিস্তিতে 49,44,50,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই অর্থ চলতি মাস নাগাদ দেশের 63টি জেলার 9,889 জন রোগীর মধ্যে বিতরণ করা হবে। চিকিৎসা ব্যয় ক্রমবর্ধমান চাপের মধ্যে সরকারের এই সহায়তা কর্মসূচি হাজারো দরিদ্র রোগী ও তাদের পরিবারের জন্য স্বস্তি হিসেবে বিবেচিত হয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। এপ্রিলে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েলের মধ্যে গোলাগুলি বিনিময়ের প্রেক্ষাপটে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে উভয় দেশ। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ এই মুহূর্ত থেকেই হামলা বন্ধ করেছে। তবে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি বলে উল্লেখ করেন নেতানিয়াহু। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। এদিকে লেবাননের মাটিতে ফের ইসরায়েলি হামলা হলে এর কঠোরতা তাৎক্ষণিক জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চাচ্ছে না, আবার সংলাপেও বসছে না, তাই ইরানের জনগণের অধিকার রক্ষায় তেহরানকে সমুচিত জবাব দিতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসরায়েল ও ইরানের মধ্যে বৃদ্ধি পাওয়া সংঘাতের ব্যাপারে সতর্ক করে বলেন, এটি ভঙ্গুর যুদ্ধবিরতির জন্য বিপজ্জনক হতে পারে এবং দুঃসহ পরিণতির দিকে এগুতে পারে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে সংঘটিত কয়েকটি সাম্প্রতিক ঘটনা নিয়ে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেবানন, ইরান ও গাজায় যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যায় এমন পদক্ষেপ পরিহার করতে বলেছেন। হরমুজ প্রণালীতে দৃশ্যত ইরান ও মার্কিন নৌ অবরোধ সম্পর্কে অ্যান্তনিও গুতেরেস নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত সাঈদ ইরাবানি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মতবিনিময় অব্যাহত রয়েছে। গতকাল আফগানিস্তান সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রেসি ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে পুনরায় সম্পৃক্ত হতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলি সরকার ও জনসাধারণকে আলোচনার টেবিলে বসার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন। গতকাল সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, সামরিক অভিযান কখনোই ইসরায়েলকে নিরাপত্তা ও সুরক্ষা এনে দেবে না। এদিকে ইসরায়েল বিমান হামলা অব্যাহত রাখায় লেবাননের দক্ষিণাঞ্চলে দুজন নিহত ও আরও দর্শন আহত হয়েছে। হিজবুল্লাহ জানায় তারা লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC বলেছে, ইসরায়েলের ব্যাপক হামলার কারণে লেবাননে মানবিক সংকট তীব্রতর হচ্ছে, কারণ আরেকটি যুদ্ধবিরতি ভেস্তে দিতে চলেছে এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত এবং ক্রমবর্ধমান হতাশাজনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। বেলা 11টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 45 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি বছরের SSC পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী 1 বছরের মধ্যে চালু হবে নারায়ণগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার। ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে 50 কোটি লিটার নিরাপদ পানি, আশা প্রকাশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। বাংলাদেশ বিশ্বের 140টির বেশি দেশে ঔষধ রপ্তানি করছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার 5ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সৃষ্ট আস্থার সংকট সফলভাবে কাটিয়ে উঠেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে স্কুল ইউনিফর্ম, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মরিশাসে বাংলাদেশের শ্রম বাজার পুনরায় চালুর লক্ষ্যে সম্মত উভয় দেশ। ইরান ও ইসরায়েল জানিয়েছে তারা হামলা স্থগিত রাখবে, তবে যুদ্ধবিরতি আবার লঙ্ঘিত হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং মিরপুরে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আশা করি সব ক্লিয়ার। আমি চলে এলাম আবার নতুন একটি দিন শুরু, নতুন একটি সকাল শুরু, এবং আমি তানহা চলে এসেছি বরাবরের মতোই মর্নিং মাইক নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান, আই হোপ। আচ্ছা, কেমন লাগে আপনাদের প্রতিদিন আমাকে সকালবেলা শুনতে, মানে আমার কণ্ঠটা কেমন লাগে এবং আমার কথা বলার স্টাইল? গতকালকে কিন্তু একজন বলেছে যে আমাকে নাকি, আমি নাকি অনেক ঢং করে কথা বলি। তো আমি ডিসিশন নিয়েছি যে আমি এখন থেকে ঢং করেই কথা বলবো, যে দেখা যাক যে ঢং করার কথা বলার পরে কতজন মানুষ আমাকে ভালোবাসে এবং কতজন মানুষ আমাকে ভালো না বাসে। ওকে, সো আমি আজকে এখন থেকে শুরু করব ঢং করে কথা বলা। বাই দ্য ওয়ে, আমি নর্মালি এমনিতেই ঢং করে কথা বলি, সো আমার তেমন একটা প্রবলেম হবে না, আই হোপ। যাই হোক, এত বকবক না করে আমি বলে ফেলি যে আমি তানহা চলে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আর এছাড়াও বৃহস্পতিবার দিনও মাঝে মাঝে মর্নিং মাইক নিয়ে আমি হাজির হই, আবার বৃহস্পতিবার রাতেও মাঝে মাঝে হাজির হই, যেমন ভালোবাসার বাংলাদেশে আমাকে কিন্তু অনেকেই দেখেন এখন গুরুর সাথে, তো সেখানেও কিন্তু আমি থাকি। যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগছে, ভালো সবসময়ই লাগতো আমাদের ঢাকা FM 90.4। আর এছাড়া আপনারা কিন্তু ফেসবুকে অলওয়েজ আপডেট পেতে পারেন যে কখন কি হবে বা কখন কি হচ্ছে, বা আমাদের ফানি ভিডিও, আমাদের ফানি পোস্টগুলোতে আপডেট পেতে পারেন। সো সেটার জন্য যেটা করতে হবে, ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে, আপনি কিন্তু ফেভারিট দিয়ে রাখতে পারেন। সো যেটা করতে হবে, facebook.com/ILoveDhakaFM সেই অ্যাড্রেস চলে যেতে হবে। ওকে, আর SMS এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন। আজকে আমি লাইভে আপনাদের SMS এবং মেসেজগুলো পড়বো, প্রতিদিনই পড়ি, তবে আজকেও পড়বো। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আর মজার মজার ইনফরমেশন তো শেয়ার করবোই, গল্প শেয়ার করবোই, তবে আজকে আমি ভাবছিলাম যে একটু বিশ্বকাপের দিকে যাওয়া, মানে গেলে কেমন হয়, যদিও আরও কিছুদিন বাকি আছে, কিছুদিন বলতে লাইক 11 তারিখ থেকে শুরু, তো কিছুদিন বাকি আছে, তো কিন্তু তারপরও আমাদের কাছে বাংলাদেশে কিন্তু এক মাস আগে থেকেই বিশ্বকাপ শুরু হয়ে যায়, তাই না? মানে কি হবে, কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, কে কোন দল, এটা নিয়ে কিন্তু সেই রকম তুমুল একটা ঝামেলার সৃষ্টি দেখতে পারি আমি, তাই না? তো এই যে দল করা নিয়ে কি কি মজার মজার ইনসিডেন্ট হয়েছে বা হচ্ছে, এগুলোই আমি শেয়ার করব, গল্প করব, আর অন্যান্য স্টোরি হিস্টোরি শেয়ার করব। তো চলুন এখন আপাতত মর্নিং মাইক শুরু করি, একটা ব্রেক নিব এবং কিছু গান শুনবো ব্রেকের পর। সো ব্রেক থেকে এবং গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: বাইজা বুজা তামাত্তা।

0: বাহারে।
1: আহা, পাহারে যাব কে কইছরে?
2: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ দানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি দানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি দানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আই হোপ আপনারা যারা সকাল থেকে জয়েন হয়ে গেছেন এবং যারা প্রথম থেকে আমাকে শুনছেন, আপনাদের অনেক বেশি ভালো লাগছে আমাকে শুনতে। তো আমি একটা ফেসবুকে পোস্ট কিন্তু করে দিয়েছি, সেখানে চাইলে কিন্তু ফিডব্যাক দিতে পারেন বা মতামত জানাতে পারেন। এছাড়াও আমাকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমি কিন্তু ফেসবুকে অলরেডি একটা পোস্ট করে দিয়েছি, অনেকেই দেখছি পোস্টে লাইক দিচ্ছেন এবং ট্রিগার্ড হয়েছেন কিন্তু অনেকে, যারা আমাদের ফিফা প্রতি চার বছর পর যখন আসে বিশ্বকাপ আর্জেন্টিনা ব্রাজিল, এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা তুমুল বিতর্ক, তুমুল ঝগড়া দেখা যায় এবং নানা রকম কারসাজি বলা যায় যে ইউনিক আইডিয়া আমরা দেখতে পাই যে এই আর্জেন্টিনা ব্রাজিলের ভক্তরা করে থাকেন। যেমন আমি গতকালকে দেখলাম যে একজন রিক্সাওয়ালা, আই মিন যে আমাদের যেই অটোগুলো চলে রিক্সার মতো দেখতে যেই অটো রিক্সাগুলো আছে, সেগুলো পুরোটাই আর্জেন্টিনার পতাকায় রং করেছেন। এবং আবার দেখেছি আমাদের এলাকায় একটা বাড়ি ছিল যে বাড়িটা পুরোটাই ব্রাজিলের পতাকার রং করা ছিল। সো ব্যাপারগুলো এরকম যে খুব কি বলে এটাকে, অন্ধ ভক্তর মতো, মানে সে পুরোটা তার পুরোটা জীবনটাকেই আর্জেন্টিনা বা ব্রাজিল বা তার পছন্দের কোনো কান্ট্রির পতাকার মতো করে করে ফেলছে। তো এই ব্যাপারগুলো আমি কিন্তু খুবই এনজয় করি, কারণ মনে হয় কি যে ঈদের মৌসুম চলছে, ব্যাপারটা এরকম মনে হয়। কারণ মনে হয় যে মানে সবাই খুব লাইক একটা কেমন একটা মানে খুব এক্সাইটমেন্ট টাইম চলে। তো আমি সেই রিলটার একটা ফেসবুকে কিন্তু পোস্ট করে দিয়েছি, ছবিটা দেখে আসতে পারেন, খুবই মজার একটা ছবি। এক লোক হচ্ছে পরোটা ভাজছে, সে তার গায়ে হচ্ছে আর্জেন্টিনার পতাকা, আর এক লোক পরোটা বানাচ্ছে তার গায়ে ব্রাজিলের পতাকা। সো আমি সেই ছবিটা আপলোড করে লিখেছি যে সকালে ঘুম থেকে উঠে নেইমারের বানানো আর মেসির ভাজানো পরোটা দিয়ে নাস্তা করলাম। আর আপনারা এখন আপনারা বলে দেন যে আপনারা কার রুটি বা পরোটা দিয়ে নাস্তা করেছেন। ওকে, সো আমি আবার একটা ব্রেক নিব, আপনারা ভাবতে থাকুন এবং গল্প করবো। বাই দ্য ওয়ে, ফিফা উপলক্ষে কিন্তু নানা রকমের ফিফার গান কিন্তু আমরা দেখি প্রতিবারই, অনেক মজার মজার ফানি গান অনেকে দেখি আর্জেন্টিনাকে নিয়ে কেন্দ্র করে গান বানায়, কে ব্রাজিলকে কেন্দ্র করে গান বানায়। এছাড়াও সাকিরার যেই ফিফার যে গানটি বের হয়েছে সেটাও কিন্তু মানে আমরা অলরেডি দেখে ফেলেছি এবং সাকিরা স্টিল নাও এত সুন্দর, এত ইয়াং। বাট আপনারা কি জানেন নোরা ফাতিও কিন্তু ফিফা ড্রপস মানে দিয়েছেন, মানে একটা ফিফার একটা উপলক্ষে একটা গান কিন্তু আপলোড হয়েছে তার, এবং সেটা নেপাল থেকে করা হয়েছে বলে জানা যায়। এবং তার এই গানের নাম সরসর, মানে সর স্যার SIIR। তো সেখানে আমাদের বাংলাদেশের ফিচার করছেন আমাদের বাংলাদেশের সঞ্জয়, মানে যে ফিচার যে করা সে বাংলাদেশের সঞ্জয় হচ্ছে ফিচার করেছেন। তো আমরা এই ব্যাপারে আরো গল্প করব, আরো ডিটেলস জানবো, তবে তার আগে একটা ব্রেক নেব, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি এবং 11টা পর্যন্ত থাকবো, অনেক গল্প করবো, আড্ডা দিব। তবে এই মুহূর্তে আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দেই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটর, আরও থাকছে 25 সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি অ্যাপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই থিঙ্ক আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন এবং সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আবারও একটা ব্রেক নিব, আকাশ কুসুম ভাবনা এই গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং আড্ডা দিচ্ছি, গল্প করছি, মজার মজার ইনফরমেশন শেয়ার করছি এবং আপনাদের পাঠানো এসএমএস কমেন্টগুলো কিন্তু পড়ছি। এই মুহূর্তে আমি ভাবছি যে কমেন্টগুলো একটু পড়লে কেমন হয়। বাই দ্য ওয়ে, আপনাদের একটা গানের কথা মনে আছে? মনে তো অবশ্যই থাকার কথা, কারণ এটা খুবই জনপ্রিয় একটা গান এবং জনপ্রিয় একটা সিনেমাও বলা যায়। যদিও একটু যারা 90s তারাই হয়তো বা এই গানটি শুনে থেকেছেন বা মানে শুনেছেন। আমি কিন্তু 90s না হয়েও আমি এই ধরনের গান কিন্তু খুব পছন্দ করি এবং শুনেছি। তো গানটি হচ্ছে একই দিন স্বপ্নেরই দিন বেদনার মর্মবিহীন। এই গানটি যে জনপ্রিয়তা কামিয়েছিল তখনকার সময় এবং স্টিল নাও যে পরিমাণে হিট এই গান এবং এই সিনেমা, এই সিনেমার নাম ছিল হঠাৎ বৃষ্টি। সেখানে অভিনয় করেছিলেন ফেরদৌস এবং প্রিয়াঙ্কা। এখন আপনি কি জানেন 27 বছর পর এই সিনেমার আবারও রিমেক তৈরি হচ্ছে? বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় জনপ্রিয় সিনেমা হঠাৎ বৃষ্টি মুক্তির প্রায় 27 বছর পর নতুন করে নতুন রূপে ফিরছে পর্দায়। আবার হঠাৎ বৃষ্টি নামে নির্মিত এই রিমেকটি পরিচালনা করছেন কামরুজ্জামান। এবং এখানে কারা অভিনয় করছে তা সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? ধারণা না থাকলে আমি আপনাদেরকে বলে দিই যে ফেরদৌসের চরিত্রে অভিনয় করছেন আমাদের আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে। আপনি তাদের ছবি দেখে থাকেন তাহলে আরিয়ানকে কিন্তু অনেকটাই ফেরদৌসের মতো লাগছে বলা যায়। তবে প্রিয়াঙ্কার চরিত্রে যে অভিনয় করছে রাদিফা নারফিন, সে কি ঠিক ততটা জনপ্রিয়তা কামাতে পারবে প্রিয়াঙ্কার মতো? আমার এটা নিয়ে একটু কনফিউশন আছে, তবে দেখা যাক। কারণ অভিনয়ের দিক থেকে হয়তোবা বাজিমাত করতেও পারে, তাই না? তো আবারও হঠাৎ বৃষ্টি নামে এই সিনেমাটি আসতে চলেছে। কবে আসবে তা কিন্তু এখনো তেমন একটা উল্লেখ করেনি পরিচালক। তো দেখা যাক কি হয়। তো আপনাদের কি মতামত এই বিষয়ে এবং আপনাদের কি মনে হয় যে এটার যে সিকোয়েন্স আসছে আবার হঠাৎ বৃষ্টি, এটা কেমন হবে, ভালো হবে কিনা, বা এটা কি করা উচিত হয়েছে কিনা, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো এই মুহূর্তে আরো একটি গান শুনে আসবো, উড়ে গেছে গানটি শুনবো, গানটি শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আই হোপ আপনারা অনেক বেশি আমাকে শুনতে পছন্দ করেন এবং আমার যে গল্পগুলো করি বা আড্ডা দিই প্রতিদিন সকালবেলা সেটা এনজয় করেন। সো আমাকে চাইলে কিন্তু জানাতে পারেন মেসেজ করে যে আপনাদের কেমন লাগছে আমাকে শুনতে এবং কেমন লাগছে আজকের মর্নিং মাইক। আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো আপনাদের সাথে আমি এই মুহূর্তে আরও একটি খুবই মজার এবং সুন্দর একটা খুবই ভালো একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটে কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarati.com.bd। আম্বারাইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিবেন। যাই হোক, আমি এখন আবারও চলে যাই আপনাদের পাঠানো SMS, কমেন্ট, হোয়াটসঅ্যাপে। আমি ফেসবুকে কিন্তু একটা পোস্ট করেছি, যে একটা ছবি আপলোড দিয়েছি যেখানে ব্রাজিলের পতাকা পরে আছেন যে সে পরোটা বেলছে, আর যে আর্জেন্টিনার জার্সি পরে আছে সে হচ্ছে পরোটাটাকে ভাজছে। সো সেটা দিয়ে আমি লিখেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে নেইমারের বানানো আর মেসির ভাজানো পরোটা দিয়ে নাস্তা করলাম। আর আপনারা তো অনেকেই কিন্তু কমেন্ট করছেন এবং এখনো করেছে এবং এখনো করছেন। সো আমি আরো বলবো যে আপনারা কিন্তু আরো বেশি বেশি বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং আরো মজার মজার কমেন্ট করতে হবে। সো আমাকে ফেসবুকে এই পোস্টটি পেয়ে যাবেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আর চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমি কিন্তু নাম্বারও বলে দিয়েছি। তো চলুন এখন দেখি কমেন্ট কি কি এলো। মানে কমেন্ট দেখছি আজকে অনেক কম, কেন এটা কেন হচ্ছে? আমার তো পোস্টে খুব মানে সবাই তো থাকি, সবসময় আছে কি সবাই জয়েন হয়নি এখনো? কেন জয়েন হননি এখনো? হ্যাঁ, সকাল 8টা বাজে, আমি কিন্তু রাগ করবো প্রচুর। অর্চনা রয় কমেন্ট করেছেন, এই তো আপু আমি চলে আসলাম, কেমন আছো আপু? আর পরোটা সেই টেস্ট হবে, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে, তুমি টেস্ট করে দেখো। ওকে অর্চনা রয়, আমি তো খেয়েই আসলাম, খেয়েই তো আমি পোস্টটা আপলোড করেছি সকালবেলা। সো হ্যাঁ, পরোটা ভালোই ছিল, খুব মজাই ছিল। আর আর রকম ভ্যারি নাইস। ওকে অর্চনা রয় আরও কমেন্ট করেছেন, আপু যদি পসিবল হয় তাহলে একটা গান প্লে করো, সং মেল্ট দ্য স্নো, সিঙ্গার শাইন ওয়ার্ড। ওকে প্লে হয়ে যাবে আপু, যদি প্লে লিস্টে থাকে। আর ঢাকা FM 90.4 টিউন করে থাকুন, যে কোনো সময় প্লে হয়ে যেতে পারে। আপু রাত থেকে বৃষ্টি পড়ছে, কারেন্ট নাই, কখন জানি নেট বলে বিদায় বন্ধু। আহারে বেচারা, নেটের দরকার কি? আমাকে শুনতে হলে তো নেটের দরকার নেই, জাস্ট একটা হেডফোন দরকার আর ফোনে একটু চার্জ দরকার। কারেন্ট না থাকলে কিন্তু ফোনে চার্জ দেওয়াটাও একটু মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। যাই হোক, চলুন আমরা আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, এবং আমাদের সাথেই থাকুন আর আমাকে শুনতে থাকুন এবং মর্নিং মাইক এনজয় করতে থাকুন। সো স্টে টিউনড।
1: ঢাকা FM 90.4 সারা দেশে সবার সাথে।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মাগার কথা জন্য আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: বাইজা বুইজা তামা তামা
1: তোমরা জানতো মগর কি হুনতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে ওহো লিয়া লিছে রে
2: দিল দিয়া ফিল করেন
1: ঢাকা FM 90.4।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. Prashons and Taka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও কিন্তু আছি 11টা পর্যন্ত, অনেক গল্প করে ফেলেছি অলরেডি। যারা মিস করে ফেলেছেন তারা নেক্সট থেকে আর মিস করবেন না আশা করি, একদম 8টা বাজে চলে আসবেন। আমি তো ঠিক 8টা বাজে চলে আসি আর অনেক হিস্টোরি ইনফরমেশন কিন্তু জানতে পারবেন আমার মাধ্যমে, ওকে? এবং মজার মজার স্টোরি, সত্যি কথা, যেটা কোনো বোরিং ইনফরমেশন বা বোরিং নিউজ না, ওকে? তো যাই হোক, আবারও এখন একটা মজার স্টোরি শেয়ার করব। যেহেতু বিশ্বকাপের মৌসুম চলে এসেছে এবং ফিফা দেখার একটা মানে কি বলে এটাকে, এটা একটা মানে ট্রেন্ডের মতো যে কোথায় যে ফিফা দেখবো বা ফিফা হচ্ছে বড় টিভিতে দেখবো। নর্মালি কিন্তু আমাদের দেশে যেটা হয় যে গরমের সময় এসি কেনার খুব ধুম পড়ে আর শীতের সময় দেখা যায় যে গিজার কেনার ধুম পড়ে বা হচ্ছে কি বলে এটাকে ওয়াশিং মেশিন কেনার ধুম পড়ে, কারণ ঠান্ডার মধ্যে কাপড় ধোয়াটা একটা খুব কষ্টে হয়। আর ফুটবলের মৌসুমে সব থেকে বেশি যেটা কেনা হয় সেটা হচ্ছে আপনার কি বলে টিভি, তাই না? আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোরবানিদের সময় ফ্রিজ কেনার খুব ধুম পড়ে। সো সবকিছু মিলিয়ে আমাদের এই কোরবানিদের মৌসুম যেতে না যেতেই কিন্তু আমাদের ফিফার মৌসুম চলে এসেছে এবং আমাদের কিন্তু টিভি কেনার একটা খুব বড় রকমের ধুম দেখছি আমরা সব জায়গায়। দেখছি টিভি কিন্তু বিভিন্ন রকমের ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম অফার কিন্তু তারা দিচ্ছে। যাই হোক, আপনারাও যদি কিনে থাকেন বা এরকম মজার মজার কোনো গল্প থাকলে নিজেদের আমার সাথে শেয়ার করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। আচ্ছা, মানে মানে লাইক ব্রাজিল এবং আর্জেন্টিনার কিন্তু একটা খুব বিশাল বড় রকমের একটা দ্বন্দ্ব কিন্তু আমরা দেখতে পারি, যে আর্জেন্টিনার মানুষরা ব্রাজিলকে দেখতে পারে না কিন্তু ব্রাজিলের মানুষরা আবার আর্জেন্টিনাকে দেখতে পারে না। এটা কেন আমি একটু জানতে চাই আপনাদের কাছে যে এটা কেন হয়, কারণ নর্মালি আপনি যদি দেখেন আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে কিন্তু খুবই সখ্যতা, খুবই ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু আমরা যারা ভক্ত তাদের মধ্যে কেন এরকম ঝগড়া আমি এটাই বুঝি না। আপনি দেখবেন খেয়াল করে যে নেইমারকে আপনাদের ব্রাজিল মানে ব্রাজিল যারা ভক্ত তাদেরকে বলছি যে নেইমারকে কিন্তু মেসি প্রচন্ড আদর করে বা মায়া করে বা কি বলে এটাকে মানে লাইক খুবই ফ্রেন্ডলি অ্যান্ড গার্ডিয়ানের মতো একটা টেক কেয়ার করার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু করে। সো কেন যে আমরা শুধু শুধু ঝগড়া করি? এবং মাঝখানে আরেকজন আছে, সেটা হচ্ছে অনেকেরই প্রিয় প্লেয়ার রোনালদো। সো রোনালদো কিন্তু আমারও পছন্দের প্লেয়ার এবং আমি কিন্তু সব দলকেই পছন্দ করি, আমি কোনো এরকম না যে স্পেসিফিক, বাট হ্যাঁ আমি দলের থেকেও বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে প্লেয়ারদেরকে। লাইক যেমন মেসিকে আমার খুব ভালো লাগে, রোনালদোকে খুব ভালো লাগে, দেন আরও কয়েকটা প্লেয়ার আছে তাদেরকে আমার খুব ভালো লাগে। সো এইরকম কিন্তু আমার ব্যাপারটা, কিন্তু এটা নিয়ে আমি যুদ্ধ ঝগড়া করার একদমই বিপক্ষে, ওকে? সো এটা কিন্তু করা যাবে না। তবে নতুন নতুন যে আমি ট্রেন্ড দেখছি, মাত্র একটু ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন হচ্ছে আর্জেন্টিনার একটা আর্জেন্টিনার পতাকার কালারের লুঙ্গি এবং গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটছে। আবার দেখছি কিছু শাড়ির হাউসে আর্জেন্টিনার পতাকার শাড়ি এবং ব্রাজিলের পতাকার শাড়িও কিন্তু বের হয়েছে। মানে কি বলবো, মানে এত ইউনিক ইউনিক ট্রেন্ডিং আইডিয়া বাংলাদেশের মানুষের মাথায়, মানে অসাধারণ একটা ব্যাপার। যাই হোক, সো আপনাদের এরকম কি কি আইডিয়া বা কি কি মজার ঘটনা আছে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এবং SMS জানিয়ে দিবেন এবং এছাড়াও ফেসবুকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, গান শুনবো শিরোনামে, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ আপনারা আমার সাথে আছেন সকাল থেকে। যারা সবাইকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আজকের অনুষ্ঠান। এবং যারা এই মুহূর্ত থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছে ওয়েলকাম, এবং নেক্সট সময়ে নেক্সট ডেতে সবসময় টাইমলি চলে আসবেন আশা করি। তো সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি, এখন অলরেডি 10:06 বাজে। তো অলরেডি কিন্তু মানে প্রায় সময় শেষের দিকে, আমিও প্রায় মানে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে হবে এখন। তবে যাওয়ার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে যাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে, আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি ভালো লাগছে, ভালো লাগে, এবং নিয়ে নেবেন এই সার্ভিসটি। তো চলুন আমরা আপনাদের পাঠানো এস এম এস গুলো একটু পড়ে আসি। অনেকেই কিন্তু এস এম এস করছেন আমাকে, এবং আমাকে অনেকেই কিন্তু মিস করছেন, আমি জানি না কেন। অনেক হয়তো আপনারা অনেকদিন পরে এসেছেন। আপু, আমি সাইমা রংপুর থেকে বলছি। হাই হাই সাইমা, কেমন আছো? তো আজ কেমন আছেন আপনি? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু আপনাকে মানে এর আগে আপনি অনেকবার মেসেজ করেছেন আমাকে, আমি দেখেছি, এবং আপনার মেসেজ কিন্তু আমি পড়ি, এবং অনেকদিন পর কিন্তু আপনি মেসেজ করলেন। সো আশা করি এখন সুস্থ আছেন এবং এর মধ্যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আর কেন এতদিন ছিলেন না সেটাও কিন্তু জানিয়ে দিবেন আমাদেরকে, আমাকে মেসেজ করে। এরপরের এস এম এসটি পড়ব জামিল লালমনিরহাট থেকে। আপু কেমন আছো? সকালের নাস্তা করছো? তুমি কোন ক্লাসে পড়ো? রিদম ভাইয়া কোন কোন দিনগুলোতে থাকে বলবে? আমি দশম শ্রেণীতে পড়ি, সামনে টেস্ট, দোয়া করো। ওকে জামিল, অনেক ধন্যবাদ এস এম এস করার জন্য, অনেক লম্বা একটা এস এম এস পাঠিয়েছেন। গুড মর্নিং আপনাকে, এবং আমি সকালে নাস্তা করেছি। ওই যে ব্রাজিল আর আর্জেন্টিনাদের ফ্যানদের পরোটা, বানানো পরোটা দিয়ে আমি আজকে নাস্তা করেছি। সো আমি তো থাকি প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, মাঝে মাঝে বৃহস্পতিবারও থাকি। এছাড়াও আমি বৃহস্পতিবার রাতে 11টায় ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকি। আর আপনারা জানতে চাইছেন রিদম ভাইয়া কখন কখন থাকে, সেটা জানতে হলে আপনি কিন্তু চাইলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। আর এমনিতে যদি ফেসবুক মানে দেখতে না পারেন সেক্ষেত্রে আমি একটু বলে দিই, রিদম হচ্ছে সমঙ্গল বুথ মিড ডে ফেলস নিয়ে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত থাকে। আর বৃহস্পতিবার দিন মানে থার্সডে উইকেন্ড বাস নিয়ে থাকে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। সো আপনারা চাইলে সেই সময়টা তাকে শুনতে পারেন। যাই হোক, আমি পরবর্তী এস এম এস চলে যাই। রাজকুমার, তুফান, প্রিয়তমা, বরবাদ, তাণ্ডব, প্রিন্স, রাক্ষস মুভি, সাকিব খান। ইয়েস, আমি জানি সাকিব খানের এই সিনেমাগুলো। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, সাকিব খানের যে গানগুলো এখন রিলিজ হচ্ছে, ঠিক আছে বর্তমান যুগের সিঙ্গারদের সাথে তার অনেকটা অন্যরকমের কোলা বা ভাইব হচ্ছে, বাট আপনারা কি খেয়াল করেছেন সাকিব খানের পুরনো সিনেমাগুলোতে তার কণ্ঠে সব থেকে মানে তার সাথে সব থেকে ভালো, যার কণ্ঠ ভালো লাগতো, সে কোন শিল্পী ছিল আপনারা কি বলতে পারবেন? আমার কাছে মনে হয়, এটা ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বলছি, অ্যান্ড্রু কিশোরের কণ্ঠটা সাকিব খানের সাথে মানে সাকিব খানের গানগুলোর সাথে বা সাকিব খানের ক্যারেক্টারের সাথে খুব ভালোভাবে মানানসই হতো। আমরা কিন্তু দেখি যে ইন্ডিয়াতে শাহরুখ খানের গলাতে মানে শাহরুখ খানের অভিনয়ে বা গানে কুমার শানু বা উদিত নারায়ণের কণ্ঠ কিন্তু অসাধারণ ভালো লাগে। এবং সালমান খানের জন্য ওই যে কি যেন গান, সিঙ্গারটার নাম আমি ঠিক এখন মনে করতে পারছি না, যে হচ্ছে পেয়ার মানে পেয়ার কিয়া সিনেমাতে যে কণ্ঠ দিয়েছে সালমান খানের গানগুলোতে, তার কণ্ঠ খুব মানায়। ঠিক সেভাবে কিন্তু শাহরুখ খানের সিনেমাতে, শাহরুখ খানের গানগুলোতে কুমার শানু এবং উদিত নারায়ণের কণ্ঠগুলো খুব মানাতো। কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু একইভাবে আমি দেখেছি সাকিব খানের গানগুলোতে অ্যান্ড্রু কিশোরের কণ্ঠ অসম্ভবভাবে মানিয়ে যায়। এটার সাথে কে কে একমত আছেন আমাকে এস এম এস এবং কমেন্ট করে জানিয়ে দিন। আমি এখন একটা গান শুনে আসি এবং ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের শো এবং গল্প আড্ডা, আর যেই সুন্দর সুন্দর গানগুলো প্লে করেছি, মানে আমার পছন্দের গানগুলো প্লে করেছি, এছাড়াও রিকোয়েস্টের গানও প্লে করেছি। সো এই গানগুলো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি আবারও একটু মেসেজে চলে যাব, অনেকেই মেসেজ করছেন। শুভ সকাল, সালিউর রহমান যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ। SMS পড়েন না কেন? ওকে, কোথায় আপনি SMS দিয়েছেন? আপনি তো এর আগে কোনো SMS-ই দেননি। তানহা আপু তুমি কেমন আছো? রাফিয়া রংপুর থেকে শুনছি তোমার কথাগুলো ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রাফিয়া কেমন আছেন আপনি? আশা করি অনেক বেশি ভালো আছেন এবং আমাকে এনজয় করছেন, আমাকে শুনতে আপনার ভালো লাগছে। সুবন লিখেছেন, তানহা নিজেকে কখনো নিজের কাজ থেকে হারিয়ে ফেলেছো? যেমন ধরো আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার ভেতর থাকা মুখটাকে অচেনা লাগছে, চা পান করছো হঠাৎ নিজেকে চিমটি কেটে দেখছো, সত্যি তুমি বিদ্যমান? আমি নিজেকে হারিয়ে ফেলেছি, তাই এখন নিজেকে খুঁজছি। আমি বিশ্বাস করতে চাই পৃথিবীতে আমার ভর আছে। ওকে, তাহলে যেটা করতে হবে আপনাকে, ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে লাইক কি বলে যে রাস্তাগুলোতে বিশেষ করে অনেক বেশি জ্যাম থাকে, যেমন বিজয় সরণী প্লাস ঢাকার যে অফিস জায়গাগুলো যেখানে থাকে, কর্পোরেট জায়গাগুলো যেখানে থাকে, সেই জায়গার জন্য রওনা দিতে হবে, একটা বাসে উঠতে হবে, লোকাল বাস, এবং পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ভর আছে দুনিয়াতে, মানে আপনি আপনার অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না। বাসে উঠেন, লোকাল বাসে উঠেন, তাহলে দেখবেন যে অস্তিত্ব খুঁজে পাবেন। আপু ঈদ কেমন কাটলো? ভালো আছো? আমের দাওয়াত নাও। আপু তুমি কি ট্রেন লাইনে হেঁটেছিলে? আমি গতকাল 2 ঘন্টার মতো হেঁটেছি বন্ধুদের সাথে রংপুর থেকে নবাব। আমাকে তোমার পছন্দের একটা গান শোনাও। এখানে সকাল থেকে বৃষ্টি পড়ে, একটু থামছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাব, দোয়া করো যেন খাতা দেখে লিখতে পারি। আপু রংপুরে শোনা যায় না। আল্লাহ, রংপুরে শোনা যাচ্ছে না, তো কারেন্টের কারণে এটা হতে পারে, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে এটা। আর ট্রেনের লাইনে আমি হেঁটেছি, এই যে রিসেন্টলি আমি ট্রেনের লাইনে হেঁটেছি, আমার ছবি ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার পেজে। বাই দ্য ওয়ে, যারা আমাকে ফলো করতে চান বা আমার লাইফস্টাইল, আমার অ্যাক্টিভিটি জানতে চান, তাদেরকে বলবো আমার পেজে আপনি ফলো দিতে পারেন, TANHANEES, সেখানে আপনি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, তো অনেক কিছু জানতে পারবেন এবং আমার অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি রংপুর থেকে শাকিল, আপনার সাথে আছি, ভালো গান শোনাবেন। আমি একটা মেয়ের সাথে কথা বলছিলাম, সেই মেয়েটা কালকে ব্রেকআপ করেছে। কেন ব্রেকআপ করেছে, কি করেছেন আপনি, কি বলেছেন তাকে যে এই জন্য সে আপনাকে সাথে ব্রেকআপ করে ফেলেছে, পুরো ঘটনাটা বলবেন তো। শুভ সকাল তানহা আপু, কেমন আছো? তুমি সাথে আছি পুরো সময় রংপুর থেকে সানিম। নিখোঁজ গানটা প্লে করো তানহাপু, রংপুর থেকে সানিম। তানহাপু মেসেজ পড়ো না কেন? আগের মেসেজ পড়ে পড়ো, আমি সানিম। ওই সানিম, আমি তো মেসেজ পড়ছি রে বাবা, একটু তো ওয়েট করতে হবে তাই না? আমি তো একটার পর একটা করছি, ওকে, সো একটু ধৈর্য ধরতে হবে, ওকে। আর থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য সানিম, আশা করি ভালো লাগছে আপনার আমাকে শুনতে এবং আমাদের মর্নিং মাইক শো আপনার ভালো লাগছে। তারপর আমি SMS-এ যাবো আবার। আই জয়েন টু মর্নিং মাইক তানহা, স্বপ্নীল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নীল কেমন আছেন? আশা করি ভালো আছেন। হাই আপু, রংপুর থেকে বলছি, তানজিন মহাব্বত বার্সা দেনা তু গানটি প্লে করে দাও। ওকে, ঠিক আছে, প্লে হয়ে যাবে, ঢাকা এফএম 90.4 টিউন করে থাকুন। রংপুর থেকে বলছি আহনাফ, তুমি কুন্দ সাপোর্ট করো, প্রেম আমার গান চালু করে দিবে। ওকে, আমি কোন দোষ সাপোর্ট করি সেটা আপনাদেরকে আমি গেস করতে বলেছিলাম, ঠিক আছে? গেস করে আমাকে মেসেজ দিয়ে জানান, ওকে? আমাকে চাইলে পার্সোনালিও মেসেজ করতে পারেন, TANHANEES, সেখানে আপনি মেসেজ করতে পারেন পার্সোনালি। শুভ সকাল, ওকে, শুভ সকাল। অনেকে আমাকে গুড মর্নিং জানিয়েছে, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। ফেসবুকের পোস্ট একটু দেখে আসবেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। তো চলুন এখন একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড। 93.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
2: আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর

0: মর্নিং মাইক।
1: জলছায়া গানটি শুনছিলাম, গানটি আবারও শুনবো আমি, তবে এর আগে একটা বিরতি মানে ব্রেক, সরি কি বলে, আমি বিদায় নিয়ে যাব, তার জন্য আমি গানটা একটু স্টপ করেছি। আবার একটু মানে এখনই গানটা আমি প্লে করে দিচ্ছি, কেউ রাগ করেন না। অনেকে মন খারাপ করতে পারেন যে গানটা শুনছিলাম ভালো লাগছিল, কেন আপু বন্ধ করলেন, তার জন্য বলে দিচ্ছি আর কি। যাই হোক, আমি তানহা ছিলাম সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। তো প্রতি রবি থেকে বুধবার থাকি ঠিক এই সময়টাতে। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, চলে আসতে পারেন ঠিক এই সময়ে। আর যারা সবসময় আমাকে শোনেন, সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং অনেক শুভকামনা। এবং যারা আজকে প্রথমবার শুনেছেন বা এই মুহূর্তে শুনছেন আমাকে, সবাইকে জানো ওয়েলকাম। মাঝে মাঝে কি যে হয় আমার, আমি বুঝতে পারি না। যাই হোক, আপনারা কি বুঝতে পারেন আমার কি হয়? যদি বুঝতে পারে থাকেন তাহলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন বিদায় নিব এবং জলছায়া গানটি শুনতে শুনতে বিদায় নিব। আশা করি আজকের শো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সাথে আড্ডা দিয়ে গল্প করে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। কিপ স্মাইলিং, কিপ ব্লেসিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: ভাই যা বুঝা তামার তামা
1: জান তো মাগার কি গুনতেছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে
0: লিয়ালি ছেড়ে দিল দিয়া ফিল করেন 90.4

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি?
3: শান্তি
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

হ্যালো লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। বন্ধুরা, ঘড়ি কাটা দেখতে দেখতে কিন্তু বরাবর 2টা বাজে চলে এসেছে এবং হাজির হয়ে গেলাম আমি আপনাদের প্রিয় বন্ধু আর জি রিদম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে। বন্ধুরা, আছি বিকাল 5টা পর্যন্ত, আড্ডা হবে, গল্প হবে, সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আপনাদের জন্য। আশা করছি সবাই আমাকে এখনই শুনতে পারছেন, যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমার বন্ধু বান্ধব সবাই যুক্ত হয়ে গেছে অলরেডি, এবং সবাই কিন্তু আমাকে অলরেডি মেসেজ করা স্টার্ট করে দিয়েছে। যাই হোক, সবাইকে মোস্ট ওয়েলকাম। বাইরে একটা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে, টুকটাক বৃষ্টি হচ্ছে। তো এরকম সুন্দর একটা ওয়েদারে, সুন্দর একটা দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই অবশ্যই থাকবেন এবং সবার সাথে কিন্তু আজকে জমিয়ে গল্প হবে, জমিয়ে আড্ডা হবে। বন্ধুরা, খুব ইজিলি কিন্তু আমার সাথে জয়েন হতে পারবেন। আমার সাথে জয়েন হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার আছে 01841904904। এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন এবং যুক্ত হয়ে যেতে পারবেন, জানিয়ে দিতে পারবেন কোথেকে যুক্ত আছেন আমার সাথে। তাছাড়া ফেসবুকে কিন্তু অলরেডি পোস্ট চলে এসেছে আমার, ফেসবুকের অ্যাড্রেস একটু বলে দিই, facebook.com/ilovedhakafm। সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা। পোস্টটা মূলত কি নিয়ে এসেছে, ফিফা বিশ্বকাপ 2026 কিন্তু চলে এসেছে বন্ধুরা, এবং সেটা নিয়ে কিন্তু আসলে একটা পোস্ট এসেছে। সো কোন দল সাপোর্ট করছেন আপনি এবার জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আজকের মিড ডে ফিলস কিন্তু জমে উঠবে আপনাদের এই কমেন্টের উত্তরেই। সো দেরি না করে সবাই কমেন্ট করেন এবং হচ্ছে আমাদের নাম্বারে মেসেজ পাঠিয়ে জানিয়ে দিন কোন দল সাপোর্ট করছেন। আশা করছি আজকের মিড ডে ফিলস জুড়ে কিন্তু একটা ফাটাফাটি লড়াই হয়ে যাবে। আছি 2টা থেকে 5টা পর্যন্ত অনলি অন ঢাকা এফএম 90.4। আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে বন্ধুরা, ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন এবং ডাউনলোড করে ফেলে কিন্তু খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4, শুনতে পারবেন আপনার পছন্দের বন্ধু আর জে রিদমকে। তো বন্ধুরা, দেরি না করে এক্ষুনি ফোনটা হাতে নিয়ে যুক্ত হয়ে যান আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, সবার মেসেজ করবো, সবার সাথে আড্ডা দিব, সবার সাথে গল্প করব। তবে আমার যেটা মনে হচ্ছে, এই যে এত সুন্দর একটা ওয়েদারে আমরা চলে এলাম, এত সুন্দর একটা দুপুর দেখতে পাচ্ছি, বাইরে কিন্তু টুকটাক বৃষ্টিও হচ্ছে, আমার যেটা মনে হয় যে বৃষ্টিটা কিন্তু আর একটু বাড়া উচিত। মানে একটা জমিয়ে মুসুলধারে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বা বেশ শান্তি কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন বৃষ্টির একটা গান শুরু করবো, বৃষ্টির গান দিয়ে আমরা আজকে আমাদের দুপুরটা শুরু করবো, আজকের মিড ডে ফিলস অনুষ্ঠান শুরু করবো। অ্যান্ড বৃষ্টিটাকে বাড়ানোর জন্য বা বৃষ্টিটা যাতে আসলে মুসুলধারে নেমে আসে তার জন্য যে গানটা শুনবো সেটা হচ্ছে বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে। হ্যাঁ বন্ধুরা, সাবিনা ইয়াসমিন আর আগুনের করা একটা গান, যেটা হচ্ছে স্বপ্নের পৃথিবী অ্যালবামের গান, বেশ সুন্দর একটা গান। আশা করছি গানটার পরে যদি বৃষ্টির একটু জোরে নামে আর কি। তো বন্ধুরা, এত কথা না বাড়ি সোজা গানে চলে যাচ্ছে। আশা করছি শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে থাকবেন, থাকবেন মিড ডে ফিলের সাথে, থাকবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই।

0: Show like fun.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Feels.
1: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with your favorite show, Meet the Fields. বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বরাবর দুইটা দিকে কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে, আছি একদম বিকাল পাঁচটা পর্যন্ত। আমাদের অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, প্লে লিস্ট জুড়ে শত সুন্দর সুন্দর গান আছে, সেই গানগুলো আমরা শুনব। আর হচ্ছে অবশ্যই কিন্তু আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু আমরা একটা গল্প করবো, এবং হচ্ছে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে কে কোন টিম সাপোর্ট করছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আড্ডা দিব। তো যাই হোক, আশা করছি বন্ধুরা দেরি না করে এখনই ফোনটা হাতে নিয়ে যুক্ত হয়ে যান। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে অনেকে যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরুর এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। এবং যারা শুরুর এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন, আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত যুক্ত হননি, খুব জলদি ফোনটা হাতে নিয়ে মেসেজ করে জানিয়ে দিন এবং আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন। সবার অপেক্ষায় আছি, আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অলরেডি অনেকে চলে এসেছে। আচ্ছা, আমি এখন তো কথা না বাড়িয়ে ডিরেক্ট টু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাব। আর নাম্বারে আমাকে যারা মেসেজ করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনারা নাম্বারে মেসেজ করছেন, ফাইন, থ্যাংক ইউ সো মাচ, বাট একটু ট্রাই করবেন আমাদের ফেসবুক পেজে চলে আসার জন্য, ফেসবুক কমেন্ট সেকশনে চলে আসার জন্য, facebook.com/ILoveDhakaFM। হ্যাঁ ফ্রেন্ডস, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন, সেখানে কিন্তু আমার পোস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সো যারা আমাকে মেসেজ করছেন, একটু কষ্ট করে চলে আসেন ফেসবুক পোস্টে, সবার কমেন্টের অপেক্ষায় আছে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু উম্মের রায়হান যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। কমেন্ট করেছে, হ্যালো রিদম ভাইয়া, হাজির, শুভ বৃষ্টিময় দুপুর। হ্যাঁ বন্ধুরা, বাইরে কিন্তু টুকটাক বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগে যদিও গুড়ি গুড়ি পড়ছিল, বাট এখন আনফর্চুনেটলি আবার কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। তারপর আকাশে মেঘলা, দেখা যাক, আশা করছি যদি একটু বৃষ্টি হয় আর কি। আমার মনে হয় যে আসলে বর্তমানে ঢাকার দিকে একটু বৃষ্টি হওয়া খুব দরকার, কারণ হচ্ছে অতিরিক্ত গরম কিন্তু পড়ছে এবং এই গরমটা আসলে মানে নেয়ার মতো না। আমি কিছুক্ষণ আগেও একটা পোস্ট দেখছিলাম, আমারই একজন ফ্রেন্ড ছিলেন ফেসবুকে, সে পোস্ট করেছে তার যে বিড়াল ছিল, তার পোষা বিড়াল, অর্থাৎ তার পোষা বিড়াল কিন্তু মানে হিট স্ট্রোক করেছে এবং হচ্ছে হসপিটালে এডমিটেড। সো এরকম যারা বিড়াল পালছেন, আমার বাসায় দুটো বিড়াল আছে, সো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারি যে ব্যাপারটা আসলে কেমন বা ব্যাপারটা কি হতে পারে। সো অবশ্যই সবাই একটু সাবধানে থাকবেন, আর এই জন্যই আমার মনে হচ্ছে যে একটু বৃষ্টি হওয়া দরকার। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু এমডি রাকিব হোসেন, রাকিব যুক্ত আছেন, কমেন্ট করেছেন, কেমন আছেন ভাইয়া, আমি হারলেও ব্রাজিল জিতলেও ব্রাজিল, চট্টগ্রাম পটিয়া থেকে শুনছি, অনেক অনেক ধন্যবাদ, ব্রাজিলের সাপোর্টার দেখতে পাচ্ছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, সবাই একটু কমেন্ট সেকশনে আসেন এবং জানিয়ে দিন। তারপর দেখতে পাচ্ছি অমৃত দাদা কিন্তু আছে আমার সাথে, অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর, পর্তুগাল CR7 সাপোর্ট করছি। আচ্ছা, পর্তুগালের সাপোর্টারও কিন্তু অনেক বেশি, এবং পর্তুগালের আসলে আমার যেটা মনে হয় যে আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে এবারের ওয়ার্ল্ড কাপে আসলে পর্তুগাল কতটুকু কি করতে পারবে, বিকজ আমার যেটা মনে হয় CR7 কে আসলে সাপোর্ট দেওয়ার মতো যে একটা ব্যাপার থাকা দরকার, এটা আসলে পর্তুগালে কিন্তু একটু মিসিং দেখা যাচ্ছে। বাকিটা দেখা যাক, আসলে তাদের স্কোয়াডও কিন্তু অতটা খারাপও না, আবার তেমন একটা আসলে সুবিধারও বলা যায় না, দেখা যাক আসলে কি খেলে বা কি হয় তাদের খেলা। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি নাফিজ আহসান খান যুক্ত আছেন, কমেন্ট করেছে পর্তুগাল। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু পর্তুগালেরও ভালো সাপোর্ট দেখা যাচ্ছে। সো আর্জেন্টিনার সাপোর্টাররা কোথায় বুঝলাম না, আর্জেন্টিনার সাপোর্টাররা কি কোনো কথা বলছেন না কেন, একটু চলে আসেন, আপনাদের অপেক্ষায় আছি। তো আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, সবাই একটু কমেন্ট টমেন্ট করেন, সবাই একটু বলেন, বিকজ রিদমও তো আর্জেন্টিনা সাপোর্ট করে বন্ধুরা। আচ্ছা যাই হোক, দুষ্টামি করছিলাম, আসলে যে দলই সাপোর্ট করে না কেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর মোটামুটি সব দলই কিন্তু ভালো খেলে, আসলে তাদের এই খেলার ইয়েতেই কিন্তু আমাদের এই ফিফাটা প্রত্যেকবার জমে ওঠে। আশা করছি এবার এই 2026 যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটাও আমাদের জমিয়ে হয়তো বা কি বলবো যে আমাদের এই যে পুরো সেশনটা আছে, খেলার সেশনটা আছে, ভালোই কাটবে এই আশাই রাখছি। তারপর আমি দেখতে পাচ্ছি নাম্বারেও কিন্তু অনেকে যুক্ত আছে আমার সাথে, একদম শুরুতেই দেখতে পাচ্ছি আমার সাথে আবির আছে, আবিরও লিখেছে যে সে ব্রাজিল সাপোর্ট করছে, ব্রাজিলের সাপোর্টার একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রংপুর থেকে হাফসা, ও হাফসা অনেকদিন পর আসলেন মনে হলো, হাফসাকে মনে হয় এতদিন পাইনি আমি। আচ্ছা যাই হোক, হাই শুভ দুপুর রিদম ভাইয়া, কেমন আছো? আমি আশা রংপুর থেকে, রংপুর থেকে আশাও যুক্ত হয়ে গেছে আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ একদম এই মুহূর্তে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করি শেষ পর্যন্ত থাকবেন আশা আমার সাথে। আর আশা মোস্ট প্রবাবলি কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করছে। আচ্ছা যাক, দেখতে পাচ্ছি আশা কিন্তু অলরেডি আর্জেন্টিনার সাপোর্টার, মানে আর্জেন্টিনার সাপোর্টার পেয়ে গেলাম অলরেডি একজন। সো যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন অবশ্যই মেসেজ করে কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট সেকশনে চলে আসেন। কমেন্ট সেকশনে চলে আসলে আমার দলটা একটু ভারী হবে, তাইলে হয়তো বা আমি একটু প্রাউডলি কথা বলতে পারবো আর কি। যাই হোক বন্ধুরা, আরো অনেক মেসেজ আসছে কিন্তু সবার মেসেজই পড়বো, সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। তবে এখন আমাদের একটা গানে যাওয়া উচিত। আমরা এখন একটা খুব সুন্দর গান শুনবো, যে গানটা হচ্ছে অঞ্জন দত্তর করা একটা গান। কি গান হতে পারে বন্ধুরা একটু আইডিয়া করেন তো? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অঞ্জন দত্ত করার একটা গান, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। বেশ সুন্দর একটা গান, খুবই নস্টালজিক একটা গান। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছে। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আর জি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। হাজির হয়ে গেলাম বলতে কিছুক্ষণ আগেও ছিলাম, অবশ্য আবারও ফিরে এলাম। আশা করছি আমাদের এই যে এত সুন্দর সুন্দর গান প্লে হচ্ছে আমাদের প্লে লিস্ট জুড়ে, গানগুলো অবশ্যই কিন্তু সবার ভালো লাগছে। এই মুহূর্তে আরও একবার একটু বলে দিব যে খুব ইজিলি কিন্তু বন্ধুরা আমার সাথে যুক্ত হতে পারবেন। সে শুরু থেকে অবশ্য অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাই কিন্তু আমাকে লিখছেন, মেসেজ করছেন, ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা আনাগোনা আছে সবার। সো এখন একটু বলে দিতে চাই যে খুব ইজিলি কিন্তু আমার সাথে জয়েন হতে পারবেন। আমার সাথে জয়েন হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM। সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, সো পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন সেখান থেকে কিন্তু খুব ইজিলি আমি আপনাকে পেয়ে যাচ্ছি এবং আপনার সাথে কিন্তু জমি আড্ডা দিতে পারবো। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বার খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন এবং জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন। যাই হোক বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে, আমাকে কিন্তু অনেকেই লিখছে, অনেকেই মেসেজ করছে। তবে আমার এখন মনে হয় আমাদের একটা ব্যাপার নিয়ে একটু কথা বলা উচিত। কি ব্যাপার নিয়ে কথা বলবো? আচ্ছা, এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ চলে এসেছে। ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু একদম কি বলবো যে একদম দরজায় কিন্তু করা নাড়ছে, খুব হাতের সন্নিকটে চলে এসেছে। 12 তারিখ থেকে মোটামুটি কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাচ্ছে। সো এই ফিফা ওয়ার্ল্ড কাপ জুড়ে কিন্তু আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ইভেন্ট করা হয় এবং হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রিপারেশন কিন্তু নেওয়া হয়। আমরা যদি বেসিক্যালি যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশেও কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু একটা জমজমাট পরিবেশ হয়ে ওঠে। চারিদিকে দেখা যায় একটা উৎসব মুখর পরিবেশ, প্রতিটা ছাদে ছাদে আসলে প্রিয় দলটা, মানে যেই দলটাকে সাপোর্ট করছি বিশ্বকাপ জুড়ে, সেই দলের যে একটা বড় পতাকা বা হচ্ছে প্রিয় দলের যে জার্সি, এরকম যে আসলে এই মজাগুলো, এগুলো আসলে কিন্তু মানে খুবই ভালো লাগার মতো একটা বিষয়। আর হচ্ছে অবশ্যই একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে যে কে কোন টিমটা সাপোর্ট করছেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি সেটা পর্তুগাল হতে পারে, সেটা স্পেন হতে পারে, সৌদি আরবও কিন্তু হতে পারে, সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে মানে বাংলাদেশে কিন্তু সবসময় আসলে প্রতিবারই মানে আমরা দেখি যে প্রতিটা বিশ্বকাপই কিন্তু জমজমার একটা আয়োজন হয় এবং এবারও কিন্তু আসলে দেখতে পাচ্ছি আমি অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে কিন্তু হচ্ছে এলাকাবাসীরা কিন্তু জমিয়ে তুলছে এই বিশ্বকাপ। বিশ্বকাপ এখন পর্যন্ত শুরু হয়নি, 12 তারিখ থেকে শুরু হবে, তবে বাঙালিরা কিন্তু অবশ্যই এই উৎসব মুখর পরিবেশে কিন্তু অলরেডি মেতে উঠেছে। আমি যদি বলি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি মানে বিভিন্ন এলাকা জুড়ে যেই বিশ্বকাপের আয়োজন বা হচ্ছে বড় বড় স্টেজ করা, বড় গেট করা, বড় ওয়ালের মধ্যে হচ্ছে যে প্রিয় দলের পতাকাটা আসলে আঁকা এবং হচ্ছে ছাদ থেকে যে বড় ধরনের যে পতাকাগুলো আছে সেগুলো উপর থেকে ফেলে দেয়া, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু খুবই ভালো লাগে। আমি যদি এখন একটু এই ব্যাপারটা নিয়ে বলি, আমি যদি আমার এলাকার কথাই বলি, আমার বাসা নাখালপাড়া তেজগাঁতে। সো নাখালপাড়াবাসী যারা আছে, নাখালপাড়াবাসীরা কিন্তু আসলে বিশ্বকাপের সময় মানে এতটা আমেজে মেতে উঠে যেটা বলার মতো না। আমাদের এলাকাতে কিন্তু অলরেডি একটা গলিও আছে যেটার নাম হচ্ছে ব্রাজিল গলি এবং সেই গলিতে কিন্তু মোটামুটি ব্রাজিলের একটা বড় একটা ফ্যান বেস কিন্তু দেখা যায়। শুধু যে ব্রাজিল তা না, নাখালপাড়াতে অবশ্যই আর্জেন্টিনার ফ্যান যারা আছে তারাও কিন্তু কম না, তারাও হচ্ছে বড় বড় যে পতাকা বলি বা হচ্ছে ওয়ালের মধ্যে যে ড্রয়িং করার যে ব্যাপারগুলো, মানে সব মিলিয়ে কিন্তু আসলে বিশ্বকাপের সময়টাতে কিন্তু এরকম জমে ওঠে। আর শুধু যে নাখালপাড়ার কথা বলছি তা কিন্তু না, ঢাকার বিভিন্ন এলাকার কিন্তু আছে এরকম, যারা এরকম আসলে এত আনন্দ মেতে উঠে এবং হচ্ছে এত বড় বড় আয়োজন করে থাকে। আমি যদি পুরান ঢাকার কথা বলি, পুরান ঢাকার কিন্তু বিভিন্ন ধরনের অলিগুলি আছে, যারা কিনা হচ্ছে বড় বড় করে ওয়ালের মধ্যে এরকম করে পতাকা আঁকছে এবং হচ্ছে প্রিয় দলের যে জার্সিটা আছে সবাই মিলে সেই জার্সি পরছে, বড় করে পতাকা বানিয়ে সেই পতাকাটা হচ্ছে বিল্ডিং থেকে ফেলছে বা হচ্ছে ছাদ থেকে ফেলছে বা হচ্ছে এই যে উড়িয়ে রাখছে, এই ব্যাপারগুলো আসলেও কিন্তু এনজয় করার মতো একটা ব্যাপার। সো আশা করছি এই বিশ্বকাপটাও আমাদের খুব মজা হবে, এই বিশ্বকাপটাতেও আমরা খুব এনজয় করব, সবাই সবার প্রিয় দলকে সাপোর্ট করবো এবং আশা করছি আমার প্রিয় দলটা এবার হয়তোবা কাপ নেবে। যাই হোক, দেখা যাক, এখনো আসলে বলতে পারছি না কি হয়। আমি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত আছে বন্ধুরা, কিছু মেসেজ একটু দেখে আসি আমার সাথে কে কে আছে। অনেক মেসেজ চলে এসেছে। রিদম ভাইয়া আছে আপনার সাথে, সকালে তানহাপুকে মেসেজ দিয়েছিলাম, কোথায়? ও মেসেজটা কোথায় কোথায় কোথায় কোথায়? আচ্ছা, মেসেজ করেছিলাম পড়েনি তাই মন খারাপ। আচ্ছা, মন খারাপ করার কিচ্ছু নেই, তানহাপু হয়তোবা মেসেজটা মিস করে গেছে, বাট এরকম কেউই কিন্তু আসলে মেসেজ মিস করে না। সো আবারও আশা করছি অবশ্যই তানহাপুর সাথে যুক্ত হয়ে যাবেন এবং মেসেজগুলো অবশ্যই কিন্তু তানহাপুর থেকে রিপ্লাই পেয়ে যাবেন। হাই রিদম ভাই, আমি জয়া রংপুর থেকে শুনছি ফার্স্ট থেকে। ও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জয়া। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে যুক্ত হয়ে গেছে মায়াবী ইলমাজ। বাহ, নামটা বেশ সুন্দর তো, মায়াবী ইলমাজ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভাইয়া, বাংলাদেশে ব্রাজিল সাপোর্টার কম, কারণ বাংলাদেশের এদেশে ভালো মানুষ কম মারফি। আচ্ছা, তাই নাকি? ভালো মানুষরা ব্রাজিল সাপোর্ট করে আর খারাপ মানুষরা আর্জেন্টিনা সাপোর্ট করে, এরকম নাকি কোনো ব্যাপারটা? যাই হোক বন্ধুরা, আমরা এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে হচ্ছে আমরা আরও গল্প করবো, আরও আড্ডা দিব, দেখি কে কোন দলটা সাপোর্ট করে, দেখবো আসলে কোন দলটা বেশি ভারী। এখন একটা গানে চলে যাবো আমরা, আমরা এখন উপর করে একটা গান শুনবো, কত করে বলি তোমাকে দেখা দাও না। যাই হোক, আসলে গানের গলা তেমন একটা ভালো না, তারপর একটু চেষ্টা করলাম আর কি। যাই হোক, আমরা গানে চলে যাচ্ছি, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Mississippi Fields.
1: হ্যালো বন্ধুরা, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড। আপনারা শুনছেন প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। বন্ধুরা, মাঠে যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরুর মুহূর্ত থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি পাশা পর্যন্ত যেহেতু আছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন এবং হচ্ছে আমরা জমি আড্ডা দিব, গল্প করব। আর হচ্ছে আমরা যেই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছিলাম, বিশ্বকাপের যে ব্যাপারটা নিয়ে, যে কে কোন টিম সাপোর্ট করেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে চলে আসতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের দল কোনটি এবার বিশ্বকাপে। আমার তো আর্জেন্টিনা, আর হচ্ছে আমি যেটা চাবো আর কি পার্সোনালি, যে আসলে আমার সাথেই সবাই থাকুক, আমার দলেই সবাই থাকুক। যাই হোক, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত আছে, অনেকে কিন্তু কমেন্ট করছে আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা, ওয়াও নাইস। হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কেউ একজন, কে আছেন? হ্যালো ভাইয়া, আমি আর্জেন্টিনা ফ্যান। ও নাইস নাইস নাইস, বেস্ট উইশেস ফর ওয়ার্ল্ড কাপ। এবার কাপটা মোস্ট প্রবাবলি আর্জেন্টিনাই নিয়ে নিবে। হাই, হ্যালো, আমিনুল আছে দেখতে পাচ্ছি কুয়েত থেকে, শুনছি ভাই এখানে অনেক গরম, 50 ডিগ্রি, বাংলাদেশ থেকে কিছু বৃষ্টি আমাদের এখানে পাঠিয়ে দেন। 50 ডিগ্রি তাপমাত্রা, বাবারে বাবা, তাহলে তো মনে হচ্ছে বাংলাদেশই বেশ ভালো আছে। যাক, আসলে মহান আল্লাহ তারা এরকম কিছু আমাদের এখন পর্যন্ত দেখায়নি বা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত হয়নি, আশা করছি কখনো হবেও না। তবে আমি মাঝে মধ্যে ভাবি যে এত গরমের মধ্যে মানুষ আসলে কিভাবে থাকে বা কিভাবে চলাফেরা করে, হু নোজ। আচ্ছা, মেসেজ করছি কিন্তু অনেকেই, সবার মেসেজ একটু দেখে আসি কে কে আছে আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি সুমি কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। হাই ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সুমি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর কেউ একজন লিখেছেন ব্রাজিল, ওকে ভাইয়া কেমন আছেন? তোমার সাথে অনেকদিন পর যুক্ত হলাম। ও প্রাপ্তি নাকি লালমনিরহাট থেকে? প্রাপ্তি কি অবস্থা, অনেকদিন হলো মনে হলো আপনাকে পাইনি, সেই ঈদের সময় মোস্ট প্রবলি আপনি ছিলেন, তারপর আর কোনো খোঁজ নেই আপনার, কেন? আসসালামু আলাইকুম কাইফা হালুকা, আমি সিয়াম রংপুর থেকে। সিয়াম মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কোথায় আছেন কোথায় আছেন আমার সাথে, জামিলা জান্নাত যারা আছেন রংপুর থেকে। যদি কখনো সময় পাও এসো আমার শহরে, পুরো শহর ঘুরবো তোমায় নিয়ে। হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব, আমার ইচ্ছা আছে রংপুরের দিকে যাওয়ার, কজ রংপুরের দিকে আমার অনেক ফ্রেন্ডস আছেন এবং অনেক লিসেনার্স আছেন। সো আমি রংপুরে যাব, সবার সাথে দেখা করব, সবার সাথে আমরা একদিন চায়ের আড্ডা দিব, জমিয়ে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, গল্প করব, তখন হচ্ছে জামিলা জান্নাত যারার সাথেও কিন্তু ঘুরবো। বাই দ্য ওয়ে, জামিলা জান্নাত যারা ট্রিপল জে, এই নামটা কিন্তু বেশ সুন্দর আপনার। বাই দ্য ওয়ে, জামিলা জান্নাত যারা কিন্তু হচ্ছে তার একটা বায়োডাটা দিয়ে দিয়েছে আমাকে, বয়স 15, উচ্চতা 5'3", ওজন হচ্ছে 43 কেজি 200 গ্রাম, গায়ের রোগ কি উজ্জ্বল ফর্সা, আমি ক্লাস 9 পড়ি, আমি পাত্রী হিসেবে কেমন? ও হো, জামিলা জান্নাত যারা যেই বায়োডাটা দিয়েছেন দেখে তো আমারই বায়োডাটা পছন্দ হয়ে গেছে।

ও বাই দ্য ওয়ে, কিডিং কিডিং। তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা কিন্তু আছে আমার সাথে, মোস্ট ওয়েলকাম জান্নাতুল হীরা। তারপর দেখতে পাচ্ছি সুবর্ণ রায় চলে এসেছে আমার সাথে। রিদম ভাই আমার SMS পড়েন না কেন? আমি রাগ করে ফোন আছাড় দেই, ফোনের ডিসপ্লে শেষ। আচ্ছা, বাবা আর ফোন কিনে দিবে না, বাবা খুব রাগ করেছে সুবর্ণ রায়। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি যে যেই কাজটা করলেন বা যে কাজটা করেছেন, এই কাজটা তো আসলে ঠিক হয়নি। ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলা, এটা আসলে কখনই আমার যেটা মনে, আমি এটা কখনো সাপোর্ট করব না। মেসেজ পড়ার সাথে যদি ফোন আছাড় দেওয়ার মতো একটা পজিশন চলে আসে, তাহলে এটা আসলে বেশ খারাপ লাগার মতো একটা বিষয়। যাই হোক, বাই দ্য ওয়ে সুবর্ণ রায় কিন্তু হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে এবং খুব খুশি হলাম দেখে। জান্নাতুল হীরা কিছু লিখেনি আজকে এখন পর্যন্ত, আশা করছি খুব সুন লিখবে আমাকে। হ্যালো, এই যে দীপান্বিতা ভাই, বৃষ্টি আসতে বলবে না, কারণ আমাদের বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট খেলা এখন হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে ক্রিকেট খেলা কিন্তু হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশের অস্ট্রেলিয়ার কিন্তু ম্যাচ চলছে, এই খেলা দেখছিলাম কিছুক্ষণ আগে। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ঘন্টায় আবার কথা বলবো, আড্ডা দিব আমাদের বাংলাদেশ টিম নিয়ে। বাই দ্য ওয়ে রূপন্তী চৌধুরী, নিশা, অনেক অনেক ধন্যবাদ রংপুর থেকে যুক্ত থাকার জন্য। এবং রূপন্তীও কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, আমি দেখতে পাচ্ছি আর্জেন্টিনার দলটা মানে একটু বেশি ভারী। যাই হোক, আসলে কি বলবো আর ভাই, আমি কিন্তু গত এক মাস থাকতে পারিনি, আর আমি পর্তুগাল সাপোর্ট করছি। আপনি কোন দলকে সাপোর্ট করেন? তুর্জো, রংপুর থেকে তুর্জো, ভামোস আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম, কেমন আছো? রানী ফ্রম গাজীপুর চলে এসেছি, রানী মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য, আশা আছে আমার সাথে। দেখতে পাচ্ছি আকাশ পাতাল যদি উল্টো হয়ে যায় তবে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করবো। নাইস নাইস, এই যে সাবাস, ভালো লেগেছে আশা, এভাবেই আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করা উচিত। আরো একজন দেখতে পাচ্ছি রোদেলা রংপুর থেকে, সেও আর্জেন্টিনা সাপোর্টার। নাইস নাইস, ও ভালোই লাগছে, বুকটা কেমন জানি ফুলে উঠছে গর্বে। যাই হোক বন্ধুরা, মেঘ তো সরে যাচ্ছে আকাশ থেকে, কালো মেঘ ছিল বাট কালো মেঘ কিন্তু সরে যাচ্ছে। যাই হোক, আমরা একটা মেঘের গানে চলে যাই। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের করা একটা গান, মেঘের পালক। নাটোবার নট আউট একটা মুভি, সেই মুভিরই কিন্তু একটা গান, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তা আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু বরাবর দুপুর 2টা বাজে চলে এসেছি এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় হাজির হয়ে গেলাম। দ্বিতীয় ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। মিডডে ফিল্ড নিয়ে আছি আজ মঙ্গলবার, এবং সবাই তো জানেন যে সোমবার মঙ্গলবার বুধবার মানেই কিন্তু দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত মিডডে ফিল্ডস আর সুন্দর আড্ডা। তো আশা করছি বন্ধুরা আড্ডা কিন্তু চলবে একদম 5টা পর্যন্ত, শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। অনেকেই আছেন, অনেকেই লিখছেন আমাকে ফেসবুকেও, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আমার সাথে কমেন্ট সেকশনে যুক্ত আছে। যারা আমাকে নাম্বারে মেসেজ করছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিব যে আমাকে নাম্বারে মেসেজ না করে সরাসরি একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন। আশা করছি সবার মেসেজ, সবার কমেন্ট পড়ব, সবার সাথে আড্ডা দিব, সবার সাথে গল্প করব। আচ্ছা, আমি একটু ফেসবুকের কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি, দেখি কে কে আছে এখন আমার সাথে। আজহারুল ইসলাম ফ্লেভার আছে, আর্জেন্টিনা সাপোর্টার, আচ্ছা নাইস। এমনি মুর্শিদ আলম দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন, ব্রাজিল, আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে উম্মের রায়হান আছে, আর্জেন্টিনা এবার ফাইনালেই খেলতে পারবে না তাই বলছে, এত আশা করেন না রিদম ভাইয়া। ও তাই নাকি, আচ্ছা। উমের রায়হান একটা একটা প্রেডিকশন দিয়েছে যে আর্জেন্টিনা নাকি এবার ফাইনালি খেলতে পারবে না। ওহো, কি বলবো আর, আসলে এভাবেই চলে এবং সবসময় এরকম একটা ব্যাপারই কিন্তু আসলে আমাদের এই ফিফা ওয়ার্ল্ড কাপটা আসলে জমে ওঠে বা মেতে উঠে। এরকম পাবলিক যারা থাকে, মানে আমি আসলে জানি না তারা কি বুঝে এরকম কথাবার্তা বলে। যাই হোক, বাদ দিলাম আপাতত উমের রায়হান, কিছু বললাম না, দেখা হচ্ছে আপনার সাথে খুব সুন, তখন রিপ্লাই দিব একবারে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রোকন যুক্ত আছেন, আর্জেন্টিনা সাপোর্ট করেন তিনি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট সেকশনে চলে আসার জন্য। যারা আমাকে মেসেজ করছেন আরও একবার একটু বলে দিব যে সবাই একটু ফেসবুক পোস্টে চলে আসেন, সেখানে সবার কমেন্টের অপেক্ষায় আছি। নাম্বারে মেসেজ করছেন ঠিক আছে, ফাইন, বাট ফেসবুক কমেন্ট সেকশনে চলে আসলে খুব খুশি হব। facebook.com/ilovethakafm। সো দেরি না করে এক্ষুনি চলে আসেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের টিম কোনটি। আর বাই দ্য ওয়ে, বাংলাদেশের খেলা কিন্তু চলছে অস্ট্রেলিয়ার সাথে, খেলা বাংলাদেশের ব্যাটিং কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আমি যতটুকু দেখেছিলাম যে একদম লাস্ট ওভারে কিন্তু আছে। সো দেখি একবারে ফাইনাল খেলাটা একটু দেখে আসি এর মাঝে, ততক্ষণ আমরা একটা গান শুনতে থাকি। আমি গান শেষে এসে আবার যখন ফেরত আসবো তারপর কিন্তু আমরা বাংলাদেশের খেলা নিয়ে আমরা গল্প করবো, আড্ডা দিব। আজকে কিন্তু বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলেছে, এতটুকু এখন আপাতত বলে যাচ্ছি, বাকিটা এসে কথা বলছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অর্ণব, সুনিধি আর আদিত্যের করা একটা গান, সন্ধ্যা তারা। বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত।

0: 90.4.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। অ্যান্ড আমি আরজে রিদম কিন্তু আছি দুপুর 2টা থেকে আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। এবং দেখতে দেখতে কিন্তু আসলে সময়টা গড়িয়ে যাচ্ছে, আমরা কিন্তু দ্বিতীয় ঘন্টার মাঝামাঝি অবস্থায় আছি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন, আমাকে মেসেজ করছেন, আমাকে লিখছেন এবং মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশনে। আর খুব ইজিলি যুক্ত হতে পারবেন আমার সাথে, ফেসবুক পেজে চলে আসলেই হবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করলেই কিন্তু আমি আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারছি। facebook.com/ILoveDhakaFM। সো সবাই ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসেন, সেখানে অলরেডি আমার পোস্ট আছে এবং সেখানে কিন্তু কমেন্ট সেকশনে যুক্ত হয়ে যেতে পারেন আমার সাথে। আপনার মজার মোমেন্ট, গুড মোমেন্ট শেয়ার করতে পারেন আমার সাথে, মজার ঘটনাগুলো শেয়ার করতে পারেন আমার সাথে। ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কি কোনো মজার ঘটনা আছে কিনা সেই ব্যাপারটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। তাছাড়া আমাদের নাম্বারও মেসেজ করতে পারেন, আমি নাম্বারে দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে অনেকে যুক্ত আছে। রংপুর থেকে ইমন আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আর্জেন্টিনা সাপোর্ট করছে ইমন, অনেক অনেক ধন্যবাদ ইমন আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য। ওফ নাইস, আমার টিম ভালোই বড় দেখতে পাচ্ছি। ও তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রানী যুক্ত হয়ে গেছে হাতিবান্ধা থেকে। সুইট ভাইয়া কেমন আছেন? ভাইয়া আপনার আইডিয়া শুনে এখন আপনাকে শুনতে চলে আসছি, আর এরপরেও যদি পড়তে মন না চায় তাহলে কিন্তু ডিরেক্ট আপনার বাড়ি চলে যাব। আচ্ছা ভাইয়া, আপনার বাড়ি গেলে কি আমায় রানী থেকে চাকরানি বানিয়ে দিবেন নাকি? না না না, এরকমটা কেন হবে। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম রানী, চলে আসবেন এনি টাইম আমার বাসায়। দাওয়াত রইল, শুধু রানী না, আমার লিসেনার্স যারা আছেন, ফ্রেন্ড যারা আছেন, এনি টাইম আমার বাসায় চলে আসবেন, দাওয়াত রইল সবার। নুসরাত কিন্তু আছে, যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি রংপুর থেকে। সে একটা গান শুনতে যাচ্ছে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছেন, শারমিন কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। হ্যালো জানু, কেমন আছো? হাজির হয়ে গেলাম, থাকবো পুরোটা সময়, আর SMS না করলেও পুরোটা সময় যুক্ত থাকে। অনেক অনেক ধন্যবাদ শারমিন, অনেক অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে জানু ডাকটা কিন্তু বেশ সুন্দর, জানু ডাকটা শুনলে কেমন জানি লাগে একটা। ও আচ্ছা, শারমিন লিখেছে আমি ব্রাজিল, ওকে ফাইন, তুমি তো আর্জেন্টিনা, দেখি কার দল বেশি হয়, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। না মোস্ট, এটা এটা এটা আসলে বলার কোনো প্রশ্নই রাখে না, অবভিয়াসলি আর্জেন্টিনার সাপোর্টারই বেশি, স্বাভাবিক। একটু আগে মারফিও কিন্তু একটা বিষয় লিখেছিল যে আসলে ব্রাজিলের সাপোর্টার খুব কম বাংলাদেশে, বিকজ ব্রাজিলের সাপোর্ট নাকি ভালো মানুষরা করে আর বাংলাদেশে নাকি ভালো মানুষ নেই। যাই হোক, শারমিনও তাহলে খুবই ভালো একজন মানুষ। দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন আছেন, কে আছেন? হ্যাঁ ভাই, আমিও ব্রাজিল সাপোর্ট করি, আমার দুই ভাইও কিন্তু ব্রাজিলের সাপোর্ট করে। আরও জানাচ্ছি জালকুড়ির বেশিরভাগ মানুষই ব্রাজিলের দলে, আমাদের এখানে প্যান্ডেল করা করে পর্দা টানাচ্ছে খেলা দেখার জন্য। এটা এটা আসলে সবসময়ই মানে বিশ্বকাপের সময় প্রতিটা এলাকাতেই দেখা যায় যে মোড়ে মোড়ে বিভিন্ন রাস্তাঘাটে হচ্ছে বড় প্রজেক্টর লাগিয়ে এবং পর্দা লাগিয়ে যে খেলা দেখার যে বিষয়টা, এটা আসলে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এই বিষয় নিয়ে আমরা আরও গল্প করবো, আরও আড্ডা দিব। তারপর দেখতে পাচ্ছি সৈয়দপুর থেকে কিন্তু সুমাইয়া যুক্ত আছে আমার সাথে, কেমন আছো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ সুমাই আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর সুমাই লিখেছে, আর বেশি দিন ধরে শুনতে পারবো না কারণ মাদ্রাসা খুলেছে, তোমার হাসি খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকে যুক্ত আছে আমার সাথে, আমি সবার মেসেজই পড়বো, সবার সাথে গল্প করবো। আমি এখন একটু কথা বলতে চাই আসলে বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে। বাংলাদেশের কিন্তু আজকে একটা সুন্দর ম্যাচ গেল, ওয়ানডে ম্যাচ গেল অস্ট্রেলিয়ার সাথে। এবং এখন যদি আমি একটা ওভারভিউ দেই, বাংলাদেশের ব্যাটিং কিন্তু অলরেডি শেষ, অ্যান্ড বাংলাদেশ 50 ওভারে রান করেছে 284, অর্থাৎ 284 রান করেছে 8 উইকেটের বিনিময়ে। আর বিস্তারিত যদি একটু বলি, মোসাদ্দেকের কথা যদি একটু বলি, আমি 4 বছর পর ওয়ানডে দলে ফিরেই অপরাজিত 86 রানে, অর্থাৎ 86 রানের ইনিংস খেললে মোসাদ্দেক কিন্তু আসলে খুবই ভালো একটা পারফরমেন্স দেখালো। 3 ছক্কা, 7টা 4, 70 বলে ওয়ানডেতে, এটা তার ক্যারিয়ার কিন্তু একটা ইনিংস। দলীয় 300 রানের ওপাশে যাওয়ার সুবাস কিন্তু ছিল বাংলাদেশের, বাট 40 ওভার শেষে স্কোর ছিল 4 উইকেটে 214। শেষ 10 ওভারে 4 উইকেটে হারিয়ে 70 রান তুলতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যে শেষ 5 ওভারে উঠেছে 1 উইকেটে 45 রান। তবে আজকের খেলাটা কিন্তু বেশ ভালো ছিল এবং মোটামুটি সবাই কিন্তু ভালো খেলেছে। আমি যদি একদম শুরু থেকে যদি বলি, যে তাসকিনের কথা যদি বলি, তাসকিন যদিও একদম লাস্ট ওভারে এসে উইকেটটা পড়ে গেল, বাট ভালো ছিল, ভালো ভালো একটা খেলা কিন্তু দিয়েছে। আর হচ্ছে মানে ইনিংসের মানে শেষ যেই কয়েকটা ওভার ছিল সেখানের কথা যদি বলি, সেখানে কিন্তু দেখা মানে যাচ্ছিল যে 300 কিন্তু একটা দেখা পেতে পারত, বাট আনফর্চুনেটলি আর হয়নি। যাই হোক, বাংলাদেশ ভালোই খেলেছে মোটামুটি। আশা করছি আজকে বাংলাদেশই জিতবে, দেখা যাক কি হয়। যাই হোক, আমরা একটা গানে চলে যাই বন্ধুরা। আমরা অর সিগনেচারের আহসান তানভীর পিয়ালের করা একটা গান শুনবো, আমার দেহ গান। আর আচ্ছা, গানটা শুনতে থাকি, গানটা শুনতে শুনতে আমি কিছু কথা একটু বলি। সেটা হচ্ছে এই গানটা যখন শুনি, আমার দেহ খান পিয়াল করেছিল গানটা, এবং পিয়াল কিন্তু আসলে পিয়াল ভাই যদি বলি মানে আমাদের খুবই ক্লোজ একজন বড় ভাই ছিলেন, যদিও সে এখন আর আমাদের মাঝে নেই, মনালতালা তাকে নিয়ে গেছেন। এবং আসলে যখনই গানটা শুনি তখনই কেমন জানি শরীরটা একটা কাটা দিয়ে উঠে যে পিয়াল ভাই আর আমাদের মাঝে নেই, বাট এই গানটা কিন্তু রয়ে গেছে। এই গানটা এত ভালো একটা গান, এত সুন্দর একটা গান, গানটা শুনলেও কিন্তু খুব ভালো লাগে, কি বলবো আর। আচ্ছা যাই হোক, মনটা বেশ খারাপ হয়ে গেল হঠাৎ করে গানটা শুনে, তো গানটা শুনতে থাকেন বন্ধুরা, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

যে একটা গান, এই গানটা আসলে শুনলেই মানে মনের অজান্তে চোখের কোণে যে জল চলে আসার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে মুখে এক্সপ্লেন করার মতো না বা ভাষায় প্রকাশ করার মতো না। আর কেয়াল ভাইয়ের কথা যদি বলি, মন আল্লাহ তালা তাকে আসলে জান্নাত নসিব করুক, সে আসলে এত সুন্দর একটা গান আমাদের জন্য রেখে গিয়েছেন, আপনি এত সুন্দর গান একটা করে গিয়েছেন। যাই হোক, এই গানটা আসলে আমার খুব পছন্দের একটা গান এবং এই গানটা আমি আসলে সবসময়ই শুনি, একা থাকলেও শুনি, আড্ডার মাঝেও শুনি, অনেক সময় এই গানটা নিজেও করি। তো এই তো আসলে এই গানটা যখনই শুনি তখনই একটা খারাপ লাগা কাজ করে এবং পিয়াল ভাইয়ের কথা খুব করে মনে পড়ে। সবাই দোয়া করবেন পিয়াল ভাইয়ের জন্য অবশ্যই, যাতে মনালতা

0: You're listening to Snarka FM 90.4. Midday Feels.
1: Hello listeners, this is RJ Rhythm here. আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিল্ড, আছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টা শেষ পর্যায়ে চলে এসেছি, পরবর্তী ঘন্টায় আবারও চলে আসবো, সমস্যা নেই। আজকে পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে জমি আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন আমার সাথে, যারা এত ব্যস্ততার মধ্য দিয়েও সবাই আমাকে লিখছেন, মেসেজ করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর যারা আমাকে মাত্র শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলে আসার জন্য, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। বন্ধুরা, অনেক অনেক মেসেজ কিন্তু জমে গেছে, চলুন দেখে আসি কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত হয়ে গেছে। কোথায়, হ্যালো ভাইয়া, কি অবস্থা? অবশেষে জয়েন হতে পারলাম। আর বললেন না ভাইয়া, সাডেনলি এত বিজি হয়ে গিয়েছি বলার মতো না। আমি যখন ডিসাইড করি যে আপনার সাথে গল্প করব, আড্ডা দিব, তখনই ব্যস্ততা বেড়ে যায়, এটাই স্বাভাবিক। সাউদা, এটা হচ্ছে আপনার একটা এক্সাম। কেন এক্সাম বললাম, এটা হচ্ছে আপনার একটা এক্সাম, এই জন্য বললাম যে আপনি ব্যস্ততার মধ্য দিয়েও রিদমকে শুনতে পারেন কিনা, রিদমের সাথে যুক্ত থাকেন কিনা, সেটারই একটা ছোট পরীক্ষা বলা যায়। এনিওয়ে, আমি না এলে আপনি তো ভুলেও আমার কথা বলবেন না, মিসও করবেন না। আমি কিন্তু আপনার কথা ভাবছিলাম, আমি হোয়াটসঅ্যাপে বারবার চেক করছিলাম যে সাউদা এখন পর্যন্ত যুক্ত হয়নি কেন, সাউদা এখন পর্যন্ত আসেনি কেন। যাক, অনেক খুশি হলাম সাউদা চলে এসেছেন। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কারিমুল আছে। কোথায় কারিমুল? কিন্তু বলেছিল যে আর্জেন্টিনা সাপোর্ট করে। আচ্ছা, কারিমুল ফেসবুকে বলেছে আর্জেন্টিনা সাপোর্ট করে, এখানে আবার মেসেজে বলছে যে সে ইরান সাপোর্ট করছে। আচ্ছা ঠিক আছে, ফাইন, বুঝলাম। বাট আর্জেন্টিনা সাপোর্ট করলেই হচ্ছে, এরপরে আপনি যেটা করেন এটা আসলে আপনার পার্সোনাল অপিনিয়ন। ভাইয়া, তুমি কি এনিমি লাভার? তোমার ফেভারিট এনিমি কি? আচ্ছা, আমি আসলে এনিমি লাভার না, আমি এনিমি কার্টুন তেমন একটা দেখাও হয় না আসলে। তারপর দেখতে পাচ্ছি, সালাম লেলো জনাব, কেমন আছেন? সাবা ফ্রম রংপুর। সাবা হাম আচ্ছে হ্যাঁ, আপ কেসে হো? তারপর দেখতে পাচ্ছি, ভাই সাকি সাকি গানটা দাও। কেন এত এত রকিং একটা গান কেন শুনতে মন চাচ্ছে? সাকি সাকি রে সাকি সাকি। যাই হোক, আমরা শুনবো, অবশ্যই শুনবো, চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। হাই ভাইয়া, কি খবর তোমার? আমিও হাজির হয়ে গেলাম ভাই, আমিও তোমার টিমে। তোমা রংপুর থেকে, রংপুরে তোমা কিন্তু আমার টিমে। ওয়াও, নাইস নাইস, ও ভামোস আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে তামিম যুক্ত হয়ে গেছে আমার সাথে, রংপুর 3 নম্বর চেকপোস্ট থেকে। অনেক অনেক ধন্যবাদ তামিম যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি তমা চট্টগ্রামের, ও নাইস, রংপুরের তমাও আর্জেন্টিনা সাপোর্ট করছে, চট্টগ্রামের তমাও আর্জেন্টিনা সাপোর্ট করছে, বেশ বেশ বেশ বেশ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, রাফিয়া যুক্ত আছে রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ রাফিয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে আলো যুক্ত হয়ে গেছে আমার সাথে, ব্রাজিল সাপোর্ট করছে। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে তামিম যুক্ত হয়ে গেছে আমার সাথে, রংপুর 3 নম্বর চেকপোস্ট থেকে। অনেক অনেক ধন্যবাদ তামিম যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি তমা চট্টগ্রামের, ও নাইস, রংপুরের তমাও আর্জেন্টিনা সাপোর্ট করছে, চট্টগ্রামের তমাও আর্জেন্টিনা সাপোর্ট করছে, বেশ বেশ বেশ বেশ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, রাফিয়া যুক্ত আছে রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ রাফিয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে আলো যুক্ত হয়ে গেছে আমার সাথে, ব্রাজিল সাপোর্ট করছে আলো। আচ্ছা ঠিক আছে, ফাইন, ব্রাজিল সাপোর্ট।

যাই হোক বন্ধুরা, দুষ্টু আমি করছিলাম, কেউ আবার হচ্ছে রিদমের সাথে রাগ করে বসবেন না আবার এই বিষয়টা নিয়ে। রাউফুন যুক্ত আছে আমার সাথে, দেখতে পাচ্ছি রংপুর থেকে। বাই দ্য ওয়ে রাউফুন, আপনার নামটা বেশ সুন্দর, রাউফুন, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর দেখতে পাচ্ছি আমার মেসেজ পড়ো না কেন, এই তো মেসেজ পড়ছি। সানিম যুক্ত আছে আমার সাথে রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ সানিম যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, আমাকে ভুলে গেছো নাকি, অনেকদিন পরে টেক্সট করলাম। আর আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কাউসার ফ্রম রংপুর। ও নাইস, আর্জেন্টিনার সাপোর্টার, চারিদিক আর্জেন্টিনার সাপোর্টার। যাই হোক, আর্জেন্টিনার প্রতি অনেক ভালোবাসা। আর এই ভালোবাসার একটা গানে চলে যাই বন্ধুরা, আমরা এখন ওয়ারফেজের করে একটা গান শুনবো, কোক স্টুডিও বাংলার অবাক ভালোবাসা। বেশ সুন্দর একটা গান, সেই একটা কম্পোজ কিন্তু ছিল, অলরেডি চলছে গানটা, আমি আসলে এখনো কথা বলছি। যাই হোক, আমরা গানে চলে যাই, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে।

0: Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট কানেকশন দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু দুপুর দুইটা থেকেই ছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি। বন্ধুরা, হ্যাঁ, সবাইকে শেষ ঘন্টার শুরুর মুহূর্তে আরও একবার স্বাগত জানাচ্ছি। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে মোস্ট ওয়েলকাম অন মিড ডে ফিল্ড অন ঢাকা FM 90.4। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতটা সময় ধরে যুক্ত থাকার জন্য। আমি এখন কিছু মেসেজ একটু দেখবো যে আমার সাথে কে কে ছিলেন, কে কে আছেন এখন পর্যন্ত। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার ফেসবুক পোস্টে কিন্তু এখন পর্যন্ত অনেকে যুক্ত আছে, সবাই কিন্তু কমেন্ট করছেন। মোটামুটি কিন্তু আর্জেন্টিনার একটা বেশি সাপোর্ট দেখা যাচ্ছে, তারপর ব্রাজিলের সাপোর্টে যদি কেউ থেকে থাকেন চলে আসতে পারেন আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে এবং জানিয়ে দিতে পারেন আপনার টিমের প্রতি যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসার ব্যাপারে। বাট আমি যতটুকু দেখতে পাচ্ছি আসলে আজকে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টে কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। যাই হোক, যারা অবশ্যই আপনার পছন্দের টিম কোনটা সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা সেই বিষয়ে গল্প করবো, সেই বিষয়ে আড্ডা দিব। আসলে ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ যখন চলে আসে এটার মজাটাই কিন্তু এখানে। এই তো এই আর কি। আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমার সাথে কিন্তু সাউদা যুক্ত আছে। আপনি ছেলে মানুষ হয়েও এত লজ্জা পান কেন? আজকাল মেয়েরাও এত লজ্জা পায় না। আচ্ছা সাউদা, এখানে ব্যাপারটা আসলে লজ্জার কিছু না, মানে আমি যে লজ্জা পাই ব্যাপারটা কিন্তু এমন না। সামনাসামনি আসলে আমার সাথে মানুষজন কথা বলারও তেমন একটা সাহস পায় না, বিকজ রিদম হয়তো বা এখানে এসে খুব বকবক করছে, বা সরি বকবক করছে বা হচ্ছে অতিরিক্ত কথা বলছে, বা আপনাদের সাথে এই যে এত সুন্দর করে গল্প করছে, বাট সামনাসামনি একটু চুপচাপ থাকি আর কি। আমি কেন জানি না, মানে এটা আসলে আমার একটা অভ্যেস বলা যায়, আমি একটু চুপচাপই থাকি সবসময়। সেটা আমার বাসা হোক, সেটা আমার ফ্রেন্ড সার্কেল হোক, সেটা আমার ইউনিভার্সিটি হোক, সেটা আমার অফিস হোক, যেখানেই হোক, এই যে এখানে অনিয়ারে যেমন আপনাদের সাথে এত কথা বলছি, এত বকবক করছি, আমি যদি এখান থেকে বের হই, বের হওয়ার পর কিন্তু আসলে অফিস কলিগদের সাথেও কিন্তু তেমন একটা কথাবার্তা বলা হয় না। হ্যাঁ হয়, অবশ্যই হয়, আড্ডা দেওয়া হয়, আমরা অনেক মজা করি ঢাকা FM 90.4-এ, বাট তারপর আসলে আমার একটা অভ্যেস আর কি, মানে আমি একটু চুপচাপ থাকি সবসময়। সো এখানে আসলে লজ্জার কিছু না, মানে ব্যাপারটা আসলে ওরকম কিছু না। আর তারপর দেখতে পাচ্ছি সাউদা লিখেছে কোথায়, বাই দ্য ওয়ে ঈদে ব্যস্ততার জন্য আপনাদের ঈদ স্পেশাল লাইভ দেখতে পারিনি, তাই আজকে দেখছিলাম। আপনার আর তানহাপুর ঝগড়া, আপনার লজ্জা পাওয়াটা আমি খুব মজা পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সাউদা যুক্ত থাকার জন্য এবং দেখার জন্য। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন হোয়াটসঅ্যাপে আরও একজন ভাইয়া, আমি মেয়ে যাবিন। ও আচ্ছা, নাইস, আমি আপনাকে নিয়মিত শুনি বাট আজ মেসেজ দিলাম আমার বাসা সিলেট। ও আচ্ছা, আমার সিলেট থেকে নতুন একজন ফ্রেন্ড দেখা যাচ্ছে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। হোমায়রা আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি, সেও হোমায়রা আর্জেন্টিনা সাপোর্টার। ওয়াও, নাইস নাইস নাইস, রিদম ভাই অন ফায়ার, রিদম ভাই সবসময় ফায়ারে থাকে। আমার সাথে কিন্তু আইহাম যুক্ত আছে দেখতে পাচ্ছি, আইহাম মোস্ট প্রবাবলি ব্রাজিলের সাপোর্টার। যাই হোক, আছি আপনাদের সাথে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। একটা গানে চলে যাই, নোবেলের করা একটা গান শুনবো, নোবেল ম্যানের কবর। আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বলে সোজা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Field.
1: হ্যালো লিসেনার, সো দিস ইজ আরজে রিদম হিয়ার। এখন পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে, সেই দুপুর দুইটা থেকে ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায়ও চলে এসেছি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই আমার সাথে যুক্ত আছেন, এখন পর্যন্ত লিখছেন, মেসেজ করছেন, কমেন্ট করছেন, অনেক অনেক ভালোবাসা সবার প্রতি। বাইরে কিন্তু আসলে খুবই মেঘলা একটা ওয়েদার দেখা যাচ্ছে, বৃষ্টিটা নেমেও নামছে না, কেমন জানি একটা আসলে অবস্থা বোঝা যাচ্ছে না সঠিক। তবে আমার যেটা মনে হয় যে একটা ঝুম বৃষ্টি হলে কিন্তু খুব ভালো হতো, গাছের পাতাগুলো যেভাবে নড়ছে বা গাছগুলো আসলে যেভাবে বাতাসে দুলছে, আমার মনে হয় যে আসলে এরকম একটা বাতাস, একটা ঝড়ো আবহাওয়া, একটা মেঘলা আকাশ, ঝুম বৃষ্টি ভালোই হতো আসলে, মানে হচ্ছে না যদিও। যাই হোক, আসলে কি বলবো, একটু মানে বৃষ্টি দেখে একটু হয়তো বা ইমোশনাল হয়ে গেলাম আর কি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত আছে, আমি সবার সাথে গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। আচ্ছা, এর ফাঁকে একটু কথা বলি আসলে বাংলাদেশের খেলা নিয়ে। আমি তখন যেটা বলছিলাম যে আজকে কিন্তু আসলে বাংলাদেশ চাইলেই 300 রান কিন্তু করতে পারতো, বাট আনফর্চুনেটলি আর শেষ ম্যাচ কিন্তু সেটা হলো না। শেষ ম্যাচ আসলে 284 রানই কিন্তু বাংলাদেশের খেলাটা, অর্থাৎ ব্যাটিং কিন্তু শেষ হয়েছে 8 উইকেটের বিনিময়ে। 40 ওভার শেষে মোটামুটি 214 ছিল এবং লাস্ট যেই হচ্ছে 10 ওভার ছিল, 10 ওভারে কিন্তু হচ্ছে 70 রানের একটা মোটামুটি একটা ভালো একটা পারফরমেন্স কিন্তু দেখা যায়। আর আমি যদি একদম খেলার শুরুর কথা যদি একটু বলি, মানে শুরুর দিকের কথা যদি একটু বলি, যে মোটামুটি আজকে সবাই কিন্তু বেশ ভালো খেলেছিল এবং হচ্ছে মোসাদ্দেক কিন্তু আজকে একদম ফাটিয়ে দিয়েছে। সে কিন্তু 86 রান করেছে, নাজমুল করেছিল 67 রান, তানজিদ করেছে 54, আর ইলিস কিন্তু আজকে বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু আবার খুবই রাফ অ্যান্ড টাফ বোলিং করেছে। আমি দেখলাম যে ইলিস কিন্তু মোটামুটি হচ্ছে বেশিরভাগ উইকেট নিয়েছিল। যাই হোক, মোটামুটি ভালোই খেলেছে আজকে। আর এর আগে হচ্ছে যে একটা জুটি ছিল যেটাতে তখন কে কে খেলছিল, তখন খেলছিল হচ্ছে নাজমুল খেলছিল আর মোস্ট প্রবলি তানজিদ খেলছিল, তাদের কিন্তু এই জুটিতে কিন্তু 96 রান হয়েছিল, মানে ভালোই খেলেছে। নাজমুলের মোস্ট প্রবাবলি 67 ছিল মোস্ট প্রবাবলি, আর তানজিদের হয়তো বা 54 রানের মতো ছিল আর কি। যাই হোক, মোটামুটি আজকে সবাই ভালোই খেলেছে এবং 284 রানের টার্গেট, আমার মনে হয় এটা অস্ট্রেলিয়ার জন্য একটু ভীতিকর হতে পারে, তারপর আসলে বলা যায় না। বাংলাদেশ যদি এখন ভালো একটা বোলিং লাইনে থাকে তাহলে হয়তো আজকের ম্যাচটা আমরা জিতে যাব। যাই হোক, দেখা যাক। আর বাইরে তো বৃষ্টিও হচ্ছে, যেহেতু খেলা মিরপুরে হচ্ছে, বলা যাচ্ছে না সঠিক যে আসলে বৃষ্টির জন্য খেলাটা কি ফুল অ্যান্ড ফাইনাল হয় কিনা, নাকি আবার বৃষ্টির জন্য খেলাটা থেমে যায় বা থামিয়ে দিতে হয়। যাই হোক, খেলা নিয়ে কথা বলছিলাম, খেলা নিয়ে যদি আরেকটু কথা বলি, আমার সাথে কিন্তু হুমায়রা আছে রংপুর থেকে, সে কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করছে। আচ্ছা, আমার তো বাটন ফোন, তাহলে ফেসবুকে কমেন্ট করব কিভাবে? সামিয়া। আচ্ছা সামিয়া, যারা ফেসবুকে যুক্ত হতে পারছেন না, একদম খুব কি বলবো যেটাকে, যে একদম হচ্ছেই না, তারা মেসেজ করতে পারে না, অবশ্যই আমি মেসেজ পড়ছি সবার। আর বাট আমি সবাইকে বলবো যে সবাই একটু ফেসবুক কমেন্ট সেকশনে চলে আসলে ভালো হয়, তাহলে হচ্ছে আমি সবার সাথে একটু যুক্ত হয়ে যেতে পারি আর কি। হাই ভাইয়া, কেমন আছেন? রংপুর থেকে জান্নাত, আপনাকে 6 বছর ধরে FM শুনি, আজ প্রথম SMS করলাম। ও নাইস নাইস, বাই দ্য ওয়ে অনেক অনেক ধন্যবাদ মেসেজ করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার? একটা গান শুনান প্লিজ, আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আমার সাথে কেউ একজন আছেন, সে গান শুনতে যাচ্ছে বকুল ফুল। ঠিক আছে, চেষ্টা করবো আপনাকে এই পছন্দের গানটি শোনানোর জন্য। ও ও হো, অনেকক্ষণ পরে মনে হচ্ছে জিনিয়াকে পেলাম, জিনিয়ার মেসেজটা আজকে বেশ পরে এসেছে, তো যার কারণে যুক্ত হতে সরি খুঁজে পাইনি। যাই হোক, জিনিয়া লিখেছে, আর যে ভুলে গেছো নাকি, গতকাল পরীক্ষায় 5টার সময় শেষ হয়েছে তাই যুক্ত হতে পারিনি, আজও ছিল, এখন আসলাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি জিনিয়া। কি পরীক্ষা চলছে, কেমন হলো পরীক্ষা? তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে আমার সাথে, জান্নাতুল হীরা তখন লিখেনি, এখন লিখেছে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। ওয়াও, নাইস নাইস নাইস, চাবাস। তোমাকে আগেও বলেছি আমাদের এলাকায় আর্জেন্টিনার সাপোর্টার বেশি, ব্রাজিল নেই বললেও চলে, স্বাভাবিক। আসলে সবাই তো জানে যে আর্জেন্টিনাই তো আসলে কাপটা নিচ্ছে, সো এখানে আসলে আর ব্রাজিলকে সাপোর্ট করে কী বা হবে। তুমি অনেক পচা, মেসেজ পড়ো না কেন? এই যে মেসেজ পড়ছি তো, যদি মেসেজটা মিস হয়ে যায় তাহলে আসলে এখানে তো আর আমার কিছু করার নেই। বাই দ্য ওয়ে এই যে চলে এসেছি, সে লিখেছে আরিয়ান আর কি, আমাদের ছোট্ট বন্ধু, ক্লাস ফোরে পড়ে। সে কতগুলো সাপোর্ট দল সাপোর্ট করে, সে পর্তুগাল সাপোর্ট করছে, সে স্পেন সাপোর্ট করছে, পর্তুগাল সাপোর্ট করছে ফর সিয়ার সেভেন, স্পেন করছে ফর ইয়ামাল। নাইস নাইস। ছোট বন্ধু হলেও তার ব্রেন কিন্তু মাশাআল্লাহ বেশ শার্প দেখা যাচ্ছে। সুবিধা পার্টি, সুবিধা পার্টি। হাই ভাই, আমি কৃতি, নিউ লিসেনার রংপুর থেকে। কৃতি মোস্ট ওয়েলকাম মাই নিউ লিসেনার। কৃতি, আপনার নামটা বেশ সুন্দর। কোথায়? তারপর আমার সাথে কি আছেন? রিদম ভাই, আর্জেন্টিনার ফ্যান আমি, স্পিতা চট্টগ্রাম থেকে বলছি। ও স্পিতা, মোস্ট ওয়েলকাম, রিদমের দলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যাই হোক বন্ধুরা, আর্জেন্টিনাই জিতবে, আর্জেন্টিনাই কাপ নিচ্ছে, এটাই ফুল অ্যান্ড ফাইনাল, রিদম বলে দিল। একটা গানে চলে যাই আমরা নাকি? কি গান শোনা যায় এখন? আমরা তাহসানের একটা গান শুনবো, যেটা হচ্ছে কৃত্তদাসের নির্বাণের অ্যালবামের একটা গান, সস্তা খুব। খুব জলদি আবার ফিরে আসছি, সবাই গান শুনতে থাকে এখন।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Field.
1: হ্যালো ভালোবাসার বন্ধু বান্ধব, আবার ফিরে এলাম আমি আপনাদের বন্ধু আরজে রিদম। সবাই শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে মিড ডে ফিল্ড অনুষ্ঠানে। যদিও আমরা শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো টাইমে হুট করে কিন্তু আমাকে বিদায় জানাতে হবে। কারণ কি? কারণ হচ্ছে সময় তো শেষ, সময় তো ভালো, সময় তো বেশিক্ষণ থাকে না, সবসময় তো আসলে এই ব্যাপারটা বলি। যাই হোক, আছি একদম পাশা পর্যন্ত। অনেক অনেক গল্প কিন্তু আজকে আমরা করলাম, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে আমরা যেই লড়াইটা করছিলাম, আসলে সত্যি কথা বলতে ফিফা ওয়ার্ল্ড কাপটা জমে উঠেই কিন্তু মূলত এই যে বিভিন্ন দলের এত সুন্দর সুন্দর পারফরমেন্স, তাদের এই পারফরমেন্স নিয়ে, সেটা আর্জেন্টিনা হোক, সেটা ব্রাজিল হোক, সেটা পর্তুগাল হোক, সেটা সেনেগাল হোক, সেটা সৌদি আরব হোক, সেটা ইতালি হোক, যেই দলের কথাই বলি না কেন, প্রত্যেকটা দলই কিন্তু আসলে সবসময় নিজের অবস্থান থেকে চেষ্টা করে একটু ভালোভাবে খেলার জন্য। কারণ বিশ্বকাপ এটা আসলে অনেক বড় একটা জিনিস, এবং এই যে একটা স্টার, আমি যদি আর্জেন্টিনার কথা বলি, আর্জেন্টিনার তিনটা স্টার আছে, ব্রাজিলের কথা যদি বলি, এই যে তাদের পাঁচটা স্টার, এগুলো যে শুধু স্টার তা কিন্তু না, এগুলো কিন্তু হচ্ছে এই যে তাদের বছরের পর বছর তারা খেলছে, ফুটবলের প্রতি যে তাদের একটা ভালোবাসা বা ফুটবলের জাদুকর তাদেরকে বলা হয়, এগুলো হচ্ছে তাদের একটা অ্যাচিভমেন্ট। আর এই খেলাটা কিন্তু আসলে আমরা এনজয় করি খুব, আর এই এনজয়মেন্টেরই আসলে একটা কি বলে চ্যাপ্টার হচ্ছে কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপ। সো ফিফা ওয়ার্ল্ড কাপ চলে এসেছে, এবং এই যে দুষ্টামি ফাজলামি করছি, এভাবেই কিন্তু আসলে আমরা আনন্দে মেতে উঠি প্রতিটা বিশ্বকাপে। যাই দুঃখিত বন্ধুরা, দুঃখিত সরি। যাই হোক, সবাই প্রত্যেকটা দলের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল, আশা করছি প্রতিটা দলে এবার ভালো খেলবে, দেখা যাক এবার আসলে কে কাপ নেয়, আর আর্জেন্টিনাই নিবে। যাই হোক, ঘুরে ফিরে আসলে আর্জেন্টিনাতেই চলে আসছি। আচ্ছা, সবাইকে আরো একবার সরি। তারপর আমার যেটা মনে হয় যে আসলে এইবার ফিফা ওয়ার্ল্ড কাপটাতে, মানে এই যে কাপটা, এবারের যেই বিশ্বকাপটা, এই বিশ্বকাপটা আমার যেটা ধারণা, এটা আর্জেন্টিনাই নিবে। ঠিক আছে, আর দুষ্টামি করবো না। আমার সাথে অনেকে যুক্ত আছে, আমি দেখতে পাচ্ছি লাকি খান আছে আমার সাথে। যদি অনুমতি দাও তাহলে একটা ঘটনা বলি, ঘটনাটা তোমাকে নিয়ে, না থাক বলবো না। আজকে আবার তুমি সিক হয়ে গেছো, ডক্টর বলেছে তোমার মেসেজ না পড়ার রোগ ধরে ফেলেছে। ও লাকি খান, নাইস। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, ভাইয়া আমি আর্জেন্টিনার সাপোর্টার, লালমনির হাট থেকে প্রাপ্তি, সো নাইস অফ ইউ, সো সুইট অফ ইউ। তারপর দেখতে পাচ্ছি সৈয়দপুর থেকে সুমাইয়া আছে আমার সাথে, কোথায় সাগরের টানে যেমন নদী বয়ে যায় তেমনি করে রিদম ভাইয়া আমার এমন তোমায় পেতে চায়। আচ্ছা, কি সখী ভালোবাসা করে কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, এই গানটা পেলে প্লে করো ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো অবশ্যই সুমাইয়া আপনাকে আপনার সুন্দর গানটি শোনানোর জন্য, যেহেতু এত সুন্দর একটা লাইন আসলে লিখলেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি কি, এই যে আপনারা যখন আমাকে এত সুন্দর সুন্দর কবিতাগুলো লিখেন, আমি চিন্তা করি যে এগুলো কপি করে নিয়ে হচ্ছে বাহিরে গিয়ে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, ওইখানে মেয়ে যারা আছে তাদেরকে পেস্ট করে দিব, অর্থাৎ তাদেরকে, তাদের কাছে গিয়ে আবার সেম ডায়লগটা ডেলিভার করব। বাট যদিও পরে আর মনে থাকে না, আসলে মুখস্থ করতে পারি না ভাবে না। যাই হোক, আসলে আমি খুব এনজয় করি যখন আপনারা এভাবে এত সুন্দর সুন্দর করে কবিতা লিখেন আমাকে। তারপর দেখতে পাচ্ছি কিভাবে মারফি লিখেছে, সাপোর্ট করি ব্রাজিল কারণ নই আমি ফাজিল, আর্জেন্টিনা করে যারা ল্যাস ছাড়া বাদর তারা। ভাই রাগ করলেন, নাইস মারফি, নাইস। ও হো, আমি যখন আড্ডা দিতে আসি আমি হাসি যারা থাকতেই পারি না, লিটারেলি আমার এই, আপনারা আসলে আপনারা খুব খুব মজার, খুব মজার। আমি অনেক থ্যাঙ্কফুল যে আমি আসলে আপনাদের মতো এতগুলো ফ্রেন্ড পেয়েছি, বা এরকম আসলে ফ্রেন্ড পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যখন রাগ করেন আমার সাথে, রাগ করেন, অভিমান করেন, তখনও আমার হাসি পায়, যখন আপনারা আমার সাথে দুষ্টামি করছেন তখনও আমার হাসি পায়, মানে লিটারেলি আসলে সত্যি কথা বলতে আমি খুব এনজয় করছি। আপনারা আপনারা না থাকলে হয়তো বা আসলে আমি প্রতিদিন চলে আসতে পারতাম না, বা এইভাবে এসে শো করতে পারতাম না। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তারপর কোথায়, এই যে দেখেন আরো একজন রাগ করেছে, মেসেজ পড়ো না, থাক পড়া লাগবে না ভাই, শুধু দেখো ভালো আছো তো। ভাই তুমি কি কখনো ট্রেন লাইনে হেঁটেছিলে? আমি গতকাল 3 ঘন্টার মতো হেঁটেছি বন্ধুদের সাথে। রেল লাইনে হ্যাঁ হাঁটা হয়েছে, কজ আমার বাসা নাখালপাড়াতে, সো আমি নাখালপাড়া যেখানে আড্ডা দিই, আমাদের নাখালপাড়া রেলগেট, আমাদের কিন্তু একটা প্লেস আছে নাখালপাড়া রেলগেট, যদি নাখালপাড়া বা তেজগাঁও এলাকার কেউ শুনে থাকেন তাহলে চিনবেন অবশ্যই। আমার আড্ডা, মানে আমার ছোটবেলা থেকে আমার বন্ধু বান্ধব যারা আছে বা স্কুল লাইফের বন্ধু বান্ধব যারা আছে সবাই কিন্তু মোটামুটি আমরা নাখালপাড়া রেলগেটে আড্ডা দিই। সো রেল লাইনের পাশাপাশি দিয়ে এরকম হাঁটাহাঁটি হয়, তেমন একটা না হলে হয় হয়। আচ্ছা, হাউ অ্যাবাউট লাঞ্চ? লাঞ্চ হয়নি। বিটিএস আর্মি রোদেলা ফ্রম রংপুর, রোদেলা খাইনি এখন পর্যন্ত, এই যে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। আপনারা তো জানেনই আসলে সবসময় খাওয়া দাওয়ার কথাটা ভুলে যাই, আপনাদের সাথে আড্ডায় মেতে উঠি তখন। ফারিয়া তাছে অনেকদিন পর দেখতে পাচ্ছি, অনেকদিন পর যুক্ত হয়ে গেছে সে আমার সাথে। লিখেছে, ভাইয়া আপনার হাসিটা একদম আমার ফেভারিট মানুষের মতো, তাই নাকি? আপনার ফেভারিট মানুষ কি আমার মতো বিতকুড়ি পাবে হাসি নাকি? ও মাই গড, যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা ঠিক আছে, আর্জেন্টিনার সাপোর্টার আরও একজন পেয়ে গেছি রংপুর থেকে, নাম লিখেনি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সিলেটি তমা কি যুক্ত হয়ে গেল নাকি? কোথায় কোথায় কোথায় কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, তমা কিন্তু চলে এসেছে, সিলেটি তমা কিন্তু ব্রাজিল সাপোর্ট করে, প্রিয় প্লেয়ার নেইমার। আমি চাই আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনালে মুখোমুখি হোক, ফাটাফাটি মজা হবে। হ্যাঁ, এরকম যদি ব্যাপারটা হয় তাহলে এত আর কোনো প্রশ্নই আসে না, যদি যদি এরকম কিছু আদৌ হয়ে থাকে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তমা। দুটো দুজন তমাকে পেয়েছি যারা কিনা আর্জেন্টিনা সাপোর্ট করছে, এবং সিলেটি তমা দেখছি আবার ব্রাজিলে সাপোর্ট করছে। ভাইয়া তুমি আমার মেসেজ কেন পড়ো না? আচ্ছা এই যে আমি সবার মেসেজই পড়ছি। এই আর যে কোথায়, আমি শান্তা। আচ্ছা শান্তাও তাহলে আমাকে এখন আর যে রাখছেন। আচ্ছা শান্তা কি এনি হাউ মানে জিনিয়র ফ্রেন্ড এরকম কিছু নাকি? খুবই কনফিউজিং, কজ আমি জানি যে আর যে আমাকে রাখা হচ্ছে জিনিয়া, এখন আমি দেখছি মানে গতকালও কিন্তু আর যে দেখেছিলেন, সো এটা শান্তা আর কি আছে। যাই হোক ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ গুড। ভাইয়া আপনার কোথায় প্রোফাইল? আচ্ছা ও প্রোফাইল, প্রোফাইল ওকে, আমার প্রোফাইলের ব্যাপারটা একটু বলে দিই, আমার নামের বানানটা আপনিও ভুল লিখেছেন, এটা আমার নামের বানান না তো। আচ্ছা আমার নামের বানানটা হচ্ছে আর ওয়াই টি এইচ ও এম, হৃদম। আমরা চা খাই সেই টি। হ্যাঁ বন্ধুরা, আর ওয়াই টি এইচ ও এম, হৃদম, হৃদম খন্দকার, এটা হচ্ছে আমার প্রোফাইল, অ্যান্ড আর জে হৃদম এটা আমার পেজ। সো বেসিক্যালি যদি আমাদের ঢাকা এফ এম 90.4 এর পেজেও যদি থাকেন অবশ্যই সেখান থেকেও কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং আপডেট পেয়ে যাবেন আর কি। ওহো সরি, আম সরি, আম সরি, আনফর্চুনেটলি মানে হঠাৎ হঠাৎ করে কাজ চলে আসছে। সানিম এখন পর্যন্ত যুক্ত আছে দেখতে পাচ্ছি। হাই ভাইয়া, এই মেঘলা দিনে মেঘে মেঘমিলনে গানটা প্লে করবেন? ঠিক আছে, আমি চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছি তমা চট্টগ্রাম। ভাইয়া তমা নামে আপনার কতজন ফ্রেন্ড আছে? আচ্ছা তমা নামে আমার এখানে মোটামুটি আমি যতটুকু জানি যে আমার 3-4 আছেন। নারায়ণগঞ্জ থেকে একজন তমা আছেন, চট্টগ্রাম থেকে একজন তমা আছেন, সিলেট থেকে একজন তমা আছেন, রংপুর থেকে একজন তমা আছেন, আরও তমা থাকতে পারে, বাকিটা আর বলতে পারলাম না। যাই হোক, আমরা আবারও ফিরে আসবো, আমরা আরও গল্প করবো, আরও আড্ডা দিব। আমরা এখন একটা গানে চলে যাই। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ফিরিয়ে দেওয়ার গান, রূপম ইসলামের করা একটা গান, কফি এফএম এর অ্যালবামের একটা গান, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: সাথে 90.4।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো লিসেনার্স, আমার ভালোবাসার বন্ধু বান্ধব, আমার প্রিয় বন্ধু বান্ধব সবাইকে একদম শেষ মুহূর্তে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আজকে একদম শেষ পর্যায়ে চলে এলাম মিড ডে ফিল অনুষ্ঠানের। সেই দুপুর থেকে দুইটা থেকেই কিন্তু ছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে আসলে আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো আজকের মতো এখানে বিদায় জানাতে হবে, তবে কোনো সমস্যা নেই, আবারও আগামী দিন চলে আসবো দুপুর দুইটা বাজে ঠিক একই সময়ে আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে। বন্ধুরা, যাওয়ার আগে এই মুহূর্তে আমি একটু ছোট করে শাউট আউট দিয়ে দিতে চাই। আজকে ফেসবুকে কে কে ছিলেন আমার সাথে, আমি একদম শুরু থেকে একটু দেখবো কে কে যুক্ত ছিল আমার সাথে। আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে উম্মের রায়হান ছিল, আমার সাথে MD রাকিব হোসেন রাকিব ছিলেন, নাফিজ আহসান খান ছিলেন আমার সাথে, তারপরে দেখতে পাচ্ছি হোসেন রাকিব ছিলেন আমার সাথে, রকিবুল আলম রিয়াদ ছিলেন আমার সাথে, অলি আহমদ ছিলেন আমার সাথে UK থেকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, দেশের বাইরে থেকে আমাকে শোনার জন্য এবং আমার সাথে কানেক্টেড থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি জ্যোতির্ময় দীপ্ত ছিলেন আমার সাথে রংপুর থেকে, দীপ্ত অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি MST ওয়াসিফা ছিলেন আমার সাথে, আসসালামু আলাইকুম, আমি আজ ফার্স্ট কমেন্ট করলাম ভাইয়া, আমার জন্য একটু দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই দোয়া রইল, আপনার ভালোবাসা পরিপূর্ণতা পাক। রোহান মিয়াজি রাফি কিন্তু যুক্ত ছিলেন কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। আবিদ হাসান ছিলেন আমার সাথে দেখতে পাচ্ছি, আর্জেন্টিনা সাপোর্টার। আজহারুল ইসলাম ফ্লেভার ছিলেন আমার সাথে, আর্জেন্টিনা সাপোর্টার। দেন দেখতে পাচ্ছি পূর্ণিমা খাতুন কমেন্ট সেকশনে ছিলেন আমার সাথে, আমার কমেন্ট সেকশনে ছিলেন MD মুর্শিদ আলম, আমার কমেন্ট সেকশনে ছিলেন রাকিব, আমার কমেন্ট সেকশনে ছিলেন MD সিরাত আল হাসান, আমার কমেন্ট সেকশনে ছিলেন পাবনা থেকে MD জাকারিয়া হোসেন ভাইয়া। তারপর কলকাতা থেকে কিন্তু অমৃত বোস দাদা ছিলেন, যুক্ত ছিলেন আমাদের সাথে। আর রোকন ছিলেন আমার সাথে, আমার সাথে ছিলেন MD মুর্শিদ আলম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কমেন্ট সেকশনে যুক্ত থাকার জন্য, এবং শেষ পর্যন্ত কিন্তু সবাই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মেসেজের কথা যদি বলি, আমি যাওয়ার আগ মুহূর্তে কিছু মেসেজ একটু দেখে যেতে চাই। এখন পর্যন্ত অনেকে যুক্ত আছে, অনেকে কিন্তু আমাকে লিখছে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, হেই জেন জান্ডু, SMS পড়ো না কেন, হেই সুইটহার্ট কেমন আছো, আমি জারিন। ও জারিন, আচ্ছা জারিন, জান্ডু কেন ডাকলেন, জান্ডু নাকি জান্ডু? ও বেশ, নামটা খুব সুন্দর মনে হচ্ছে, ওই জান্ডু বাম, বাম আছে না জান্ডু বাম, বাই দ্য ওয়ে নামটা বেশ কিউট, অনেকদিন পর মনে হচ্ছে মানে ডিফারেন্ট টাইপের একটা নাম শুনলাম আর কি। বাই দ্য ওয়ে জারিন, আপনার নামটা কিন্তু বেশ সুন্দর, জারিন। এই জিনিয়া কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আর যে একদিন কথা শোনা হয়নি, মনে হয় কতদিন কথা শোনা হয়নি, প্র্যাকটিক্যাল পরীক্ষা খুব ভালো হয়েছে, যাক মাশাল্লাহ মাশাল্লাহ, খুব খুশি হলাম জিনিয়া, আশা করছি মিষ্টি খাবো। আমি যদি SSC এক্সাম শেষ হওয়ার পর, মানে সরি রেজাল্টের পর যদি আমাকে কেউ মিষ্টি না খাওয়ান, খুব খবর আছে এক একজনের, এতটুকু আমি বলে দিলাম। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে জানবি যুক্ত হয়ে গেছে আমার সাথে, জানবি বেশ সুন্দর নাম আপনার। তারপর রংপুর থেকে আশা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, হাই রিদম ভাইয়া, SMS পড়ছো না কেন, এই যে SMS পড়ছি তো, কোথায় রিদম ভাই, জানো আমি অনেক ব্যস্ততার মাঝে তোমাকে শুনছি, তোমার গান শুনছি, অনেক ভালো লাগছে, তবে জানি না আর কয়দিন শুনতে পারবো, মাদ্রাসা খোলা। আচ্ছা হ্যাঁ, এই মেসেজটা তো তখন পড়েছিলাম যে চলে যেতে হবে, আসলে ব্যস্ততার মধ্য দিয়েই আসলে লাইফটা কাটাতে হয়, এটা স্বাভাবিক। আর্জেন্টিনার সাপোর্টার পেয়ে গেলাম আরও একজন, তারপর দেখতে পাচ্ছি ব্রাজিলের সাপোর্টার পেয়েছি মোস্ট প্রবলি একজনকে, কে, আচ্ছা লাকি খান নাকি, লাকি খান একটা, এই লাকি খান তো আসলে বেশ ডেঞ্জারাস দেখা যাচ্ছে, আমি তো ব্রাজিল সাপোর্টার, তুমি তো হারপিক দিয়ে বানান জার্সি কাপড় পরতে পছন্দ করো, সিরিয়াসলি তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে যুক্ত আছেন আমার সাথে নবাব। আচ্ছা, সিলেট থেকে নবাব না, নবাব যুক্ত হয়ে গেছে আমার সাথে। সিলেট থেকে আমার সাথে যুক্ত আছেন ফরিদ, আচ্ছা সরি ফরিদা, ফরিদা, ওকে ওকে ফরিদা। আর একদম শেষ মুহূর্তে মেসেজ করেছে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে, আমি তো ব্রাজিল সাপোর্টার, তুমি তো হারপিক দিয়ে বানানো জার্সি কাপড় পরতে পছন্দ করো, সিরিয়াসলি। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে যুক্ত আছেন আমার সাথে নবাব। আচ্ছা, সিলেট থেকে নবাব না, নবাব যুক্ত হয়ে গেছে আমার সাথে। সিলেট থেকে আমার সাথে যুক্ত আছেন ফরিদ, আচ্ছা সরি ফরিদা, ফরিদা, ওকে ওকে ফরিদা। আর একদম শেষ মুহূর্তে মেসেজ করেছে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে রাইসা, অনেকটা দেরি হলো, স্কুল থেকে মাত্র আসলাম।

একটা বড় কমেন্ট দিব, কিন্তু আজ পসিবল না, ব্যালেন্স ব্যালেন্সও তেমন নেই আর বড় মেসেজ যায় না, মেবি বাটন ফোন তাই, তাই কালকে দিব, ওয়েট করবেন। কিন্তু আচ্ছা, আপনি উপন্যাস পড়েন? হ্যাঁ, উপন্যাস পড়া হয়। আমি হুমায়ুন আহমেদ স্যারের বিগ ফ্যান, মোটামুটি তার এখান থেকেই, তার লেখা থেকেই আসলে আমার উপন্যাসের প্রতি একটা ঝোঁক। অ্যান্ড এই তো মোটামুটি বেশ কিছু উপন্যাসই পড়া হয়, আমার ফ্রি টাইমটা আসলে এভাবেই কাটে, আমি রাতের বেলাও সময়টা এভাবেই কাটে, ঘুম টুম হয় না, আমি উপন্যাস পড়ে বই পড়ে সময় কাটে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো হয়তো বা এখানেই বিদায় জানাতে হবে। আমরা কথা বলছিলাম আজকে বাংলাদেশের খেলা নিয়ে, আমরা কথা বলছিলাম ফিফা নিয়ে, ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমরা কথা বলছিলাম আর্জেন্টিনা নিয়ে, আমরা কথা বলছিলাম ব্রাজিল নিয়ে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এবার ফিফা ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনায় নেবে। যাই হোক বন্ধুরা, অনেক অনেক মজাই লাগলো আজকের এই দুপুরটা, আশা করছি আপনাদের সবার এই দুপুরটা খুব সুন্দর কেটেছে, ভালো কেটেছে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন, আর হচ্ছে আবারও আগামীকাল চলে আসছি ঠিক একই সময় দুপুর 2টা বাজে, আবারও কথা হবে, গল্প হবে। তো আজকের মতো এখানেই তাহলে বিদায় জানাচ্ছি সবাইকে, সবাই অবশ্যই আরও একবার বলবো যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও, আমরা গান দিয়ে একটা বিদায় দিব, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে যাও পাখি বলো তার, এই গানটা মনপুরা মুভির গান, বেশ সুন্দর গান। তো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 সাথেই থাকবেন।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

90.4.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

Nation, Ag Station. Dhaka Metro 9040.

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের নিয়মিত আয়োজন ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আজকে অবশ্যই আড্ডা হবে রাত 8টা পর্যন্ত। যারা টিউন করছেন বা টিউন করে আছেন ঢাকা এফএম 90.4, তারা কিন্তু পাশের জনকে একটু বলে দিতে পারেন। যাই হোক, মঙ্গলবার যেহেতু একটা, আমি প্রায় সময় মঙ্গলবারে কিন্তু ধাঁধা দেওয়ার চেষ্টা করি যেন বন্ধুদের মস্তিষ্ক একটু নতুনভাবে ব্যায়াম করে আর কি। তো যাই হোক, আজকেও তেমন একটি ধাঁধা কিন্তু আছে, খুবই সহজ, আপনি চাইলেই কিন্তু এটার উত্তর আসলে আমাকে পাঠিয়ে দিতে পারেন, আজকের আড্ডা জমিয়ে দিতে পারেন। তো আজকের যে ধাঁধাটি সেটা হচ্ছে, হাঁস মুরগি ডিম দেয় আর গরু ছাগল দুধ দেয়, বলতে হবে এমন কে আছে যে দুধ ও ডিম দুটোই দিতে পারে, এটা কি হবে, কে এটা, সেটা একটু অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারেন 01841904904 এই নম্বরটিতে। এবং চাইলে আমাকে কিন্তু আমাদের ফেসবুকে কমেন্ট আকারে আপনি লিখতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm। এবং যে নম্বরটি বললাম সেই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন। অনেক বন্ধু ইতোমধ্যে আমি মানে প্রশ্ন করার আগেই কিন্তু তারা উত্তর দিয়ে দিয়েছেন, নিশ্চয়ই তারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন। যেমন আমাদের বন্ধু অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে শুনছেন তিনি, শুভ বিকেল অমৃত, কেমন আছেন, কি অবস্থা বলেন তো ওয়েদারের। আমাদের এখানে কিন্তু বেশ ভালো একটা বৃষ্টি একটা ব্যাপার আছে, তো আমরা চাচ্ছি বৃষ্টিটা হোক, কারণ প্রচন্ড গরম ছিল গত দুই দিন ধরে, মোটামুটি একটু ঠান্ডা। আর এদিকে খেলাধুলাও চলছে, সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, এদিকে আমাদের বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, সব আপডেট দিব আপনাকে, তবে সাথে থাকতে হবে। এখন আরও কিছু, আচ্ছা আমাকে আরও লিখেছিলেন, হ্যালো সিফাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ঢাকা এফএম পরিবার, কি অবস্থা, সবার কেমন আছো, সবাই অনেকদিন পর ফিরে এলাম আবারও, আমি নিশ্চিত সবাই আমাকে ভুলে গেছে এমনকি সিফাতও, তা তো অবশ্যই, এতদিন না থাকলে তো ভুলবই। আচ্ছা আমি ফিরে এলাম আবারও, ছবিটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা, শাহনেওয়াজ। শাহনেওয়াজ মানে কি আমাদের নিজু, যাই হোক আপনি অবশ্যই জানাবেন। আর আমি বরং একটু মানে গানে চলে যাব, প্রথমে একটা চমৎকার গান ওয়েট করছে আমার প্লে লিস্টে। তো আজকে আটটা পর্যন্ত যেহেতু আছে, অনেক অনেক কথা হবে, আড্ডা হবে, অবশ্যই টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4, আমাদের আড্ডাবাজি চলতে থাকুক, মাত্র তো শুরু হলো। যে গানটি আপনার জন্য প্লে করছি সেটা হচ্ছে বলো না বাই আমানত আলী, তো আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। এক নেশন এক স্টেশন।
3: জিজ্ঞেস করেছিলাম যে কি অবস্থা কলকাতার, তো তিনি বললেন যে ভ্যাপসা একটা ওয়েদার। তো আমাদের ঢাকায় যে অবস্থাটা সেটা হচ্ছে যে বৃষ্টি একটা ভাব থাকলো, তারপরও কেমন যেন একটা ভ্যাপসা একটা ব্যাপার আছে, মানে একটা খুব ভালো একটা বৃষ্টির দরকার। যাক, সৃষ্টিকর্তা আমাদের এই দোয়া কবুল করুক, বৃষ্টিটা আসুক আসলে, কারণ অনেকের অনেক বেশি পরিমাণ কষ্ট হয়ে যায় এরকম ভ্যাপসা করে এবং অসুস্থতার পরিমাণ অনেক বেড়ে যায়। তো যাই হোক, এর মধ্যে অনেকে অনেক কথাবার্তা লিখেছেন, তবে তার আগে আমি সব কথাগুলো পড়ার আগে আমি একটু খেলার আপডেটটা দিতে চাই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ টাইগার্স আজকে কিন্তু একেবারে ফাটিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ফার্স্ট ওডিআইতেই আমরা নির্ধারিত ওভারে 284 রান করেছি 8 উইকেট হারিয়ে, মানে বাংলাদেশ। এবং অস্ট্রেলিয়া কিন্তু এখন জয়ের লক্ষ্যে ব্যাট করছে, তাদের সংগ্রহ হচ্ছে 91 রান 19 ওভারের খেলা শেষে, 3টা উইকেট কিন্তু অলরেডি তারা হারিয়ে ফেলেছে। যদিও মানে যেহেতু এটা অস্ট্রেলিয়া এবং যারা অভিজ্ঞ এরকম আরও দল, আমাদের দলের চেয়ে আরও অভিজ্ঞ যে দলগুলো আছে, পুরনো যে দলগুলো আছে, তাদের ক্ষেত্রে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে তারা আসলে যে কোনো মোমেন্টস থেকে কিন্তু আবার ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। যেমন আমরা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার এরকম বহু উদাহরণ পেয়েছি, যেমন সাইমন, তিনি কিন্তু একাই 8 উইকেটে নেমে কিন্তু তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, এমন রেকর্ডও কিন্তু আছে। তো আমি আশা করছি যে আজকে আমাদের বাংলাদেশ টাইগার্সরা আজকে জিতবে, এটা হচ্ছে আমার আশা ইনশাল্লাহ। আর অস্ট্রেলিয়ার এখন জেতার জন্য প্রয়োজন 31 ওভারে 194 রান। সো দেখা যাক কি হয়। এখন আমরা ক্রিকেট নিয়ে ব্যস্ত, ঠিক 2 দিন পরে কিন্তু আমরা ব্যস্ত হয়ে যাব ফুটবল নিয়ে। সো ফুটবলের প্রস্তুতি চলছে, ইতোমধ্যে দেখলাম যে অনেকে ঝগড়াঝাটি শুরু করার একটা প্ল্যান করছেন, ভালো, কিন্তু ঝগড়াঝাটি যেন ওই লেভেলে না যায় যেটাতে আসলে একজন আরেকজনের ক্ষতি হয়ে যায়। তো এখানে যারা আছেন আরো, আচ্ছা, এক বন্ধু তিনি উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরটা এখনই তো বলতে পারছি না, তবে ধাঁধাটা একটু বলে নিই। হাঁস মুরগি ডিম দেয় আর গরু ছাগল দুধ দেয়, বলতে হবে এমন কে আছে যে দুধ ডিম দুইটাই দেয়, এটা কে আছে সেটা আমাকে জানিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি facebook.com/ilovedhakafm এবং SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01841904904। আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন, উত্তরা থেকে অফিসে আছি, আজ হেডফোন আনতে ভুলে গেছি তাই শুনতে পাচ্ছি না, বাসায় গিয়ে শুনবো। সিবা ভাই কি অসুস্থ, গতকাল রাতের শোতে আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছিল আপনি ভালো নেই। গতকাল রাতের শো, গতকাল রাতে আমি ছিলাম না, গতকাল রাতে তো আমি ছিলাম না। আর যাই হোক, না অসুস্থতা মানে তেমন কোনো অসুস্থতা না, আমার একটু ঠান্ডা লেগেছে আর কি, যেই গত কয়েকদিনে প্রচণ্ড গরমে ঘেমে তারপরে হচ্ছে আবার গরম আবার ঠান্ডা বাতাস সব মিলিয়ে আসলে, আবার কাজেরও একটু প্রেশার ছিল মিউজিক্যাল, তো সব মিলিয়ে আসলে একটু মানে উইক একটা ব্যাপার আছে এবং ঠান্ডা লেগেছে আর কি। তো এটা ইনশাল্লাহ এটা থাকবেই, আমরা মানুষ যেহেতু একটু একটু অসুস্থতা তো থাকবেই। সো দোয়া করবেন বেশি করে। সিয়াম ও সায়াম আজকে একটু গরম কম পড়েছে, সূর্যমামা আজকে রোদ কম দিয়েছে, তাই না? সূর্যমামাকে আমি দেখিই নাই বিকালে, কিন্তু একটা ভ্যাপসা ব্যাপার আছে। আচ্ছা বলো কি খবর, কথাবার্তা বলো আজকে ভালো মতো। আমি কবে খারাপ মতো কথা বললাম? আচ্ছা শুভ বিকাল ভাইয়া, আমাদের একবার কি হলেই বৃষ্টি, 32-33 হলেই বৃষ্টি শুরু হয়, আচ্ছা তাই আর্লি মর্নিং এ ঠান্ডা লাগে। মিকাইল ব্যাঙ্গালোর থেকে, ওকে মিকাইল থ্যাংক ইউ ভেরি মাচ, এর একটা সুন্দর কথা বললেন, আসলে 32-33 হলেই বৃষ্টি শুরু হয়ে যায়। যাক ভালো, তো তাহলে তো আপনি অনেক ভালো আছেন, আবার গরমটাও সেরকম পড়ে, তাই না মিকাইল? যাই হোক, আমরা শুনবো, আরও কথাবার্তা হবে আমাদের, হতেই থাকবে, যেহেতু 8টা পর্যন্ত আপনার সঙ্গে আছি, কথাবার্তা আমাদের চলতেই থাকবে। যেমন আমাদেরকে ফেসবুকে কিন্তু অনেক বন্ধুরা আমাদের সঙ্গে ইতোমধ্যে যুক্ত হয়ে গেছেন, তাদের কথাবার্তাগুলো আমি একটু পড়ার চেষ্টা করছি যে কারা আছেন আমার সঙ্গে এবং কি লিখেছেন। ধাঁধাটা তো বলেই দিয়েছি, ধাঁধাটার উত্তর দিতে পারেন, সাথে অন্যান্য যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন, যেটা আপনি বলতে চান আমার সঙ্গে শেয়ার করতে চান। আচ্ছা আমাদের MD হানিফ হোসেন আছেন আপনার অফিসের নিচে, আচ্ছা নিচে নিচে আপনি আপনার দোকান আছে, বাহ সাংঘাতিক, তো তাহলে তো আপনার দোকানে আসতে হবে এখন। হ্যাঁ, এসে এমনি খাওয়াবেন নাকি আর কি, আর কি আরো বেশি দাম দিয়ে খেতে হবে সেটা জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু যে আপনি শুনছেন। অর্চনা রায়, এত কঠিন ধাঁধা কেউ দেয়? এটা কঠিন, হায় রে অর্চনা, কেমনে হবে, আরো আরো প্র্যাকটিস করতে হবে কিন্তু ব্রেইনের। যাই হোক, জরিন বিন্দ আবদুল্লাহ আছেন, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে ধ্রুব সরকার, তিনি একটা উত্তর দিয়েছেন। অর্চনার আরো লিখেছেন, কি গো ভাইয়া আছো কেমন, আমি তো চলে আসলাম, আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, তোমার ধাঁধার আনসার হবে, তারপর মানে আনসার দিয়েছেন তিনি। উম্মে রায়হান তিনি একটা উত্তর দিয়েছেন, সুবিকাল জানিয়েছেন, সুবিকাল উম্মে রায়হান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, হানিফ হোসেন তিনি তো, তার কথা তো আমরা পড়লামই। টিআরএক্স সিয়াম হোসেন আছেন ধানমন্ডি থেকে, আরও আছেন আমাদের সঙ্গে আজহারুল ইসলাম ফ্লেভার, আরও আছেন ইউনুস রেজা, তহিদুল ইসলাম যুক্ত হয়েছেন বনশ্রী থেকে আমাদের সঙ্গে। আমার কথা ভুলে গেলেন নাকি ওস্তাদ? না রে ভাই, কেমনে ভুলবো, তহিদুল ভুলার প্রশ্নই আসে না। এই যে আপনার সেকেন্ড যে কমেন্ট, সেটা পড়ার আগে কিন্তু আমি বলে দিয়েছি বনশ্রী থেকে। আচ্ছা, সুস্মিতা বিশ্বাস আছেন, ওকে, তিনি দুইটা উত্তর দিয়েছেন আসলে, যে কোনো একটা আজকে কনফার্ম করতে হবে। সো আপনি আশা করি যে কনফার্ম করবেন আমাদেরকে আপনার উত্তরটি। এদিকে এস এম এসও অনেক বন্ধুরা আছেন, তাদের কথাবার্তাগুলো শেয়ার করছেন আমার সঙ্গে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সকল বন্ধুকে। অনেক অনেক অনেক অনেক এস এম এস আসলে, আমি কোনটা দেখে কোনটা বলবো বুঝতে পারছি না। লেটস সি ভাই, আমি তোমার ছোট ভাই কল্লোল, আচ্ছা কল্লোল তুমি রংপুর থেকে শুনছি, আমি এই প্রথম তোমাকে এস এম এস করলাম, ভাই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তুমি কোন দল সাপোর্ট করো? আহ বন্ধু আমার, আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি। পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া আপনি রবিবার আসেন নাই কেন? রবিবার আসি না এটা আপনাকে কে বললো? আমি তো তার আগেই বলে দিয়েছিলাম যে রবিবারে শোনাও হতে পারে, কারণটা হচ্ছে তখন বাজেট অধিবেশন চলছিল। হ্যাঁ, তো আমি থাকলেও তো আসলে আমি আমার করার কথা না। আচ্ছা ভাইয়া, আচ্ছা তাহলে গেছে, আপনাকে খুব মিস করেছি, আমিও মিস করেছি আপনাদের খুব। আচ্ছা, দুইটাই রেডিও অন করে দেখি আপনি নাই। রানী ফ্রম হাতিবান্ধা, রানী এখন তো আপনি ক্লিয়ার হয়েছেন, আপনি আগের এপিসোডটা মনোযোগ দিয়ে শুনেন নাই, যদি শুনতেন তাহলে আপনি জেনে যেতেন। আচ্ছা হাই ভাই, আমি জানবি জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, থাকবো শেষ পর্যন্ত। ভাইয়া গো সরি, এতদিন খুব ঝামেলার মাঝে ছিলাম তাই জয়েন করতে পারিনি, ঝামেলাগুলো শুনতে চাই। সো ঝামেলাগুলো যদি শেয়ার করার মতো হয় আপনি অবশ্যই শেয়ার করতে পারেন। ফারুক আছেন আমাদের সঙ্গে, এফ এম ফারুক নাকি, শুধু ফারুক, ধন্যবাদ 90.4 এফ এম কে। আচ্ছা ওকে, সালিহুর আমাদের, সালিহুর যুক্ত হয়ে গেছে, কি লিখেছে সালিহুর? যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, একদম ফাটাফাটি। জানান ভাই, আজ সকালবেলা বৃষ্টি আপা আসছিল, তারপর আপনার কাকা আমার মামা একটু আগে রাগ দেখালো, আমাদের তো এখনো দেখাই নেই কিন্তু বৃষ্টি মনে হয় আসবে, লেটস সি। তো এই ওয়েদার নিয়ে যেহেতু এত এত কথাবার্তা হলো, সো এই মানে আর্থ নিয়ে একটা গানই কিন্তু আছে মাইকেল জ্যাকসনের, আর্থ সং, যেটা আগেও শুনেছি আমরা, এখন আবার একটু শুনি আমরা। এই ওয়েদারটার সাথে এই গানটা পুরোপুরি যায়, তো উপভোগ করতে থাকুন আর সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4,
4: ঢাকা মেট্রো 9040।

অস্ট্রেলিয়ার কিন্তু আরো একটি উইকেটের পতন হয়ে গেছে, অর্থাৎ 113 রান চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহে মুহূর্তে তাদের জিততে হলে, বাংলাদেশের সঙ্গে জিততে হলে 172 রান লাগবে, আরো 25টি ওভার হাতে আছে, দেখা যাক কি হয়, তবে সম্ভাবনা কিন্তু আমাদের দিকে বেশি। সো বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টাইগার্স। এবং যেটা হচ্ছে কথা, আপনি শুনছেন 90.4 ঢাকা FM, যেখানে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে কথাবার্তা বলছিলাম, বলতে থাকবো একেবারে রাত 8টা পর্যন্ত, কারণ 8টা পর্যন্ত আমার এই সুন্দর প্লে লিস্টের গানগুলোর সঙ্গে সঙ্গে আমাদের আড্ডাবাজিও কিন্তু একেবারে যথারীতি চলবে। সো যারা এই মুহূর্তে জয়েন করেছেন এবং লিখতে চাচ্ছেন নিজের কোনো কথাবার্তা বা কোনো প্রশ্ন বা যে কোনো আজকের ধাঁধার উত্তর, সেটাও যদি দিতে চান অবশ্যই 01841904904 এই নম্বরটিতে দিতে পারেন, মানে SMS অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন। তো আজকের যে ধাঁধাটা সেটা হচ্ছে, হাঁস মুরগি ডিম দেয় আর গরু ছাগল দুধ দেয়, বলতে হবে এমন কে আছে যে দুধ ও ডিম দুইটাই দিতে পারে। সো সেটার উত্তরই দিবেন, আর অনেক বন্ধু উত্তর দিয়েছেন, আসলে বুঝেই যাচ্ছে যে আমাদের বন্ধুদের ছুটির পরে ব্রেন কিন্তু আরো বেশি কাজ করছে, উইচ ইজ ভেরি গুড। ওকে, সো আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি। আমাদের সঞ্জিদা আফরিন, তিনি একটা কমেন্ট করেছেন কিন্তু উত্তর যেহেতু উত্তরটা এখন বলছি না। অর্চনা রায় লিখেছেন, আমি ক্রিকেট খেলা খেলাও বুঝি না, এর মানে অন্যগুলোও বুঝেন না, আচ্ছা ফুটবল খেলাও বুঝি না কিন্তু খেলা দেখতে ভালো লাগে। ওকে, আর কেউ যদি জিজ্ঞেস করে তুমি কোন টিমের সাপোর্ট, আমি বলি আমি ব্রাজিল সাপোর্টার। ওকে, হ্যাঁ হতেই পারে, আপনি ব্রাজিলের সাপোর্টার হতে পারেন, জার্মানির সাপোর্টার হতে পারেন, নেদারল্যান্ডসের সাপোর্ট, যে কোনো দেশের, 48টা দেশ, যে কোনো দেশের সাপোর্টার আপনি হতেই পারেন। আমি আর্জেন্টাইন সাপোর্টার, বাট আমি এন্টি ব্রাজিলিয়ান না, হ্যাঁ, বা এন্টি পর্তুগাল বা এন্টি জার্মানি এরকম না, আমার কাছে সবার খেলাই ভালো লাগে। তার মধ্যে আমি সাপোর্ট করি আর্জেন্টিনাকে, মেসি তো নিঃসন্দেহে, এটা আমার বলার কোনো দরকার নেই যে মেসির খেলার স্কিল সম্পর্কে এটা আমরা সব পুরো বিশ্ব জানে, তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই অন্যান্য দলের বিভিন্ন প্লেয়ার যারা আছেন তাদের খেলা আমার ভালো লাগে, নেইমারের খেলা আমার ভালো লাগে, তার যে ড্রিবলিং সেগুলো আমার খুব ভালো লাগে, জার্মানির খেলা ভালো লাগে, ফ্রান্সের খেলা ভালো লাগে। সো আমি আসলে যে আপনার মতো এনজয় করতে চাই, খেলা না একদমই বুঝি না বিষয়টা এমন না, কিন্তু অনেক বেশি পরিমাণ বিজ্ঞ আছে তাও না, কিন্তু খেলা বুঝি, যতটুকু বোঝা দরকার ততটুকু ক্রিকেট ফুটবল বোঝার চেষ্টা করি নিজের জন্য, এবং খেলাটা এনজয় করার জন্য আমি নিজেই আসলে ওয়েট করছি এই ফুটবলটার জন্য। গত বছর যখন শেষ হয়ে গেছে তার পরে অনেক দিন অনেক খারাপ লেগেছে, আহারে কি জানি নাই কি জানি নাই, তো সেটা আবার ব্যাক করছে 4 বছর পরে। কিন্তু এইবার আমি জানি না এটা শুধু আমারই হচ্ছে কিনা, 2022 যখন আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম, মানে আর্জেন্টিনা যখন জিতলো, তারপর তো মনে হয় কি যে মানে সেই দিনই তো জিতলাম, মাঝখানে যে এতগুলো বছর চলে গেছে 4 বছর সেটা আসলে মাথায় নেই, সো অনেক দ্রুত চলে আসলো। যাই হোক, নেক্সট মানে ওয়ার্ল্ড কাপ যতক্ষণ পর্যন্ত আরেক দলের কাছে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই, তাই না? যাই হোক, আলী আকবর আছেন, অঙ্কুর বড়ুয়া যুক্ত হয়েছেন, শুভবিকাশ সিওদ ভাই কেমন আছেন, আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ অঙ্কুর। অলি আহমেদ আছেন আমাদের সঙ্গে, UK থেকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ অলি আহমেদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অর্চনা আরো লিখেছিলেন, এত কঠিন ধাঁধা, আচ্ছা এটা তো আমরা পড়েছিলাম। যাই হোক, আমাদের নিজুর যে অবস্থা, নিজু আমাদের কাছে ব্যাক করেছে, আমি তো বলেছি নিজু হারিয়েই গেছে, আচ্ছা ঝামেলা ছিলাম অনেক বেশি, অনেক কিছু নিয়ে ঝামেলা ছিলেন, তাই মোটামুটি সব কিছু থেকে দূরে ছিলাম। তোমার কি খবর বলো? আলহামদুলিল্লাহ ভালো, নিজু আপনাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে আপনি কই গেলেন, হারাই গেলেন কিনা, যাক আপনাকে পরবর্তীতে পেয়ে খুব ভালো লাগলো, আশা করি এখন থেকে নিয়মিত থাকবেন আগের মতো এবং কথাবার্তা শেয়ার করবেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা এখানে আছেন হচ্ছে বুসরা, বলছি কুড়িগ্রাম থেকে, আমি এই বছর SSC দিলাম, আজ থেকে পরীক্ষা শেষ, অনেক ফ্রি লাগছে, কংগ্রেচুলেশন। আচ্ছা আজ প্রথম আপনার শো শুনছি, আজকে ধাঁধার উত্তর, তিনি উত্তর দিয়েছেন, উত্তরটা এখনই বলছি না, না বলার, যেহেতু আপনি প্রথম উত্তর দিলেন সিস্টেমটাও বলে দিই, আমি উত্তর বলি না, এটার মূল কারণ হচ্ছে আমি যদি উত্তর বলি অনেক বন্ধুরা আছে সেটা দেখে দেখে শুনে শুনে উত্তর দিয়ে দিবে, তো আমি চাই যে উত্তরটা একেবারে শেষের দিকে বলতে, যে যার মতো উত্তর দিক, বরং আমি কনফার্ম করবো একেবারে 7টার শুরুতে, মানে শেষ ঘন্টার শুরুতে। আমাদের অঙ্কুর কিন্তু ইসেও আছে, মানে আমাদের মানে হোয়াটসঅ্যাপেও আছেন তিনি, এবং ভাইয়া আজকে ধাঁধার উত্তর হলো, আচ্ছা দিন একটা উত্তর দিয়েছেন, ওকে এটা এখন না বলি। আচ্ছা লিখেছেন সৈয়দ ভাইয়া, ওয়েলকাম টু শো, ফিরে আসি বারে বারে ঢাকা FM এর দ্বারে, আহা হা রায়হান সৈয়দপুর থেকে, ধন্যবাদ, এই জন্যই তো আমিও ফিরে আসি। আচ্ছা নিজু বলেছেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিজু, আর বাকি যারা যারা আছে বেশ কয়েকজন কিন্তু আপনার মতো এরকম ব্যস্ত হয়ে গেছে, যেমন ফাতিমা ব্যস্ত হয়ে গেছে, ফাতিমা বিনু, রাবেয়া আমাদের যে বান্ধবী তিনিও মনে হয় ব্যস্ত হয়ে গেছেন, আশা করি তারাও তাদের ঝামেলা শেষ হয়ে গেলে আবার ব্যাক করবেন। দীপু আছেন সিলেট থেকে, আমাদেরকে SMS করেছেন, আরও আছেন, অনেকদিন পর জয়েন হলাম ভাইয়া, চিনতে পেরেছেন, আমি মেজবা রংপুর থেকে বলছি, আমি উত্তর জানি, উত্তর হবে, তারপরে উত্তর দিয়েছেন, উত্তরটা মনে হচ্ছে কাছাকাছি কিন্তু একদম কমপ্লিট না। মেজবা আপনাকে মনে আছে, আপনি খুব বেশি দিন গ্যাপ দেন নেই, মাঝখানে হয়তো বা কিছু এপিসোডে ছিলেন না। আচ্ছা জিতলেও ব্রাজিল হারলেও ব্রাজিল, কিতা খবর বালানি, জয়েন হলাম সিলেট থেকে, তমা, ওকে তমা বেস্ট অফ লাক ব্রাজিলের জন্য অবশ্যই,
কারণ আমরা আসলে খেলাটা উপভোগ করতে চাই, যে এক একজন এক একটা দলের সাপোর্ট করতেই পারে। তবে আচ্ছা আরেকটা কথা আছে, সেটা আমি না হয় পরে এসে বলবো। আর তোমা আপনাকে স্বাগত জানাচ্ছি। তোমা আজকে কি এটাকে আমাদের সিলেটি তোমা কিনা, সিলেটি তোমার মতো তো মনে হচ্ছে না, কারণ তোমার পাশে আবার একটা সি থাকে সিলেটি তোমা, এটা হচ্ছে আমাদের আরেকজন তোমা বন্ধু। ওকে, রংপুর থেকে সিরাজুম মনিরা আছেন, ভালো আছো, অনেকদিন পর শুনছি তোমায়, খুব ভালো লাগছে। আমার বাকি বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? আচ্ছা বাকি বন্ধুরা উত্তর দিলে আপনি পেয়ে যাবেন। প্রিয়া আছেন আমাদের, প্রিয়া সিলেট থেকে আমাদের প্রিয়া। ওকে প্রিয়া, স্বাগত জানাচ্ছি আপনাকে। মিজানুর রহমান তুর্য আছেন আমাদের সঙ্গে, লিখেছেন আমি নবম শ্রেণীতে পড়ি। ওকে, আমি ছাত্র হিসেবে খারাপ না, শুধু পরীক্ষায় বাস খাই। আচ্ছা, কেউ যদি আমাকে পছন্দ করে থাকো তাহলে নিচের নম্বরে কল দেওয়ার অনুরোধ রইল। আমি নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিবেন, নাম্বারটা ব্লক করে দিবেন আপনারা, কারণ একে তো হচ্ছে নবম শ্রেণীতে পড়ে, দ্বিতীয়ত হচ্ছে উনি লেখাপড়ায় খুবই ভালো, এবং তৃতীয়ত হচ্ছে এটার কোনো বাস্তবায়ন নাই কারণ উনি খারাপ করেন, এবং চতুর্থত হচ্ছে এইভাবে নিজের ব্যান্ড পার্টি বাজিয়ে প্রমোশন করা মানে হচ্ছে তার মধ্যে ভেজাল আছে। তো আমি নাম্বারটা আসলে দিয়ে দিব, সবাই ব্লক করে দিবেন আর কি। মিজানুর রহমান তুর্য, আপনি শুধুমাত্র ঢাকা এফএম এসএমএস করতে পারবেন, কেউ আপনাকে এসএমএস করবে না বা কল দিবে না ভাই। আচ্ছা, স্বপ্ন লিখেছেন রংপুর থেকে, ভাই কেমন আছেন, অনেকদিন পর আপনাকে শুনলাম। স্বপ্ন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো থাকবো, যদি আটটা পর্যন্ত থাকেন আরো আড্ডাবাজি করেন সবকিছু মিলিয়ে। শুনছেন ঢাকা এফএম 90.4। খেলার কথাটা আরো একবার একটু জানিয়ে দিই, 124 রান, 4 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ, 161 রান প্রয়োজন 23 ওভারে। দেখা যাক, তাদের টার্গেট কিন্তু হচ্ছে মানে বাংলাদেশ 284 করেছিল 8 উইকেট হারিয়ে, সো দেখা যাক অস্ট্রেলিয়া পারে কিনা শেষ পর্যন্ত। আমরা তো আশা করবো আমাদের বাংলাদেশই জিতুক, সো আশা করি জিতবে ইনশাল্লাহ। তো যে গানটা শুনবো সেটা হচ্ছে শূন্য ব্যান্ডের গান রাজাহীন রাজ্য, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

284 করেছিল 8 উইকেট হারিয়ে। সো দেখা যাক অস্ট্রেলিয়া পারে কিনা শেষ পর্যন্ত, আমরা তো আশা করবো আমাদের বাংলাদেশে জিতুক, সো আশা করি জিতবে ইনশাল্লাহ। তো যে গানটা শুনবো সেটা হচ্ছে শূন্য ব্যান্ডের গান রাজাহীন রাজ্য, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

আবশেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গেই আছি এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সো শুধুমাত্র টিউন করা ছাড়া, মানে টিউন করেই যে শুনতে পারবেন ঢাকা এফএম মিশনটা কিন্তু এমন নয়। আপনার যদি ফোনটি অ্যান্ড্রয়েড হয় বা স্মার্টফোন হয়, আপনি কিন্তু আমাদের আসলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি একেবারে সরাসরি শুনতে পারেন একদম পরিষ্কারভাবে। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে ঢাকা এফএম 90.4 এর অ্যাপটি এবং তারপর এনজয় করবেন অবশ্যই। আর সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে সুন্দর একটি সন্ধ্যায়। সুন্দর বলতেই হয়, কারণ যে পরিমাণ গরম গেল তারপরে এরকম একটা সন্ধ্যা, এরকম একটা পরন্ত বিকেল, সত্যি আসলে ভাগ্যের ব্যাপার। তো ওদিকে কিন্তু আবার আরেকটা উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার, দুইটা পড়েছে। আরে সাবাস, ওকে, বাংলাদেশ 284 উইকেটের বিনিময় করেছিলেন এবং অস্ট্রেলিয়া আর কি ব্যাট করতে নেমে 29.3 ওভারের খেলা শেষে 135 রান সংগ্রহ করতে পেরেছেন 6 উইকেট হারিয়ে, মানে হাতে আছে মাত্র 4 উইকেট এবং রান করতে হবে 150 বা 150 রান, আর হাতে ওভার আছে 20 ওভার 3 বল বা 20 ওভারই ধরে নিলাম আমরা। সো দেখা যাক, আমার তো মনে হয় এবার আমরা জিতে গেছি। বেস্ট অফ লাক টাইগার্স। ওকে, সো যারা লিখেছেন তাদের কথাবার্তা একটু পড়ি। আমাদের আচ্ছা, আমাদের নিজু জানিয়েছে তোমাকে যে তিনি ভালো আছেন, ওকে। আর এদিকে আমাদের রুদ্র যুক্ত হয়ে গেছেন। হ্যালো সিফাত ভাইয়া, আমি রুদ্র সিলেট থেকে যুক্ত হলাম, ওয়েলকাম রুদ্র। আচ্ছা ভাইয়া, আপনি কিতা অ্যাপেক্স মুভি দেখছেননি? সুন্দর আর নানার প্যারাডাইজ মুভির ট্রেলার দেখছেননি? এটাও যে সুন্দর, আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় ট্রেলার গুলো দেখেছি। এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আসলে, আমি মাঝখানে কিছুক্ষণ আগেও বেশ কয়েকটা মুভির ট্রেলার দেখেছিলাম আসলে। সো সব মিলিয়ে আসলে তালগোল পাকিয়ে যাচ্ছে, না দেখলেও দেখে নিব। থ্যাংক ইউ ভেরি মাচ রুদ্র ইনফর্ম করার জন্য, এবং যারা আসলে মুভি লাভার আছেন তারাও কিন্তু দেখে নিতে পারেন। এদিকে হচ্ছে আমাদের অঙ্কুর। আচ্ছা অঙ্কুর মনে হয় ব্রাজিলের সাপোর্টার। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার কমেন্ট পড়ে দেওয়ার জন্য। ওকে ধন্যবাদ আপনাকে অঙ্কুর, আশা করছি একেবারে শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন, কথাবার্তা শেয়ার করবেন এবং ফুটবল আসছে সেটা নিয়ে অনেক কথাবার্তা হবে। তো যেটা বলছিলাম গত ঘন্টায় সেটা হচ্ছে যে ফুটবল এখনো শুরুই হয় নাই, তারপর আমি দেখলাম যে বেশ কয়েকজন আর কি ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসছে, ঠিক আছে, যে আর্জেন্টিনার বিপক্ষে এটা সেটা। তো আমি তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই, আমি আসলে ঝগড়াঝাটি করার জন্য খেলা দেখি না ভাই, আমি আসলে খেলা পছন্দ করি, আমি আর্জেন্টিনার খেলা পছন্দ করি সাপোর্টার, ব্রাজিলের খেলাও আমি পছন্দ করি, পর্তুগালের খেলাও আমি পছন্দ করি, মানে যেই টিমে যেই যে ভালো প্লেয়ারগুলো আছে যারা ক্লাবে খেলে তাদের খেলাগুলো দেখার চেষ্টা করি এবং তাদের যে টিম, মানে তাদের যে একসাথে যে বোঝাপড়া সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আর কি। উমের রেহান আছেন সিবোদ ভাইয়া, সে সব সাথী আছি, থ্যাংক ইউ। ওকে, লামিয়া জান্নাত আছেন, ধাঁধার উত্তর দিয়েছেন তিনি। ওকে, তুষার শেখ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হাই জানিয়েছেন। ওকে, অর্চনা রায় লিখেছেন খেলার সময়টা সত্যি অনেক ভালো কাটে, সবাই ওয়েট করতে থাকে কখন খেলা শুরু হবে। ইয়াস, এবং খেলা শুরু হয়ে গেলে পছন্দের দলের যখন খেলাটা শুরু হয় তখন বুক ঢুকঢুক ঢুকঢুক করতে থাকে যে মিস করলো নাকি, এই বল যেন, মানে সামহাও যদি কোনো পাস মিস হয় কলি যায় পানি থাকে না, যা এই যে গেল বুঝি, এই বুঝি গেল, এইটাই হচ্ছে খেলার মজা। একদম নির্ধারিত 90 মিনিট এবং 90 মিনিটের পরে আরো এক্সট্রা যে মিনিটগুলো থাকে সব মিলিয়ে আমরা ধরতে পারি 100 মিনিট বা 95 to 100 মিনিট আর কি। সো এর মধ্যেই দেখা গেছে যে আসলে সবার এক একজনের অবস্থা খারাপ হয়ে যায়। সো আপনারা খেলাটাকে আসলে খেলার মতো নেন, আমি সবাইকে বলবো এটা নিঃসন্দেহে, মানে এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর কি সবচেয়ে এন্টারটেইনিং একটা ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে অনেকে দেখা গেছে যে আমরা অনেক মানে অপ্রীতিকর ঘটনা বা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পারি। সো সেগুলো যেন না হয়, খেলাটাকে একেবারে সিরিয়াসলি নিয়ে নিজের জীবনের সাথে মিলায় ফেলবেন না। আর্জেন্টিনা জিতলেও আমাদের আসলে কাপ দিয়ে যাবে না, ব্রাজিল জিতলেও কাপ দিয়ে যাবে না, 48 দলের কোনো দলই আমাদের কাপ দিয়ে যাবে না। সো খেলাটাকে এনজয় করেন, উপভোগ করেন, হেলদি ঝগড়া করেন, মানে হেলদি ঝগড়া মানে বুঝে যাবে একটু তর্ক বিতর্ক হতেই পারে কিন্তু সেটা যেন সিরিয়াস পর্যায়ে না যায় সেদিকে একটু বিশেষ খেয়াল রাখবেন। আপনি না করেন, আপনার আশেপাশে যারা থাকবে তাদের একটু থামানোর চেষ্টা করবেন, কারণ এটা ইটস লুকস অড। যাই হোক, আছেন আমাদের সঙ্গে সুজন, সুজন একটা উত্তর দিয়েছেন। সদমান সফওয়ান সায়ান, আসসালামু আলাইকুম সিয়াদ ভাই, আমি রংপুর থেকে বলছি, আমার নাম সুবা, আমি আজকে প্রথম SMS দিলাম, কেমন আছেন ভাইয়া? সুবা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এবং স্বাগত জানাচ্ছি আপনার প্রথম SMS। এদিকে আছেন আমাদের আরো যে যে বন্ধুরা, আমাদের অনেক বন্ধুরা আছেন আসলে, কাটটা রেখে কাটটা পড়বো, তারপর আমরা কিছু SMS তো পড়তেই পারি তাই না, যেহেতু পড়ছি সবার কথাবার্তা। তো আমাদেরকে লিখেছেন, হ্যাঁ ভাইয়া কেমন আছেন, রংপুর থেকে ফরজানা, আমি ক্লাস 8 পড়ি, আমি FM ক্লাস 4 থেকে শুনি, ধাঁধার আনসার দিয়েছেন তিনি, থ্যাংক ইউ ভেরি মাচ। এত দীর্ঘ সময় আপনি আমাদের সঙ্গে আছেন বা FM এর সঙ্গে আছেন, সো আশা করি সামনের সময়টাও থাকবেন আপনি। আচ্ছা ভাই, আমি আসমা উত্তরটা হবে, আচ্ছা উত্তর দিয়েছেন আসমা, ধন্যবাদ আসমা আপনাকে। আরও একটা SMS পড়বো তারপর আমরা গানে চলে যাব। যে SMS পড়বো তিনি হচ্ছেন আমাদের বন্ধু, আচ্ছা কেমন আছো ভাইয়া, আপনি অনেকদিন পর SMS করলাম, রংপুর থেকে হাফসা,
হাফসা ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর এই কথাটা আসলে আমি আসলে শুনতে চাই না, আমি শুনতে চাই যে না ভাই আমি সবসময় শুনি, সবসময় সাথে আছি, সবসময় যেন আপনারা থাকেন, এটা আমি আসলে চাই। এনিওয়ে গানে চলে যাব, গানে যাওয়ার আগে আর কি কিছু বলবো, না আপাতত আর কিছু বলবো না। কান্দো কেন মন পাগলা রে ভাই ফুল ফিচারিং টিজে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

তুই কি জানিস না ভাই অর্ণব, চমৎকার একটি গান শুনছিলাম। অ্যালবামটির নাম ছিল হোক কলরব। এবং এই অ্যালবামের যে গানগুলো আপনি যারা যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটা অন্যরকম একটা ফিল ছিল অর্ণবদার এই অ্যালবামটিতে। এই তুই কি জানিস না এইটারই ভার্সন দুইটা ছিল এবং আরো বেশ কিছু গান ছিল, যেমন হোক কলরব, ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন। তো চমৎকার সব গানগুলো কিন্তু আমরা এখানে পেয়েছি এবং তার পরবর্তীতে আগে পরে আসলে আমরা অর্ণবের কাছ থেকে আরো অনেক অনেক মিউজিক পেয়েছি, ডিফারেন্ট জনরার বা ডিফারেন্ট স্টাইলে। তার একটা আলাদা একটা ব্যাপার আছে। সো যাক, তার জন্য অনেক অনেক শুভকামনা, সামনে যেন আমরা খুব সুন্দর সুন্দর মিউজিক তার কাছ থেকে আসলে পাই। আর এদিকে খেলার কথা যদি বলতে চাই তাহলে বলতে হয় অস্ট্রেলিয়ার 8টি উইকেট কিন্তু হারিয়ে গেছে 141 রান সংগ্রহ করতে যে। সো আরও 144 রান লাগবে, আমরা তো জিতেই গেলাম। তারপরে একেবারে ফাইনাল রেজাল্ট না দেখা পর্যন্ত আমি আসলে সেলিব্রেট করবো না, ফাইনাল রেজাল্ট আসুক তারপর না হয় আরো কথাবার্তা হবে। তো এই মুহূর্তে আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। একটা ধাঁধা দিয়েছি, ধাঁধাটার উত্তর জানতে চেয়েছি আপনার কাছে। ধাঁধাটা হচ্ছে, হাঁস মুরগি ডিম দেয় আর গরু ছাগল দুধ দেয়, বলতে হবে এমন কে আছে যে দুধ ও ডিম দুটাই দিতে পারে। সো সেটার উত্তরই আমি জানতে চেয়েছিলাম, উত্তর পাঠিয়েছেন অনেকে, ধন্যবাদ সবাইকে। যারা এখনো পাঠাননি তারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন, কারণ আমি 7টার প্রথম দিকেই কিন্তু বলে দিব আসলে আজকের উত্তরটা, মানে সঠিক উত্তরটা কনফার্ম করে দিব। সো একটু দ্রুত করে পাঠিয়ে দিতে হবে। একজন কিন্তু একাধিকবার উত্তর দিতে পারেন, তবে আমাকে প্রশ্ন করতে পারেন না এইটা নাকি এইটা, যদি বলেই দিই তাহলে ধাঁধা দিয়ে লাভ কি, তাই না? উম্মে রায়হান আছেন, সিরাজ ভাই একটা গানের অনুরোধ রাখছি, পূর্ণতা বাই ওয়ারফেজ। আচ্ছা, আমার প্লেলিস্টে যদি থাকে অবশ্যই প্লে হয়ে যাবে, ধন্যবাদ আপনাকে। নীল বেদনা আছে, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। আরও আছেন আমাদের সঙ্গে অনেক অনেক বন্ধুরা, যেমন আমাদের বন্ধু লিখেছেন ঝামেলা ছিলাম অনেক বেশি। আচ্ছা, আমাদের নিজু আসলে লিখেছেন, আচ্ছা নিজুরটা আমি না হয় জানিয়ে দিচ্ছি। নিজু হচ্ছে বেশ কিছু কোর্স করেছেন, নিজু এটা আপনি যাদের কাছ থেকে করেছেন, হ্যাঁ কোর্সটা, তাদের কাছ থেকে আপনি আরো ভালো আইডিয়া পেতেন যে আসলে কিভাবে কোথায় আপনি এটাকে গুছাতে পারেন। তাছাড়াও যদি আমি বন্ধু হিসেবে আপনাকে আসলে বলতে চাই, আপনি যেই মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেছেন, এআই ইমেজ নিয়ে কাজ করেছেন, সো সব কিছু নিয়েই কিন্তু আপনি আসলে আপনার পার্সোনালি একটা আসলে চ্যানেল বা পেজের মাধ্যমে কিন্তু আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সেটাকে শেয়ার করতে পারেন, বেশি বেশি করে শেয়ার করতে পারেন কি, মানে এমন কোনো কন্টেন্ট যেটা আসলে পছন্দ করবে মানুষ বা সেটা উপকার হবে, বা আপনি নিজে ভালো জানেন আসলে আপনি কোন কন্টেন্টটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এরকম কিছু কিন্তু করে আপনি আসলে চেষ্টা করতে থাকতে পারেন আস্তে আস্তে। এবং সবচেয়ে বেটার হয় আপনি আপনি যা ও আচ্ছা কোর্স করেনি, আচ্ছা সব নিজেই করেছেন, ফাইন, তাহলে আপনি আসলে নিজে নিজে এখন কন্টেন্ট ক্রিয়েট করেন। এইগুলোকে কাজে লাগিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলোকে দেখেন আসলে মানুষের সেটা কিভাবে নেয়, পজিটিভলি নেয়, নেগেটিভলি নেয়, নাকি আসলে মাঝামাঝি পর্যায়ে নেয়, সেটা আসলে আপনার নিজের একটা মনে করেন যে ইনসাইটস থাকতে হবে নিজের মনের ভিতরে। সো বেস্ট অফ লাক, না দেখবো তো অবশ্যই নিজু, ইনশাল্লাহ আপনি পাঠাবেন অবশ্যই দেখবো আমি। আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। আজকে নিজু এসে একেবারে সব কথাবার্তা কিন্তু বলে দিচ্ছে, উইচ ইজ ভেরি গুড। ভাই আমি যখন বিশ্বকাপ ফুটবল খেলা দেখি সেই 86 সাল থেকে ব্রাজিল সাপোর্ট করে আসছি, ভেরি গুড, এটা হচ্ছে আমাদের অঙ্কুর, অবশ্যই করবেন সাপোর্ট করবেন, শুভকামনা তো রইলি। ব্রাজিল অলরেডি 5 বার ওয়ার্ল্ড কাপ নিয়ে নিয়েছে এবং তার পরবর্তী, কারণ ব্রাজিল হচ্ছে আসলে ফুটবলেরই একটা দেশ। সো ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল অবশ্যই এগিয়ে এদিক দিয়ে, তাদের খেলার একটা আলাদা স্টাইল আছে, আর্জেন্টিনার খেলার একটা স্টাইল আছে, সো আসলে কাউকে ফেলতে পারবেন না। তো আমি আসলে সবগুলো দলকেই রেসপেক্ট করি এবং আসলে খেলাটা উপভোগ করতে চাই। শুভকামনা অঙ্কুর আপনার জন্য, আপনার দলের জন্য। শুভ আছেন আমাদের সঙ্গে, শুভ স্বাগত জানাচ্ছি আপনাকে। আর এদিকে আচ্ছা, এটা তো আমাদের নিজুই না, সুন্দর হয়েছে নিজু, নিজু অনেকগুলো স্যাম্পল পাঠিয়েছে আমাকে, খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড। নিজু আপনি এগিয়ে যান, আশা করি সামনে আরও ভালো করবেন আপনি। তবে আপনি যেহেতু নিজে নিজে এত দূর এসেছেন, আমার মনে হয় যে কিছু ট্রাই করে আর কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন যে আসলে সেটা কীরকম সাড়া পাচ্ছেন আপনি। ঠিক আছে, বেস্ট অফ লাক নিজু। আচ্ছা, SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন, দেখি আমরা একটু কি, অনেক অনেক SMS, বাবারে। রাকিব লিখেছেন, সিরাজ ভাই কেমন আছেন? রাকিব আলহামদুলিল্লাহ ভালো আছি। সালিহুল লিখেছেন, ধাঁধার উত্তর হচ্ছে এটা, ওকে নিজু ভাই আপনাকে স্বাগতম। আজ যারা ধাঁধার পারবেন না তারা ডিম দুধ খাবেন না, আজকে দাদা খুব সহজ, কঠিন শাস্তি দিয়ে দিয়েছেন আপনি সালিহুর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বন্ধু কে, সানিম নাকি? হ্যাঁ সানিম, পড়ো না কেন আমার SMS, পড়ো সিবাদ ভাই। শুভ বিকাল সানিম, আমি আপনার SMS পেলাম মাত্র, আসলে আপনার SMS চোখ পড়লো, সো সেই ক্ষেত্রে আসলে আশা করি আপনি বুঝতে পেরেছেন, বিষয়টা এমন না যে আমি দেখেছি কিন্তু পড়ছি না। ফাবিহা আছেন আমাদের সঙ্গে, ফাবিহা স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন, ভাইয়া আমি কল্লোল প্রাইভেট শেষে আবারও যুক্ত হয়ে গেলাম, ওকে রংপুর হতে। ভাইয়া আমার ধাঁধার উত্তর হবে, তারপরে একটা উত্তর দিয়েছেন, ওকে। আচ্ছা, গানের রিকোয়েস্ট যদি প্লেলিস্টে থাকে প্লে করতে বলেছেন, ওকে প্লেলিস্টে থাকলে অবশ্যই প্লে হবে।
ভাইয়া গন্ডারকে ভালোবাসছি, আমার এখন কথায় কথায় উঠা বসা করা লাগে, ভুলতে পারি না, আবার খুঁজি বলতে পারি না, কি করব বুঝতে পারছি না, চাই ছাইরা আসবো পারি না থাকতে। আরে বাইরে ভাই তো কঠিন টার্মিন লিখেছেন এটা, আসলে গন্ডারকে ভালোবেসেছেন। আচ্ছা গন্ডারকে যখন ভালোবেসেছেন, আপনি তো নিজেই জানেন যে গন্ডারের অনুভূতি গন্ডারের পেতে একটু সময় লাগে, তো আপনি নিশ্চয়ই জেনেই করেছেন। আর যদি না জেনে করে থাকেন প্রেম ভালোবাসা, তাহলে সেক্ষেত্রে কি আসলে গন্ডারকে দোষ দেওয়া যায়? কারণ গন্ডারের চামড়া একটু মোটা থাকবে, সে একটু পরে অনুভব করবে, এটাই তো স্বাভাবিক, এটা তো আমরা জানি তাই না? আমরা জেনে গেলে সেটা তো গন্ডারের দোষ না। যাই হোক, শুভকামনা তারমিন আপনার জন্য, যেন তিনি একদম পাতলা চামড়ার অধিকারী হয় এবং আপনি কোনো কিছু বলার আগেই যেন তিনি বুঝে যান, দোয়া রইল। ভাই আসসালামু আলাইকুম, লাল গোলাপের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আমি মুইন, অনেকদিন পর আপনার সাথে যুক্ত হলাম, আমি গান শুনতে চাই কিন্তু বন্ধু আমি তো গানের রিকোয়েস্ট রাখতে পারি না, দুঃখিত। কেশবপুর উত্তরপাড়া পালিয়াচর রংপুর থেকে আমাদের এই বন্ধু, আপনাকে ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা এফএম 90.4 এ। আরে ভাই আমি সিলেটি রে ভাই, তো আমার আপনি পাশে লিখেন নাই কেন? সি আমি কিভাবে বুঝবো আপনি সবসময় সি লিখেন, আজকে লিখেন নাই, আর প্রতিদিনই তো তমারা লিখে, তো আমাদের আপনার যে বৈশিষ্ট্য এটা তমার পরে সিলেট থাকবে, নয়তো তমা সি থাকবে, আপনি তো দেন নাই, কিভাবে বুঝবো বলেন। আচ্ছা আছেন আমাদের সঙ্গে কে, এটা ইস্পিতা, ইস্পিতা সুন্দর নাম, চিটং থেকে আছেন, কেমন আছেন ভাই? ইস্পিতা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা সুমু আছেন রংপুর থেকে, আজ ফার্স্ট এসএমএস করলাম, ওকে রিপ্লাই অবশ্যই দিবেন। এই যে দিলাম রিপ্লাই, কি দিবেন এখন বলেন, কি গিফট দিবেন? আচ্ছা এইসব নিয়ে খুব মন খারাপ ছিল ভাইয়া, জানবি ফ্রম সিলেট, আচ্ছা জানবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, দেখি আমরা একটু পড়ি। ভাইয়া আমি জব ছেড়ে দিয়েছি, গ্রামের মানুষ, এটা তো আমরা আগে শুনেছিলাম, আবার নতুন ভাবে কি হলো? অনেক কথা বলেছে, আমি জব করছি দেখে গ্রামে অনেক সালিশ হয়েছে, কোনো মেয়ে জব করতে পারবে না। আচ্ছা ভাইয়া গ্রামের মেয়েরা কি জব করলে কি খারাপ হয়ে যায়? এটা আসলে যার যার একটা থটস, হ্যাঁ এই জায়গায় খারাপ ভালো জাজমেন্টের কোনো বিষয় না। গ্রামের আচ্ছা দুর্নাম হয় না কি মুরব্বীরা বলে, ভাইয়া আমি পারবো না কিছু করতে, জানবি ফ্রম সিলেট, পারবেন না এই কথাটা ভুল, জানবি মানে আপনি, আমি শাহরুখ খানের একটা উক্তি পড়ছিলাম, এটা খুব ভালো লেগেছে, যে যারা শুধু সফল হতে চায় তাদের আসলে শেখার মতো তেমন কিছুই থাকে না, হ্যাঁ তাদের মধ্যে থাকে হচ্ছে আপনার এই সফলতাটাকে ধরে রাখতে একটা হঠাৎ করে সে হারিয়ে যায়, কিন্তু যে ব্যর্থতাটাকেও মেনে নেয় যে না আমি ব্যর্থ হচ্ছি তারপরও আবার এগিয়ে যাচ্ছি, সেই সফল হয় বেশি, কারণ তার অভিজ্ঞতাটা থেকে অন্যরকমের, যে আপনার একটা নতুন অভিজ্ঞতা হলো, আপনি পরের বার, এটা তো আপনি কোনো খারাপ কিছু করছেন না তাই না, আপনি একটা জবের জন্য করছেন যেটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার প্রাপ্য, সেটা আপনি করছেন, সেখানে অনেক বাধা বিপত্তি এসেছে, ফাইন আসতেই পারে, সেটাকে জয় করতে হবে, ওকে সেটা ওইখানে থেকে করেন, তারপর আপনি ঢাকায় এসে করেন, তারপর আপনি ধরেন আপনার বিয়ের পরে করেন, ইটস আপ টু ইউ, বাট আপনার থেমে গেলে চলবে না, আমাদের জীবন চলমান, এটাকে মানে সবসময় চলতেই থাকবে, এবং আপনি আমি আমরা যারা আছি সবাইকে ওইভাবে চলতে হবে, খুব স্ট্রংভাবে মনের অ্যাটলিস্ট নিজের মনকে শক্ত করে ওইভাবে চলতে হবে। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানবি, এটা নিয়ে মন খারাপ করবেন, মন খারাপ করলে এগোতে পারবেন না আপনি, আপনি বলবেন যে আমি হাঁটছিলাম একটা কাঁটা বিঁধেছে পায়ে, কাঁটাটাকে মানে বের করবো, কাঁটাটা বের করার পর আমি আবার হাঁটা শুরু করবো, নাকি আপনি ওই জায়গায় বসে পড়বেন আর যাবেন না কোথাও, বিষয়টা তেমন না তাই না? তো জানবি শুভকামনা অনেক অনেক, এবং তিনি লিখেছিলেন এই সব নিয়ে খুব মন খারাপ ছিল, আশা করি আমার এই কথাটার পরে যদি আপনি বুঝতে পারেন আপনার মনটা কিছুটা হলেও ঠান্ডা হবে। অনেক কথা বলে ফেললাম, আবার যাবো গানে, যে গানটি শুনবো সেটা হচ্ছে নিয়ে যাবে কি, না আমাকে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, আপনি এখানেই শুনেন, এখানেই আমাদের সঙ্গে থাকেন, কারণ এই পরন্ত বিকেল এই গানটি আপনার কাছে খুব ভালো লাগবে। এই গানটি হচ্ছে দাগি সিনেমা থেকে জেফারের কণ্ঠে, নিয়ে যাবে কি, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, shoot, sh

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Yes, 90.4 সিফাল আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 এর আড্ডা নিয়ে। ধাতার উত্তর দেওয়ার সময় কিন্তু আস্তে আস্তে চলে আসছে, তো তার আগে আমি একটু ধাতাটা বলে দিই। যারা চেষ্টা করতে চান এখনো কিন্তু করতে পারেন চেষ্টাটা। আজকের যে ধাতাটি সেটা হচ্ছে, হাঁস মুরগি ডিম দেয় আর গরু ছাগল দুধ দেয়। বলতে হবে এমন কে আছে যে দুধ ও ডিম দুইটাই দেয়। এটাই উত্তর চাচ্ছিলাম আপনার কাছে, যদি আমার অনেক বন্ধুরা, আমার বিজ্ঞ বন্ধুরা উত্তর দিয়েছেন, অনেকগুলো উত্তর দিয়েছেন আসলে বিভিন্নভাবে। সো আমি সেই উত্তরগুলো কিছুক্ষণের মধ্যে আসলে কনফার্ম হয়ে যাবেন যে কার উত্তরটা হয়েছে কারটা হয় নাই। যাই হোক, আর যারা লিখতে চান 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। যারা ফেসবুকে ইতোমধ্যে লিখেছেন, আনোয়ার হোসেন আয়ানকে দেখলাম বহু, মানে অনেকক্ষণ পরে জয়েন করেছেন। আয়ান কইছিলেন আপনি এতক্ষণ, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। আর এদিকে এস এম এস এ আছেন, যাই এস এম এস আমি শেষই করতে পারিনি, তারপরও আমি আরও কিছু কথাবার্তা পড়ে নিব। আমাদের নিজে অনেকগুলো আসলে তার ক্রিয়েশন শেয়ার করেছেন, সবগুলোই আমার কাছে ভালো লেগেছে, সুন্দর লেগেছে, খুব ভালো করছেন নিজু। যত কাজ করতে থাকবেন তত অভিজ্ঞ হবেন, সো কাজ চালিয়ে যাবেন আশা করি। আচ্ছা এদিকে আছেন, আবার বলেছে লোগো, আমাদের এই যে লোগো পরে তো মারা, এটা যে যিনি করেছেন লোগো তার সঙ্গে তো আপনার মারামারি লেগে যাবে আসলে। আচ্ছা হাই ভাইও, দেখো আমি হোয়াটসঅ্যাপেও চলে আসছি। ইয়ে, যাই হোক, আমি অর্নি। অর্নি ওয়েলকাম, ওয়েলকাম মাই ফ্রেন্ড। আশা করছি যে এখন থেকে আমাদের অর্নিকে এখানেও পাওয়া যাবে এবং আমরা এস এম এসও পাবো, মানে সব মাধ্যমে আসলে অ্যাক্টিভ থাকলে সুবিধা, যেটা হয় কোনো মাধ্যম যদি কোনো মুহূর্তে প্রবলেম করে তখন আরেকটা মাধ্যমে আসলে নিজের মনের কথা জানানো যায়। যেই কারণে আর কি সবাইকে বলা যে আপনারা আসতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, কারণ এখানে আবার দেখারও একটা সুযোগ থাকে যে আমি আমার বন্ধুদের দেখতে পারবো যদি তারা চায়। অবশ্যই আমার ইচ্ছার উপর না, তাদের ইচ্ছার উপর নির্ভর করবে বিষয়টি। আচ্ছা আর এদিকে তো খেলা আমরা মোটামুটি জিতেই যাচ্ছি, 160 রান করেছে অস্ট্রেলিয়া 9টি উইকেট হারিয়ে, আরও 125 রান দরকার 77 বলে, মনে হয় না এটা সম্ভব। যদি তারপর হয়ে যায় তো অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে, কারণ এত আবার খারাপ বলও করবে না আমাদের বাংলাদেশ টাইগার্সরা। যাই হোক, এদিকে এস এম এস এ যারা আছেন, এস এম এস এর কথা একটু পড়বো আমি। আমাদের সঙ্গে আছেন, হাই ভাইয়া কেমন আছো? আমি রিয়াদ, জয়েন হয়ে গেলাম সিলেট থেকে। ওকে, সিলেটি বন্ধু আমাদের। আর আর যে যে বন্ধুরা এই নম্বরটিতে কল দেন তাদেরকে আমি অনুরোধ করবো যে এই নম্বরটিতে কল দিবেন না, কল দিতে দিতে একটা সময় দেখবেন কি আপনার নম্বরটা ব্লক হয়ে গেছে, তখন আপনি এস এম এসও করতে পারবেন না। সো যদি এরকম কোনো অপশন থাকতো যে না কলে আমরা কথা বলতে পারবো বা এরকম কল আউট কল ইন এরকম ব্যাপার থাকতো, সেটা আপনার বলার আগেই আমরা বলে দিতাম। যেহেতু এটা বলিনি এবং বারবার এটাই বলি যে না কল করবেন না, আপনারা আপনাদের কথাগুলো এস এম এস, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাকে টেক্সটের মাধ্যমে জানাতে পারেন, সেক্ষেত্রে কল বেশি করতে গেলে আপনি ব্লক হয়ে যাবেন বন্ধু। আচ্ছা হ্যালো ভাই কেমন আছো? আমি আচ্ছা রিয়াদের কথা আমরা বললামই, পুরোটা সময় তিনি সাথে থাকবেন। ওকে, সায়েন্স নিব নাকি আর্টস নিব? 9-এ সায়েন্স নিব নাকি আর্টস নিব? সিফাত ভাই আমি আবির, আবির এটা ডিপেন্ড করে আপনার পড়ালেখার গতির উপরে এবং আপনি কোন সাবজেক্টটা বেশি ভালো বুঝেন। শুধু একটা সময় ছিল, এখনো হয়তো বা অনেক ক্ষেত্রে হয় যে সায়েন্স নিলে আর কি সে অনেক ব্রিলিয়েন্ট, এবং এই কারণে অনেকে এই কথার উপর বেস করে নিজে সায়েন্সের কিছুই বুঝে না কিন্তু সায়েন্স নিয়ে আছে এবং পরবর্তীতে ধরা খেয়েছে। সো সেই ভুলটা করবেন না অবশ্যই। আপনি যেটা ভালো বুঝেন, আপনি যদি কমার্স ভালো বুঝেন, বিজনেস স্টাডিজ, আপনি সেটা নেবেন। আপনি যদি আর্টস ভালো বুঝেন, আপনি সেটা নেবেন। আপনি যদি সায়েন্স ভালো বুঝেন তাহলে সায়েন্স নেবেন। এটা খুবই সিম্পল, এটার জন্য আসলে কারো কোনো সাজেশনের প্রয়োজন নেই। এটা বরং আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে কোনটা বেটার পারবেন, ঠিক আছে? ওই অনুযায়ী যে কোনো একটা সাবজেক্ট নিন। যদি দেখেন যে সায়েন্সে আপনি ভালো, সায়েন্স নেবেন, নো প্রবলেম। আর আর্টসে পড়ার, মানে পড়ার বা মুখস্থ করার এটা প্রেশার একটু বেশি। সায়েন্সে তো নিঃসন্দেহে এটা কঠিনই, বিজনেস স্টাডিও কঠিন, বাট ওইটা মানে একটু ব্যবসায়িক রিলেটেড অঙ্ক টঙ্ক আছে আর কি সবকিছু। আমি নিজেই কমার্সে ছিলাম বিজনেস স্টাডিতে, সো আপনার উপর ডিপেন্ড করে এটা, আপনি কোনটা নিলে আপনি ভালো পড়তে পারবেন, ভালো প্রিপারেশন নিতে পারবেন, ভালো পরীক্ষা দিতে পারবেন, সেটা আপনি নিজে একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। হালিমা রংপুর থেকে আছেন, ভাইয়া তোমাকে শুনছি অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ হালিমা। এই আমাদের একজন বন্ধু, যদিও এই কথার বাইরে তিনি আর তেমন কিছু লিখেন না কিন্তু সবসময় থাকেন তিনি। আচ্ছা, আছেন নতুন চট্টগ্রামী তমা, তুমি আমাকে কি খেতে কিনবে কিন্তু খাবে না ধাঁধারের উত্তর দাও, আর আজকের উত্তর হলো মানুষ। তমা, যদিও আমরা ধাঁধা যেদিন দেই সেদিন ধাঁধা অন্যটা নেই না, ইভেন অন্যান্য দিনও নেই না, কারণ একটা দিন আমরা রাখি মাঝে মাঝে ধাঁধা। সো এটার মাঝখানে যদি মানে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল যে আমরা পরীক্ষা নিচ্ছি বা সবাই পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, ওর মাঝখানে আবার একটা স্টুডেন্ট উঠে বললো যে স্যার আপনিও পরীক্ষা দেন, এই যেন আমার প্রশ্ন, বিষয়টা এরকম হয়ে গেল। তারপর আপনি যখন প্রশ্ন করেছেন এটা আমাদেরই একটা ধাঁধা ছিল, ঠিক আছে। এই ধাঁধার উত্তর হচ্ছে থালা বা বাসন, আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে ধাঁধার উপর আবার নতুন ধাঁধা দেওয়ার দরকার নেই, এইটা আমরা করতে পারি, সামনে হয়তো বা কিছুটা পরিবর্তন আনতে পারি, লেটস সি। রংপুর থেকে সিরাজু মনিরা, ভাইয়া ধাঁধার উত্তর হবে, তারপর দিয়েছেন ভাইয়া আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি, ফুটবল খেলা আমার খুবই ভালো লাগে, আমি বাবা আম্মু দাদু একসাথে বসে খেলা দেখি, এইটাই তো মজা, খেলার মজাটাই তো এটা ওয়ার্ল্ড কাপের। আচ্ছা যাই হোক, এক বন্ধু বলেছে টুকি, কিন্তু নাম ঠিকানা কিচ্ছু নেই, নামটা দিলে ভালো হতো। আচ্ছা ভাইয়া আমার কিন্তু মুস্তাফিজ নাহিদকে পেয়েছি, এটাই আমাদের কপাল। আরে ভাইয়া মাঠও আমাদের, দেশও আমাদের, আমরা জয় পাবো না কে পাবে, কিন্তু করিয়েন চিন্তা করিয়েন না ভাইয়া, আমরাই জয় পাবো ইনশাল্লাহ, আমরাই জয় পাবো অবশ্যই, কিন্তু তারপরেও ক্রিকেট ফুটবল এইসব ম্যাটারগুলোতে একটু মানে ওভার কনফিডেন্ট কিন্তু বিপদ ডেকে আনে, দ্যাটস ওই বলা। আচ্ছা যাই হোক, আমরা আমার মনে হয় যে গানে যাওয়া দরকার, তারপরে এসে বাকি এস এম এস পড়ছি, যে গানটি শুনবো বা যে গানটি প্লে করছি আপনার জন্য, ইমন চৌধুরী ফিচারিং রাফাত খানের জমিন, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

শেষ ঘন্টার শুরুতে স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধুকে, শুভ সন্ধ্যা। বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা হয়ে গেল, তারপরে আজকে মানে এই কথা বলতে বলতে এই ঘন্টা শেষে রাতও হয়ে যাবে পুরোপুরি আর কি, বলা যাবে আর কি। গুড নাইট বলা যায় না, এটা হচ্ছে একটা কথা। গুড মর্নিং যেমন বলা যায় সন্ধ্যার পরে, মানে একেবারে বারোটার এক পর্যন্ত অথবা মাঝরাতের এক পর্যন্ত গুড ইভিনিং এ বলে যেতে হয়। হলুদ সন্ধ্যা দেখবেন আপনি বিভিন্ন প্রোগ্রামে বলা হয় হলুদ সন্ধ্যা। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় আসলে, তখন আর মানে থামানো খুব মুশকিল হয়ে যায়। এখন সময়টা হচ্ছে আমাদের ধাঁধার উত্তর, মানে সঠিক উত্তর জানিয়ে দেবার। তার আগে বলছি, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গেই আছি। ঢাকা মেট্রো 90.40 নিয়ে একটা ধাঁধা দিয়েছিলাম, ধাঁধাটা উত্তর অনেক বন্ধু দিয়েছেন। ধাঁধাটা ছিল, হাঁস মুরগি ডিম দেয় আর গরু ছাগল দুধ দেয়, বলতে হবে এমন কে আছে যে দুধ ও ডিম দুইটাই দিতে পারে। তো সেটা অনেক চেষ্টা করেছে আমার সকল বন্ধুরা আসলে, উইচ ইজ ভেরি গুড। এইটাই আসলে মূল উদ্দেশ্য থাকে আমাদের, যেন আপনি আর কি মস্তিষ্কটাকে একটু খাটান। তো আজকের যে সঠিক উত্তর সেটা হচ্ছে দোকানদার। অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা বলেছিলেন দোকানদার, কারণ একমাত্র দোকানদারই আছে, মানে মুদি দোকানদার বলেন বা দোকানদার বলেন, তার কাছে গিয়ে যদি বলেন যে খালি ডিম দেন, সে ডিম দিয়ে দিবে। আপনার যদি বলেন যে না দুধ দেন, সে দুধও দিয়ে দিবে, বিভিন্ন প্যাকেটের দুধ বা যদি এরকম গরুর দুধ বিক্রি করে থাকেন সেটাও কিন্তু তিনি দিয়ে দেবেন। তো সঠিক উত্তরটা হচ্ছে দোকানদার, এবং ম্যাক্সিমাম বন্ধু কিন্তু আমার সঠিক উত্তর দিয়েছে, অভিনন্দন আমার সকল বন্ধুকে। এবং যারা চেষ্টা করেছেন তারপরে ভুল উত্তর হয়ে গেছে, ব্যাপার না, সামনের বার হবে, সমস্যা কি। অবশ্যই সামনে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে বেশি কথা বলবো। সো অভিনন্দন আরও একবার আমার সকল বন্ধুকে, যারা যারা আজকে পার্টিসিপেট করেছেন, উত্তর দিয়েছেন, আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে উত্তরটা পাঠিয়ে দিয়েছেন, ধন্যবাদ। ওকে, সো এদিকে আবার আমাদের বন্ধু অর্ণি লিখেছে, ইয়ো ভাইয়া দেখো এটা গ্রাম থেকে তুলেছিলাম, গ্রামের এত গরমে রোদ ছিল, আবার কি সমস্যা জানিনি, কারেন্টে থাকে না, কারেন্ট আসতে নেট থাকে না, কষ্ট কষ্ট। কিন্তু গ্রামের মানে কারেন্ট না থাকলেও বা কারেন্ট না থাকাটা তো একটা মানে আসলে অবশ্যই কষ্টদায়ক ব্যাপার, কিন্তু তারপরেও ঢাকা থেকে যারা যাই সেখানে কিন্তু আসলে দেখার মতো অনেক কিছুই থাকে। যদিও গরমটা আসলে এত ভয়ঙ্কর লেভেলের ছিল, তো সেই ক্ষেত্রে আসলে দেখার মুডটা ছিল না অনেকের। তো আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর ছবি তুলেছেন। দেখেন হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে সবসময় খালি মানে সোশ্যাল মিডিয়া বা ওই যে অনেকে ধারণা করে থাকে যে না নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আমরা যদি ভালো কাজে ব্যবহার করি তাহলে কোনো কিছুই আমাদের জন্য আসলে খারাপ না। আর যদি ভালো কাজে ব্যবহার না করেন, মনে করেন আপনি ভাত নিয়ে বসলেন, একসাথে বসে আপনি মনে করেন অতিরিক্ত মাত্রাতিরিক্ত আপনি ভাত খেয়ে ফেলেন, এটাও আপনার জন্য ক্ষতিকর। সো ইটস ডিপেন্ডস অন ইউ যে আপনি আসলে কোন জিনিসটাকে কিভাবে ব্যবহার করছেন, কতটুকু ব্যবহার করছেন, মাত্রাতিরিক্ত সবকিছুই খারাপ। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ অর্ণি শেয়ার করার জন্য আপনার এই সুন্দর ছবিটি, সুন্দর ক্লিকটি। আশা করি আপনি সামনে আরো সুন্দর সুন্দর ছবি তুলবেন। আচ্ছা, ও আমাদের নিজু বলেছে, তিনি বলেছেন ঢাকা এফএম এর লোগো ডিজাইন করে দিব কিনা। আমি বলেছিলাম আপনাকে যে তারপরে যারা যিনি এইটার ডিজাইন করেছেন তার সঙ্গে তো আপনার মারামারি লেগে যাবে, সেটা বলেছিলাম। আচ্ছা, ওপেন করি শুনি গানে চলে গেল, আপনি কই গিয়েছিলেন। আচ্ছা যাই হোক, ব্যাপার না, আমি তো বলেই দিলাম। আচ্ছা, আর এদিকে এসএমএস আছেন অনেক বন্ধুরা, সিফাত ভাই আমি নুসরাত, কেমন আছেন আপনি? নুসরাত আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আর এদিকে আল্লাহ, আমি মনে হয় বাঁচা থেকে পড়ে ফেলেছি, যাই হোক ব্যাপার না। আচ্ছা, আমি আবার আবার যে যে বন্ধুরা আছেন আমাকে লিখেছেন তাদের সকলের এসএমএস আমি পড়ার চেষ্টা করছি, আশা করি সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গে। আরো যারা যারা আছেন আছেন রংপুর থেকে আমাদের বন্ধু, বন্ধুর নাম কি, বন্ধুর নাম হচ্ছে আসমাউল হুসনা, বাহ সুন্দর নাম। আচ্ছা, ধাঁধাটা কি, এখন আর ধাঁধা জেনে কি হবে, ধাঁধা তো শেষ। ধাঁধা অবশ্য উনি জিজ্ঞেস করার পর আমি আরো কয়েকবার বলেছি, সায়েম সিয়াম তারা উত্তর দিয়েছিলেন দোকানদার, একেবারেই রাইট। হাই ভাই, আমি কৃতি, পড়াশোনা চাপের কারণে অনেকদিন পর মেসেজ দিলাম। ইয়াস কৃতি, আপনাকে অনেকদিন দেখি না, মানে শুনি না আর কি, পড়ি না, তাই আজকে পড়লাম আর কি। শুভা লিখেছেন এফএম শুনতে কেমন লাগছে, তারপরে মি টি টি জি জি জি মানে ডট ডট ডট মিফতা, এটা সব মিজবা, মিজবা মিজবা কেমন লাগছে? আচ্ছা, মিজবা তো মনে হয় নাম হাইড করতে চেয়েছিল, তাই না? যাই হোক, বলে দিয়েছে আমি। হাই ভাইয়া কেমন আছো? আমি অর্ণি ভাইয়া, জানো এক্সাম এতটা প্যারা দেয় না যতটা প্র্যাকটিক্যালে দেয়। আমার কিন্তু প্র্যাকটিক্যাল ভালোই লাগতো, মানে এটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হতো প্র্যাকটিক্যালটা। আচ্ছা, এই জায়গায় তহিদুল আমাদের লিখেছে ধাঁধার উত্তর দোকানি, ইয়াস ইউ আর রাইট তহিদুল। তুর্য রহমান লিখেছেন ময়মনসিং থেকে, এখানে ভারী বৃষ্টি পড়ছে, ওকে। এবং তিনি তার আগে লিখেছিল আপনার জন্য আমার বিয়েটা হলো না। আচ্ছা যাই হোক ভাই, আপনি রাগ হলে, যাই হোক ভাই আপনার রাগ হলে আপনি কি করেন? আমার রাগ হলে আমি বাথরুমে বসে থাকি, আর আমি কি মানে আপনাকে লিসনারকে খুব ভালোবাসি। আচ্ছা, এটা তো এখন এইভাবে আসলে বলা যায় না, তোমার কাছ থেকে মানে তোমারটাও শুনতে হবে। আর কোন তমা, আমাদের তো অনেক তমা আছে এখানের মধ্যে, সিলেটি তমা আছে, চট্টগ্রামের তমা আছে, আরো অনেক অনেক তমা আছে, ঠিক আছে? সেটা আপনার আসলে বের করতে হবে সেটা কি।
ফোন তোমা। আচ্ছা, আর তুর্য বলেছেন যেটা আপনি এইভাবে যদি মানে নাম্বার দিয়ে নাম্বার বিলি করে যদি কাউকে চান, আসলে আমার মনে হয় না আপনি আসলে কাউকে পাবেন, সবাই আপনার সাথে আসলে মজা নিবে। তো তুর্য আপনার ভালোর জন্যই বলেছি, এবং বলেছেন তিনি যে ওখানে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। তুর্য থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি ওই বৃষ্টিটা এখানেও আসবে, ঢাকায়ও আসবে। সালিহুল লিখেছেন আমাদেরকে, ভালো আছি, তোমার কি অবস্থা? কয়েকদিন পর, ও ভাগ্নি আমি ভালো আছি, তোমার কি অবস্থা? কয়েকদিন দিন আগে আমি তোমার এলাকার বকুলতলায় গিয়েছিলাম মাইকিং করতে, তোমার বাড়ির কাছাকাছি হয়তো বা। আচ্ছা ভাইয়া, অনেকদিন পর আপনাকে শুনলাম, আপনি কেমন আছেন? আমি পাখি, চিনেছেন? ইয়াস পাখি, আপনাকে আমি চিনেছি। হেই ব্রাদার, নেম ইজ ফাতেমা তুজ জোহরা, নাইস নেম, আই এম হিয়ারিং ইউ ফ্রম রংপুর, থ্যাংক ইউ ভেরি মাচ ফাতিমা। আরও আছে, একটা গান শোনাইতে চেয়ে এতগুলো গান শুনান কেন? আমি একবারও বলি নাই যে একটা গান শুনে আমি সাথে সাথে ব্যাক করব, আমি বলছি যে এখন একটা গান শুনবো, হ্যাঁ এখন একটা গান শুনবো, এবং গানের মানে যে গানটা শুনবো তারপরে ওইটা বলি, এটা একবারও বলি নাই যে এই গানটার পরেই আমি ব্যাক করছি, এটা একবারও বলি নাই বন্ধু। এটা হয়তো বা বুঝতে ভুল করেছেন অথবা আমি বুঝাতে ভুল করেছি। সামিয়া লিখেছিলেন আমাদের এই বন্ধু, অবশ্য বন্ধু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার ভালোবাসার কারণে আপনি বলেছেন, এবং তিনি বলেছেন গান কম কথা বেশি, ওকে। এবং তিনি লিখেছিলেন রবিবার কি হয়েছিলেন আর আপনি কোন দল সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, এবং রবিবারে আপনি দেখবেন যে বাজেট অধিবেশন ছিল, কিন্তু তো সেই ক্ষেত্রে আসলে সেখানে কোনো সুযোগ ছিল না আমার আড্ডা দেওয়ার। আচ্ছা স্বপ্ন রংপুর থেকে, ভাই আপনাকে যদি আমাদের উইকলি শিডিউলে ফেসবুক পেজের কভার ফটোতে দিতেন তাহলে ভালো হতো। ইয়েস, এটা নিয়ে পরিকল্পনা আছে, এটা আপনাদের শোগুলো কখনটা ভালোভাবে জানা যাবে। হ্যাভ এ গুড নাইট। ওকে স্বপ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাজেশন, অ্যান্ড অবশ্যই আমরা এটা চেষ্টা করব। আর যে গানটি এখন শুনবো সেটা হচ্ছে হৃদয় খানের গান হাহাকার। এই যে বন্ধু শুনেন, আমি কিন্তু একবারও বলিনি গানের পরে আমি ফিরছি, আমি বলেছি এখন একটা গান শুনবো হৃদয় খানের হাহাকার, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন। আচ্ছা আর এদিকে আমি একটু খেলার খবরটা একটু দেখিনি, খেলা কিন্তু এখনো একটা উইকেট রয়ে গেছে, 46 বলে 94 রান দরকার অস্ট্রেলিয়ার, লেটস সি কি হয়। ওকে সো গানে চলে যাই, সঙ্গেই থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

অনায়াসে বাই রুনা লায়লা অ্যান্ড বাপ্পা মজুমদার। চমৎকার একটি গান এবং খুব রিসেন্ট টাইমে কিন্তু এই গানটি রিলিজ হয়েছে এবং আমরা এই দুজন আসলে মোটামুটি বলা যায় আসলে রুনা লায়লা তো লিজেন্ড এবং আমাদের বাপ্পা দা এই দুইজন একজন এত বিজ্ঞ মানুষকে আমরা একসাথে পেয়েছি এই গানটির মাধ্যমে অনায়াসে। অসাধারণ একটি গান, আপনি যখন ফিল করবেন এরকম একটা ওয়েদারে তখন আসলে আপনি হারিয়ে যাবেন মোট কথা। যাই হোক, আপনি এই মুহূর্তে আর হারানোর দরকার নেই কারণ সিফাত আপনার সঙ্গে আছি। ঢাকা এফএম 90.4 আপনি শুনছেন, চলছেন ঢাকা মেট্রো 9040। কিন্তু কি হলো আমি আসলে কাহিনীটা বুঝতে পারছি না। এখনো কিন্তু 9 উইকেটই আছে অস্ট্রেলিয়া, 191 রানে মানে রান সংগ্রহ করেছেন তারা, আর জিততে হলে তাদের প্রয়োজন 46 বলে 94 রান। ভয়টা আসলে এখানেই বেশি থাকে, যদিও মানে একদম এখন এখনো আমাদের দিকে ম্যাচটা, কিন্তু তারপরে যেহেতু একটা দুইটা ব্যাটার যখন একসাথে ক্রিচে আসলে জমে যায় বা যখন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়ে যায় তখন আসলে সেই জুটিটা ভাঙাটা কঠিন হয়ে যায়। কিন্তু সেটা যে ভাঙেই না বিষয়টা এমনও না, যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই বলেও ভেঙে যেতে পারে। তো যাই হোক, তারপর আমাদের বাংলাদেশ ক্রিকেট টাইগার্সদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি এই ম্যাচটা আমরা একটা ভালো রানেই আসলে জিতব। আর এদিকে যারা যারা আছেন তাদের আমরা শেষের দিকে যাচ্ছি, তো এই মুহূর্তে কিছু কথাবার্তা পড়বো, তারপর আবার গান টান শুনে বিদায় নেওয়ার জন্য আরো একবার আসবো, বিদায় নিয়ে যাবো আর কি। তো এর মধ্যে যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা একদম প্রথম থেকে আমাকে শুনছেন। আচ্ছা, এখানে নিজু লিখেছেন হচ্ছে এখন ওপেন কি গান চলে গেল, আজানোর জন্য অফ করেছিলাম, মারামারি হবে কেন? আচ্ছা, আমি ট্রাই মারি একটা, আমি জানি না ভাই এই ব্যাপারে জানি না আমি। যাই হোক, বরং আপনি আপনার এই চার্চে বেশি সময় যদি আপনি আপনার অন্যান্য ক্রিয়েটিভ কাজগুলোতে দেন, মানে এই কাজটাই আর কি, আমাদেরটা বাদ দিয়ে এটা আমার মনে হয় আর একটু বেশি ভালো হবে। যাই হোক, এখানে যারা আছেন আমি একটু দেখি, আমাদের SMS এর মাধ্যমে অনেক বন্ধুরা জানিয়েছেন তাদের কথাবার্তাগুলো, আর ফেসবুকেও ছিলেন অনেক বন্ধুরা, হোয়াটসঅ্যাপেও ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের লামিয়া জান্নাত লিখেছেন, শুভ সন্ধ্যা সিফাত ভাই, আমি রংপুর থেকে আজকে ফার্স্ট SMS দিলাম। আচ্ছা, আপনি কমেন্ট করেছেন বন্ধু, SMS তো মোবাইলে যখন আপনি করতেন তখন না হতো। যাই হোক, লামিয়া জান্নাত আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধু, আমাদের একেবারে শেষ মুহূর্তে এলেন, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আরও আগে আসতে তো আরও জমতো ব্যাপারটা। আচ্ছা, এই জায়গায় হচ্ছেন, যাই হোক, ক্যাসপার নিজু আবারও ফিরে এসেছে তোমা, ইয়াস ক্যাসপার নিজু আবার ফিরে এসেছে, নামটা অনেকদিন পরে শুনলাম, যাক তোমার মনে ছিল। আচ্ছা, রায়ান রংপুর থেকে তিনি বিদায় নিয়ে নিলেন, ওকে। ফারুক ধন্যবাদ জানিয়েছেন ঢাকা FM 90.4 কে। এবং এই জায়গায় আরেকজন বন্ধু লিখেছেন, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, তোমার কথায় অনেক সাহস পাই ভাইয়া, দাদার আনসার হবে দোকানদার জানবি ফ্রম সিলেট। একদম রাইট উত্তর দিয়েছেন জানবি আপনি। আচ্ছা, এখানে হচ্ছে এক বন্ধু লিখেছিলেন মনে হয় মানুষ না ওইটা ওই যে পরোক্ষভাবে আর কি, দোকানদার তো মানুষই হবে, কোনো পশু পাখি তো দোকানদার হবে না, তো সেই ক্ষেত্রে আসলে এটা হয়, কিন্তু মেইন উত্তরটা হচ্ছে আসলে দোকানদার। ফরজানা নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে ছিলেন, আরও আছেন রংপুর থেকে আমাদের সঙ্গে সুভা বলছি, আজকে ফার্স্ট SMS করলাম, আশা করি SMSটা পড়বেন, অবশ্যই পড়ে দিয়েছি আপনার SMS। আচ্ছা, তার উপর আমার মা, আচ্ছা এটা হচ্ছে কি আমাদের খুশি কি বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, তোমার খুশি ইসলাম বেদনা বলছে, আজকে SMS এ চলে আসছে আমাদের বেদনা, কতদিন আসতে পারি নাই, অনেক মিস করেছি, সরি ভাইয়া, টেস্ট পরীক্ষার সময় তোমাকে বলেছিলাম আসতে পারবো না, পরীক্ষার পর বাসায় ছিলাম না, আবার ফর্ম ফিল আপের ঝামেলা, আমার ফোনটা ডিসপ্লে গেছে তাই আসতে পারিনি, ফোনে নেই তাই বাটন ফোন থেকে SMS দিলাম, নো প্রবলেম। তার উপর আমার মা সিলেট গেছে আমার আপুর কাছে, আপু অসুস্থ, তো বাড়িতে কাজের চাপ, ছোট আম্মুকে সাহায্য করতে হয়, এই জন্য আসতে পারিনি, সামনে ফাইনাল, একেবারে পুরো ডিটেইল বলে দিয়েছেন আমাদের এই বন্ধু, তাই একটু বইও পড়তে হচ্ছে, এই জন্য আসা হয়নি, তোমার দাদার উত্তর দোকানদার, আমি আর্জেন্টাইন ফ্যান, সব বন্ধুরা কেমন আছে খুশি বলছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো সকল বন্ধুকে ভালোই পেলাম এবং খুশি খুবই ভালো লাগলো যে আপনি জানিয়ে দিলেন আসলে কেন আসেননি। সিবাদ ভাই কেমন আছেন? আমি রংপুর থেকে মায়াবী ইলমাজ, বাহ সুন্দর নাম, প্রায় সব সময় আপনাদের অনুষ্ঠান শুনি কিন্তু আমার বাটন ফোন আর টাকাও থাকে না তাই মেসেজ দেওয়া হয় না, আজ প্রথম মেসেজ দিলাম, ইনশাল্লাহ পরে আরো দিব, ওকে ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, নামটা আপনার খুবই সুন্দর, মায়াবী ইলমাজ নাকি, ইলমাজ সুন্দর নাম। আরেকজনের যে লেখিকার কথা তো হঠাৎ করে মনে পড়লো, ইলমা বেহরোজ, ডিফারেন্ট নাম। হালিমা রংপুর থেকে, ভাইয়া আমি বলার মতো ভাষা কথা পাই না তাই বেশি কিছু লিখি না, আচ্ছা তবে সবই SMS করি, তুমি পড়ো সুন্দর সুন্দর কথা বলো, সেটা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ হালিমা, কথাও চলে আসবে আপনার, আপনি শুনছেন না, আস্তে আস্তে আপনারও কথা চলে আসবে, হয়তো বা এমন অনেক কথা আছে যেটা আপনি অনেক কনফিউশনে থাকেন যে আচ্ছা এই কথাটা কি বলা যায় কি যায় না, থাক বাদ দিই, আবার চিন্তা করেন যে না বলি, এরকম হয় কিনা আপনার, দেখেন এখন চিন্তা করছে যা রে ভাইয়া কেমনে বুঝলো। যাই হোক ভাইয়া, ভাইয়ারে চলে এসেছে দেরি হওয়ার জন্য দুঃখিত, তানিয়া শুধু দেরি, একেবারে বিদায় বেলা এসেছেন আপনি, আচ্ছা বিদায়, আর টাটা সিফাত ভাই রংপুর থেকে, সানিম বিদায় নিয়েছে, ওকে সানিম, আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে বা মানে কথা হবে।
এখানে আছেন আমাদের বন্ধু ভাইয়া আকলিমা, শুনছি বাট মন ভালো নাই তাই এস এম এস করছি না। ভালো তো আপনি, আলহামদুলিল্লাহ ভালো। মন ভালো নাই কেন? আপনার মনে আছে কিনা আমার নাম কি? যদি নাম না বলতে পারেন আর শুনবো না। ওই যে আকলিমা আর কি। আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে, হাই ভাইয়া আমি রিমি, তারপর গানের রিকোয়েস্ট করছেন কিন্তু বন্ধু গানের রিকোয়েস্ট আমি রাখতে পারছি না, দুঃখিত। সালিউ লিখেছেন, ভাই গত সপ্তাহে আমি বেশ কিছু এলাকায় ঘুরতে গিয়েছিলাম, ওই এলাকাগুলোতে রাস্তার দুই ধার দিয়ে বড় বড় আম বাগান যুক্ত রাস্তায় হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। আমার রিক্সার ড্রাইভার আমাকে রিক্সা রেখে একটা বাগানে আম কুড়াতে যায়, তখন রিক্সাটা নিজে নিজে পুকুরের দিকে যাচ্ছিল, পরে গাছের ডালে রিক্সাটা আটকে যায় তাই আমি পুকুরে যাওয়া থেকে বেঁচে যাই। ও মাই গড সালিহুর। তারপর উনাকে কিছু বলেন নাই যে আপনি আম কেন, আপনি কাঁঠাল কুড়াতে যান, সমস্যা নেই। আপনি যে যেটা দিয়ে জীবিকা নির্বাহ করেন সেটাকে আগে ঠিকঠাক রাখতে হবে না? এই লোক তো মনে হয় বাসায় গেট বন্ধ খোলা রেখেই মনে মনে হয় বেরোয় যায়। আপনার উনাকেও সতর্ক করা উচিত ছিল, আর যখন আপনি দেখলেন এরকম কোনো কিছু আপনার সাথে সাথে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আল্লাহ না করুক কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে যেতে পারত কিন্তু, তাই না? তো সালিহুর নেক্সট টাইম থেকে অবশ্যই ব্যাপারগুলো থেকে প্রথম থেকেই বিচক্ষণ হবেন। দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না কিন্তু অ্যাটলিস্ট যদি আমরা কেয়ারফুল থাকি অনেকটা মানে ক্ষতির মানে কমাতে পারি আমরা আসলে। ক্যাসপানির জন্য নামটা আমি নিজেই ভুলে গিয়েছিলাম, আমাকে অনেক অনেক ধন্যবাদ মনে রাখার জন্য, টেক লাভ ডিয়ার। ওকে তোমায় এই মুহূর্তে নিশ্চয়ই শুনে ফেলেছে আপনার কথা। আচ্ছা আমাদের অবসান মুরগি রান্না করছে আর শুনছে, মুরগি রান্না করছেন, এটা কেন বললেন বলেন তো? মানে কি আমরা খেতে আসবো এরকম কিছু? না দাওয়াত তো দেন নাই। আচ্ছা যাই হোক, ব্যাপার না, আপনি মুরগি খান। এখনো অনেকের বাসায় আসলে গরু খাসি এগুলো শেষ হয়নি, ওগুলো দিয়েই চলছে, তো মুরগিও এবার জায়গা করে নিয়েছে আশেপাশে। সো ভালো, স্বাস্থ্যকর খাবার খান, শরীরে মানে ঠিকঠাক রাখেন, শক্তি যোগান, কারণ যে পরিমাণ পরিশ্রম করেন। যাই হোক, অনেক অনেক কথাবার্তা থেকে যায়, খেলাটা শেষ হলো না, শো তো প্রায় শেষ পর্যায়ে, খেলাটা এখনো শেষ হলো না, এখনো সেই একটা উইকেট এখনো লেগে আছে। আসলে তাদের নিয়ত মনে হয় আসলে খেলা জেতা না, মানে অ্যাটলিস্ট যেন অল আউট না হয় সেদিকে আমার মনে হয় তারা বেশি ফোকাস করছে অস্ট্রেলিয়া। যাই হোক, তারপরও আমরা তাদের এই স্বপ্ন পূরণ হতে দিব না, আমরা নির্ধারিত 50 ওভারের আগেই কিন্তু আমরা আশা করি এই একটা উইকেট আমরা তুলে নিব, আমাদের বোলাররা নিয়ে নিবে এটা। বেস্ট অফ লাক আমাদের যত মানে বাংলা টাইগার্স আছেন সবার উদ্দেশ্যে। আচ্ছা আজকে আমি এখন আবার গানে চলে যাব, বিদায় নেওয়ার জন্য আর একবার আসবো, তবে কথা আর আপাতত হচ্ছে না, আগামীকাল ইনশাল্লাহ আবারও কথাবার্তা হয়ে যাবে বিকাল 5টা থেকে, এবং কালকে সম্ভবত 7টা পর্যন্ত থাকবো, তারপর আপনি পেয়ে যাবেন মাহবুব ভাইকে ক্যারিয়ার গসিপ নিয়ে। এই মুহূর্তে যে গানটি প্লে করছে এই গানটা আমার খুবই পছন্দের একটি গান, এটা একটা সিরিজের গান, সিরিজের নাম হচ্ছে বন্দিশ বন্দিত, এবং এই বন্দিশ বন্দিতের সিজন 2 এর গান এটা, এবং খুব ফর্চুনেটলি দুইটা সিজনে আমার দেখা হয়েছে, এবং এই বন্দিশ বন্দিত পুরো সিরিজটাই হচ্ছে একটা মিউজিক্যাল সিরিজ ক্লাসিক্যাল। অ্যান্ড এটা নিয়ে একটা যদি আমি খুব শর্টলি বলি, দ্বন্দ্বটা হচ্ছে গলা ছেড়ে গাওয়া এবং কিছু কিছু জায়গায় মানে গলা একদম অফ রেখে বা একটু চাপা গলায় গাওয়া, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, প্লাস ঘরানা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, এবং খুবই চমৎকার একটা সিরিজ। যারা আসলে মিউজিক খুব বেশি পরিমাণ পছন্দ করেন ক্লাসিক্যাল মিউজিক তাদের জন্য আমি বলবো এটা মাস্ট ওয়াচ বন্দিশ বন্দিত, এবং এটার প্রথম থেকে শেষ পর্যন্ত এত ব্রিলিয়েন্ট কম্পোজার এবং সিঙ্গারদের নিয়ে কাজ করা হয়েছে যে আপনার আপনি যদি গানগুলো অনুভব করেন আপনার গুজবাম হবে, আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এই ঘর আজা মাহি এই যে গানটি, এই গানটা নিয়ে যদি আমি বলতে চাই, গানটার ভিতরে এত এত ভ্যারিয়েশন, আপনি কখনো মডার্ন একটা বেস পাবেন বা বিট পাবেন বা প্যাটার্ন পাবেন, আবার হঠাৎ করে দেখবেন মানে সাডেন চেঞ্জ হয়ে সেটা ক্লাসিক্যালে চলে আসে। গানটার ডিউরেশন যদি একটু বড় কিন্তু আপনি যদি প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনেন আপনি দেখবেন দুইটা মানে প্রতিযোগিতা হচ্ছে ছেলেটা এবং মেয়েটার মধ্যে। ছেলেটার সঙ্গে যে গ্রুপ আছে এটা ছেলে, ছেলের মা তিনি, তারা একটা গ্রুপ, এবং তারা ট্রাই করে হচ্ছে যে অপোজিট যে মানে মডার্ন গ্রুপটা আছে তাকে হার মানানো, এবং মডার্ন গ্রুপের যারা আছেন তারা ট্রাই করেন এই ক্লাসিক্যালকে হার মানানোর, এবং এইটা নিয়ে এই যুগলবন্দি, আর এই যুগলবন্দিটা নিয়েই কিন্তু গানটা, এই ঘর আ মাহি। সো এই গানটা আপনি অবশ্যই শুনেন, উপভোগ করেন, আমি বিদায় নেওয়ার জন্য আরেকবার বিদায় বলে তারপর চলে যাবো। ওকে, সো গানটা পুরো বিস্তারিত বলে দিলাম, এবার আপনি অনুভব করেন, এবার অনুভবের পালা আপনার, আপনার অনুভব তার আমি করতে পারবো না। সো দেখেন শুনেন কেমন লাগলো, পরবর্তী আড্ডায় অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো গানটি, ঠিক আছে? ঘর আ মাহি ফ্রম দ্য বন্দিশ বন্দিত সিজন 2। সো আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: ঝালমুড়িতে
4: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
5: আজকের মতো বিদায়, সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই দোয়া করি, এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 101.4 FM. এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: ২২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প এগুলিকে অনুমোদন। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বললেন শিক্ষামন্ত্রী। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত সরকারের। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা ১ লাখে উন্নীত করতে ঢাকার প্রস্তাব। লেবাননের টায়ার শহরে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহত নয় ইরানের সঙ্গে কয়েকদিনের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে ৮৬ রানের সফরকারী অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একমেক ২২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। আজ রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একমেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একমেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ২২২৯ কোটি ১৩ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৩৭ কোটি ২৮ লাখ টাকা সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে নেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন, ৩টি সংশোধিত ও ২টি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ, পরিবহন, জনপ্রশাসন, স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও জ্বালানি সহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পানি সম্পদ খাতে বরিশাল সেচ প্রকল্পের প্রথম পর্যায়ে রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য খাতে প্রকল্প ২ এর অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ প্রকল্প অনুমোদন লাভ করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে একটি ক্যান্সার কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়েও অনুমোদন করেছে। এছাড়া দেশজুড়ে ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সহ শিক্ষাখাতে সংশোধিত কয়েকটি প্রকল্প অনুমোদন করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী অর্থ বছরের বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্ট আপ তহবিলে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি আজ সংসদে ঢাকা ৪ আসনের সংসদ সদস্য বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামীর সৈয়দ জয়নুল আবেদিনের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিতে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপরাধ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন অর্থনৈতিক ও কাঠামোগত চ্যালেঞ্জের কারণে গত অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। চলতি অর্থ বছরেও একই প্রবণতা অব্যাহত রয়েছে বলেও তিনি সংসদকে জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২,৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। এদিকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদকে জানান, সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত অনুমোদিত 36টি প্রযুক্তি নির্ভর স্টার্টআপে প্রায় 109 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তিনি আরো বলেন, দেশের সাইবার নিরাপত্তা কাঠামো আরো শক্তিশালী করতে সরকার সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-2030 প্রণয়নের কাজ করছে। সংসদের বৈঠক আগামীকাল বিকেল 3টায় আবার বসবে। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসএম লাদমিলন। আজ সচিবালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বাংলা, দর্শন, ইতিহাস সহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বন্ধ হতে যাচ্ছে সম্প্রতি এমন একটি খবর প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় নানা ধরনের আলোচনা ও উদ্বেগ। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কোন বিষয়ে অনার্স কোর্স বন্ধ করা বা অনার্স শিক্ষা সংকুচিত করার কোন পরিকল্পনা সরকারের নেই। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা, দর্শন বা ইতিহাসের মতো বিষয়ে অনার্স কোর্স বাতিলের বিষয়ে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি।
4: মূলত আমরা কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিযোগিতা আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।
3: একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাংলা, দর্শন, ইতিহাস সহ 6টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। তবে সেই তথ্য নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, সরকার কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্ব দিলেও প্রচলিত মানবিক বিষয়ের কোর্স বন্ধের প্রশ্নই ওঠে না।
4: আমাদের টিচার শর্টেজ রয়েছে, সেগুলিতে আমরা রেগুলার টিচার নিচ্ছি, শর্টেজ ফিল আপ করছি, কিন্তু মার্কেট ড্রিভেন ডিমান্ড রয়েছে, আমরা সাবজেক্ট ইনক্লুড করি, কিন্তু ওয়ার্ল্ড ডিমান্ড সেটা তো আর বাংলার সাথে কোনো সম্পর্ক।
3: এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই। অনার্স শিক্ষা কার্যক্রম আগের মতোই চলবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: দেশের তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিদ্যমান সকল 31 ও 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। আগামী 1 বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা 1 লাখে উন্নীত করতে মস্কোকে প্রস্তাব দিয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় চলমান 3 দিনের সরকারি সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই প্রস্তাব দেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবের উপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়ন এবং এই খাতে উৎকর্ষ কেন্দ্র স্থাপনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশকে প্রায় 3,800 কোটি টাকা ঋণ সহায়তা দেবে জাপান। এই লক্ষ্যে আজ বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো স্বাক্ষর করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণ সহায়তায় এই অর্থ জ্বালানি সরবরাহ সংক্রান্ত ঝুঁকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় ব্যবহার করা হবে। বাংলাদেশ ও জার্মানি দ্বিপক্ষীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সফররত জার্মানির পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হারমান এক বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খলা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে আদান প্রদান এবং শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা বৈচিত্র্যময় ও শক্তিশালী করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি জিনাত আক্তার। বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত কিম জি জুন এবং নবনিযুক্ত মরক্কোর আবাসিক রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কদ্দৌদি এল কোলালি আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের বলেন, মরক্কোর আবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো নির্মাণ, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, আইসিটি সহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ ও আধা দক্ষ শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নিতে মরক্কোর প্রতি আহ্বান জানান। এদিকে দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন করেছেন। স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারটি দেশের সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্য সম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি এবং আসামিদের ডেথ রেফারেন্সের নথি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। আজ মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এসব নথি উচ্চ আদালতে প্রেরণ করেন। এর আগে গত রোববার রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহিন। একই সঙ্গে আসামি সোহেল রানাকে 5,00,000 টাকা এবং স্বপ্না আক্তারকে 2,00,000 টাকা জরিমানা করেন আদালত। তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানি আগামী 16 জুন ধার্য করা হয়েছে। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভয়াবহ উত্তেজনার পর তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং কয়েকদিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইসরায়েল পছন্দ করুক বা না করুক, ইরানের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি মার্কিন জনগণের জন্য মঙ্গলজনক হবে না। জোরপূর্বক স্থানান্তরের আদেশ জারির পর ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। টার শহরে ইসরায়েলি বাহিনী 9 জনকে হত্যা করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন। শি জিনপিং পিয়ংইয়ং সফরে গেলে উভয়ে এই অঙ্গীকার করেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, কিম জংকে চীনা প্রেসিডেন্ট বলেন তিনি সম্পর্ক জোরদার করতে চান। ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্বের বিষয়েও উভয় নেতা একমত হন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় এক গর্ভবতী নারীসহ আরও 2 জন নিহত এবং দোনেৎস্কে 2 জন নিহত হন। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ডিএলএস মেথডে 86 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 284 রান করে। 285 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 42 ওভার 2 বলে 9 উইকেট হারিয়ে 191 রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
3: মিরপুরের চেনা সবুজ গালিচায় আজ এক অন্য সুর, যে সুরে মিশে আছে ব্যাটে বলে রাজত্ব করার চেনা দর্প। টসের মুদ্রা ভাগ্যে না মিললেও বাইশ গজের ভাগ্য বিধাতা যেন আজ শুধুই বাংলাদেশের। মোসাদ্দেক হোসেন সৈকতের চওড়া ব্যাটে চড়ে প্রথম ভাগে লেখা হয়েছিল এক মহাকাব্য। ছিয়াশি রানের এক অপরাজিত রাজকীয় ইনিংসে ভর করে স্কোর বোর্ডে জমা হয় ২৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি। তামিম আর শান্তর শুরুর ভিতটাকে যেন তুলির শেষ আচরে এক পূর্ণাঙ্গ ক্যানভাসে রূপ দিলেন মোসাদ্দেক। ২৮৫ রানের পাহাড় সম লক্ষ্য, জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার অহমিকা চূর্ণ হতে সময় লাগেনি। ক্যাঙ্গারু বাহিনীকে শুরুতেই এক গতিঝড়ে লণ্ডভণ্ড করে দেন এক তরুণ তুর্কি নাহিদ রানা। গতির আগুনে পুড়ে ছারখার অজিদের টপ ওয়ার্ডার। দলীয় মাত্র ১৪ রানে প্রথম উইকেটের পতন, তখনই স্পষ্ট হয়ে যায় আজকের রাতটা মিরপুরের চেনা রূপকথার। কুপার কনলি কিংবা জস ইংলিশরা প্রতিরোধের দেয়াল গড়ার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু নাহিদ রানার বিধ্বংসী পেসের সামনে তা ছিল তাসের ঘরের মতোই ভঙ্গুর। পেসের ঝড়ের পর মিরপুরের চিরায়ত স্পিনের ফাঁদ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণি জাদুতে দিক হারালো ক্যাঙ্গারুরা। যেন পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজের সেই চেনা ভূত তারা করে বেড়ালো অস্ট্রেলীয় মিডল অর্ডারকে। অ্যালেক্স কেরি কিংবা ম্যাট রেশন স্পিনের মায়াজালে আটকা পড়ে সাজঘরের পথ ধরেছেন অল্প রানেই। ১৫৯ রানেই যখন ৯ উইকেটের পতন, তখন মিরপুরের গ্যালারিতে শুধুই বিজয়ের জয়ধ্বনি। মঙ্গলবারের বোলিং পরিকল্পনা এবং এক্সিকিউশন দুটোই ছিল বিশ্বমানের, বিশেষ করে নাহিদ রানার গতি এবং মিরাজ তানভীরের স্পিন জুটি অস্ট্রেলিয়াকে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। মাঝে বিরূপ আবহাওয়ার জন্য ম্যাচ কিছু সময় বন্ধ থাকলেও ডিএল ম্যাথরে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়। ৮৬ রানের ব্যবধানে বিজয়ী হয় স্বাগতিক বাংলাদেশ। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে এভাবে কোণঠাসা করার দৃশ্য রূপকথার চেয়েও কম কিছু নয়। অজি দলের বিপক্ষে সিরিজে ১-০তে লিড নিয়েছে টাইগাররা। মিরপুরের আকাশে এখন উৎসবের রং আর লাল সবুজের ড্রেসিং রুমে এক বুক আত্মবিশ্বাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
5: আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বেলা ১১টায় শুরু হবে। ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচারে ফিফার সাথে ৪৭ কোটি টাকার চুক্তি করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিডিভি। এই খরচ ২০২২ বিশ্বকাপের চেয়ে অনেক কম। বিজ্ঞাপন আর সম্প্রচার স্বত্ব বিক্রি করে সেই টাকাও উঠিয়ে ফেলেছে বিডিভি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ যখন একেবারে কাছে, তখনও অনিশ্চয়তা আর বড় প্রশ্ন ছিল বাংলাদেশের দর্শক বিশ্বকাপের খেলা দেখতে পারবেন কিনা। সম্প্রচার সত্যের উচ্চ মূল্য এই অনিশ্চয়তার সৃষ্টি করলেও তা দূর হয়েছে। বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গত বিশ্বকাপ দেখাতে খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি টাকা, আর এবার ফিফার কাছ থেকে শর্ত কেনা হয়েছে ৪৭ কোটি টাকায় ভ্যাট ট্যাক্স সহ, যা প্রায় ৬৪ কোটি টাকায় ঠেকবে।
8: বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় ১০০ কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম এবং তার প্রথম দাবিকৃত ২০০ কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র ৩.৮৫ মিলিয়ন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় ৪৭ কোটি টাকার মতো।
7: তিনি জানান, দুটি বেসরকারি টেলিভিশন সহ টেলকো এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেও বিশ্বকাপ ফুটবল দেখা যাবে। বিজ্ঞাপন ও স্বত্ব বিক্রি করে খরচ উঠে যাবে বিটিভির। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, গতবারের তুলনায় কম দামের স্বত্ব কেনাটা প্রমাণ করেছে স্বচ্ছ অবস্থান তৈরি করে ভালো কিছু অর্জন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।
9: বিশ্বকাপে কিভাবে ১০০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেদিকে ৪৭ কোটি টাকা দিয়ে স্বত্ব কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগত ভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
7: দেশের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখানোর পরিকল্পনার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
5: জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণ চাকমাকে গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণ চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। 2266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বললেন শিক্ষামন্ত্রী। এবং ঢাকায় 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে 86 রানে সফরকারী অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। খবর শেষ হলো।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
10: শুনছেন ঢাকা FM 90.4।

0: চেক, এখন সময় রাত ৯টা।
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। শুরু হয়ে গেল আজকের আয়োজন, ইংলিশ ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে স্বাগত জানাচ্ছি আমাদের ATM স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, IELTS ইংলিশ শেখানো, ইংলিশ শেখার সাথে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এদেশে যেন একটা মানুষও বেকার না থাকে, হালাল ভাবে ঘরে বসে ইনকাম করতে পারে এবং কিছু মানুষ যেন সহজেই সরকারি চাকরি পেতে পারে, এটা নিয়ে কাজ করছি। কাজ করছি একটা বড় অংশ যারা দেশের বাইরে যেতে চায়, স্টুডেন্ট ভিসায় যেতে চায়, ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়, ইউরোপে যেতে চায়, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে যেতে চায়। একটা অংশ আমাকে বলে, স্যার যাদের যোগ্যতা আছে তারা স্টুডেন্ট ভিসায় যেতে পারে, যাদের যোগ্যতা নাই তারা কি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে কিনা, সেই সুযোগটা আছে। এবং দীর্ঘদিন কাজ করছি, একটা বিশেষ মোটো নিয়ে কাজ করি এবং তা হচ্ছে, যদিও নামটা ATM, ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন। যারা এবার পাশ করেছেন SSC, HSC, দাখিল আলিম এবং যারা পাশ করেছেন ডিপ্লোমা অথবা অনার্স পাশ করেছেন অথবা চাকরি করছেন, তারা অনেকে চাই, স্যার আমরা IELTS করে কি করতে পারি, আমরা ইংলিশ থেকে কি করতে পারি, আমরা কি আসলে দেশে কিছু করতে পারি কিনা অথবা দেশের বাইরে যেতে পারি কিনা, বৈধভাবে কিভাবে করতে পারি, অল্প খরচের মধ্যে যেতে পারি কিভাবে, স্কলারশিপ নিয়ে যেতে পারি কিভাবে, হ্যাঁ বিনা পয়সায় পড়তে পারি কিভাবে। অনেকে আমাকে এটাও বলে, কিভাবে হাজবেন্ড বা ওয়াইফ একজনের যোগ্যতা দিয়ে সবাই যেতে পারে অথবা বাচ্চা সহ যেতে পারে কিভাবে, হ্যাঁ একটা একটা পরিবর্তন দরকার, এটা কিভাবে করা যায়। সবকিছু মিলে আজকে যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করার সময় আপনাদের GPA লিখবেন, কত সালে পাস করেছেন, কি পাস করেছেন, রেজাল্ট কেমন ছিল, আর উদ্দেশ্য কি, আপনারা দেশে থাকতে চাচ্ছেন না বিদেশে যেতে চাচ্ছেন, ইংলিশ শিখে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন নাকি দেশের বাইরে যেতে চাচ্ছেন, অথবা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন নাকি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন। অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে কত বয়স পর্যন্ত যাওয়া যায়, তো আপনারা এই জাতীয় প্রশ্ন করার আগে একটু নিজেদের ডিটেলসটা লিখুন, আমি আশা করি তাহলে সহজে এবং স্পেসিফিক অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার আপনাকে। আমি আপনার কাছে প্রশ্ন করার আগে আমার দর্শকদের বলতে চাই, দর্শক আপনি দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনি কিন্তু অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনার প্রোফাইল পেজ বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে, তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। স্যার আমার প্রশ্নে চলে যাচ্ছি আমাদের আজকের। আলী হোসেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি, এখন কি আমি IELTS করতে পারবো নাকি শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে?
2: আলী হোসেন ধন্যবাদ জানাচ্ছি, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা হয়েছে, তুমি তো আর লেখাপড়া করনি, বাট বয়সটা এখন কত বয়স? যদি বয়সটা মোটামুটি হয় যেমন 30-35 আশেপাশে হয় তাহলে অনেকগুলো সুযোগ এখনো আছে। এমনকি আরো একটু বলে রাখি, অনেক সময় আমাকে বলে, স্যার লেখাপড়া হয়নি তাই বলে কি স্বপ্ন পূরণ করবো না, লেখাপড়া ভালো করতে পারিনি তাই বলে কি বাকি জীবনটা এইভাবে চলবে, আমাদের কি কিছু নাই? হ্যাঁ, যারা লেখাপড়া করেছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা তো আমেরিকাতে, কানাডাতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যাদের নাই তারাও কি যেতে পারে? যেমন সেই আলী হোসেন মাত্র 7 পর্যন্ত লেখাপড়া করেছে, বাট তারও তো ইচ্ছা করে যে বড় কিছু হওয়ার, তারও তো ইচ্ছা করে তার পরিবর্তন একটা আনার, তার ইচ্ছা করে যে ইউরোপের মতো জায়গায় কয়েক লক্ষ টাকা হালাল ইনকাম করার। আজকে গুড নিউজ দিচ্ছি, আলী হোসেনের মতো যারা আছে, যারা তেমন লেখাপড়া করেনি, তাদেরকে একটু ইংলিশ শিখতে হবে, IELTS লাগবে না, বাট তাদেরও সুযোগ আছে বিভিন্ন দেশে, ইউরোপের বেশ কিছু দেশে, যেমন এখন সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা দিচ্ছে, IELTS তো 5 পেলে, জাস্ট 5.5 বা 5 পেলে স্টুডেন্ট ভিসা হচ্ছে, ইন্টারমিডিয়েট পাশ হলে অথবা আলিম পাশ হলে অথবা অনার্স পাশ হলে অথবা ফাজিল পাশ হলে, মাদ্রাসা থেকে হচ্ছে, আবার এদিকে জেনারেল লাইন থেকে হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অনেকে এটাও জানে যে অন্য দেশে যাওয়া যায়, বাট অনেকেই জানে না মাত্র আইএলটিএস 5-10 এ যাওয়া যায়। এটা পাস হলে অথবা ডিগ্রি পাস বা অনার্স পাস হলে, এবং এটা অনেকে জানে না মাদ্রাসা থেকে যাওয়া। আজকে তার সাথে যোগ করে দেব, আমি খুব কমই বলতে পেরেছি এত বড় গুড নিউজ, এবং সেটা হচ্ছে ইউরোপের সাইপ্রাসের মতো দেশে, যেটা আপকামিং সেনজেন একটা কান্ট্রি, এবং সেখানে এখন স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এবং সেই সংখ্যা আমি বলবো সেটার সম্ভাবনা মোর দ্যান 90%। অর্থাৎ যাদের লেখাপড়া তেমন নয় আলী হোসেনের মতো, তারাও এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাদেরকে আমরা এখানে গড়ে তুলছি, তাদেরকে জাস্ট স্পোকেন আর রাইটিং শেখাচ্ছি, জাস্ট যারা কিচ্ছু পারে না জিরো থেকে শুরু করছি, লেখাপড়ার যোগ্যতা ওখানে লেখা নেই, এখানে ইউরোপে যাওয়ার সুযোগ আছে ওয়ার্ক নিয়ে, কাজের ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ এই সুযোগ তো আছে কিছুদিন। আমি বলেছি আমার জীবনে কখনো কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখেনি, যতটুকু স্বপ্ন দেখাই ততটুকু সত্য স্বপ্ন দেখাই ততটুকুই। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো এত টাকা নাই ইউরোপে যাব ওয়ার্ক পারমিট ভিসায় বা কাজের ভিসায় যাব, সে টাকা নাই, তাহলে আমার জন্য কি অন্য কোনো স্বপ্ন পূরণের সুযোগ আছে অল্প টাকার মধ্যে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এশিয়াতে কিছু কিছু ওয়ার্কের সুযোগ আছে, কাজের ভিসার সুযোগ আছে, যেমন এখন এই মুহূর্তে এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ লাওসে কাজের ভিসা হচ্ছে অল্প টাকায়, খুবই সামান্য টাকায়। অর্থাৎ যেটা হলো ইউরোপে যেতে যত লাগে তার 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, তার 4 ভাগের 1 ভাগ খরচ, অল্প খরচে যাওয়া যাচ্ছে এশিয়ার একটু উন্নত দেশ, এবং সেখানে লাওসে ভিয়েতনামের পাশে, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কোনো বয়স উল্লেখ করা নাই কত বয়স যাওয়া যাবে, অর্থাৎ যে কোনো বয়সে যাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভালো একটা ইনকাম, হালাল ইনকাম, অর্থাৎ হালাল ইনকাম করতে পারছে, ভালো ইনকাম করতে পারছে, অল্প টাকায় যেতে পারছে, স্বপ্ন পূরণ করতে পারছে, সবকিছু মিলে। অনেকে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন সুখবরগুলো, স্টুডেন্ট ভিসা বললেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়ার সেটা বললেন, এবং সে সঙ্গে সঙ্গে কাজের ভিসার কথা বললেন, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? ঢাকা এফএম তো আমাদেরকে সুযোগ দিবে না, সময় দেয় না। হ্যাঁ, প্রশ্ন করে প্রশ্নের উত্তর হলো, তার হয়ে গেল বা শেয়ার করা হলো, কিন্তু কাজটা কি করবে? কাজটার জন্য আমার একটা টিম আছে এটিএমস এ, একটা বড় টিম, একটা অংশ তারা ইংলিশ শেখাচ্ছে, টিচাররা আইএলটিএস করাচ্ছে, এরা কিচ্ছু পারে না তাদের জিরো থেকে শুরু করাচ্ছে, আরেকটা অংশ তারা ভিসার কাজ করছে, ভিসা টিম, তারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কের জন্য কাজ করছে, সাহায্য করছে তাদেরকে, এবং তাদেরকে কনসালটেন্সি দিয়ে হেল্প করছে যাতে তারা প্রতারিত না হয়। একটা জায়গাতে পাওয়া গেল যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক কোটি টাকা রাখলে কেউ নিবে না, কয়েক বস্তা টাকা রাখলে কেউ ধরবে না, ছুবে না, এরকম একটা জায়গা। আপন ভাই বোন অনেক বিচার করে, কিন্তু এটিএম সে এটা কখন সম্ভব? আমি যাদের বেঁচে আছে সম্ভব নয়। চাপ তা আমার ব্যক্তিগত নাম্বারে দিচ্ছি আপনাকে, আমার যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা আমার সাথে আছে প্রায় দীর্ঘ বলবো যে প্রায় 2 যুগের কাছাকাছি হলো আমার সাথে আছে এই নাম্বারটা, প্রায় 2 যুগ। তো আমার সেই ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712-80-81-93। বলছে ব্যক্তিগত নাম্বার, আমাকে অনেকে এটিএম স্যার পরে অথবা মানুষ গড়া কারিগর পরে, আমার নাম্বারটা বলছি, এটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে আপনারা কল না করে বেশিরভাগ ভালো হবে SMS করলে, অর্থাৎ মেসেজ করলে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আমার অবসর সময়ে এটা অ্যান্সার করার চেষ্টা করি। যেগুলো আমি পারি না সেগুলো আমার কলিগদেরকে দিয়ে দিই, তারা আমার সহকর্মী, তারা আপনাকে রেসপন্স করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ, অর্থাৎ আজকে হোক আর কালকে হোক ইনশাল্লাহ করবে, অথবা আজকে সকালে হোক আর বিকালে হোক এর মধ্যে করবে ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিচ্ছি ব্যক্তিগত নাম্বার আবারও, যেটা হোয়াটসঅ্যাপ বললাম, 01712-80-81-93। আবার বলছি 01712-80-81-93। আর একটা কথা বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউবে যেয়ে দেখবেন প্রায় 400 ভিডিও আছে আমার, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, যতজন এই 400 ভিডিও পুরোটা দেখবেন ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে, ততজনের। এবং আমি বলবো যদি কেউ বিদেশে যেতে চান অথবা দেশে করতে চান, এই ভিডিওগুলো দেখার আগে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না বা আপনার ক্যারিয়ার নিয়ে যাত্রা শুরু করবেন না, আগে দেখুন তথ্যগুলো জানুন, তারপর আপনি করুন। একটা কথা বলতে হচ্ছে, ফর ইয়ার ভেরি কাইন্ড ইনফরমেশন, আপনার সবার জন্য, আই এম মেকিং অ্যাওয়ার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং, সামথিং ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, যেটা খুবই দুঃখজনক। আমার ভিডিও, এটিএম স্যারের ভিডিও, এটিএম পেজে আছে, কোথাও হচ্ছে এটিএম সার পেজে আছে, অথবা ইউটিউবে আছে এটিএম সার ইউটিউবে চ্যানেল। এই চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে কেউ কেউ এআই দিয়ে আমার ভিডিওকে অন্য কণ্ঠ অন্য কোনো মেসেজ দিয়ে তারা আপনাদেরকে প্রতারিত করছে। কেউ কেউ আমাদের কাছে তথ্য কিছু এসেছে এবং আমাকে দেখিয়েছে, কিছু মেসেঞ্জারে দেখিয়েছে। এই জন্য বলবো কষ্ট করে হলে একবার দেখা করুন, সরাসরি দেখা করুন। আর আমি যে নাম্বারটা বললাম মুখে বললাম, এই জন্য মুখে এই জন্য বললাম, কারণ আপনি জানেন ভিডিওর সাথে অনেকে কিন্তু দিতে পারে নাম্বার, মুখে যেটা বললাম সেটাকে কেউ কিছু বিক্রি করতে পারবে না, কারণ হচ্ছে এটা আমার কণ্ঠ। আপনারা দেখবেন যারা এআই নিয়ে কাজ করছে, এআই তে আমার ভিডিও গুলোকে তাদের কণ্ঠ দিয়ে বা আমার কণ্ঠের সাথে মিলাই করার চেষ্টা করছে, দেখবেন যে মিলছে না, কণ্ঠ মিলছে না। হ্যাঁ, ভিডিও ঠিক আছে, আমার ছবি ঠিক আছে, কিন্তু কণ্ঠ মিলছে না, এটা মাথায় রাখবেন। এই জন্য বলবো কষ্ট করে হলো আসেন। যদি গ্রামে থাকেন, প্রত্যন্ত এলাকায় থাকেন, আপনার বাড়ি কোথায় হতে পারে? আমার বাড়ি যেমন কুষ্টিয়া, হতে পারে আপনার বাড়ি রংপুর বা দিনাজপুর বা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ময়মনসিংহ হতে পারে, যেখানেই হোক না কেন, যেখানেই হোক, বাংলাদেশের পুরো প্রান্ত থেকে ঢাকায় আসতে 8-10 ঘন্টার বেশি তো লাগার কথা, যেখান থেকে হোক, অর্থাৎ একটা দিন ব্যাক বেলা। তা আপনি কষ্ট করে চলে আসুন, প্রয়োজনে দুটো মুরগি বা দুটো হাঁস বিক্রি করে আসুন, তাও আসুন, তাও জেনে নিন, তারপর বুঝে নিন, তারপরে আপনারা কাউকে টাকা পয়সা দেন। কিন্তু আগে আপনার টাকা পয়সা দিচ্ছেন কেন ওদেরকে? আপনার টাকা পয়সা দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা কেন আপনাকে দিবেন? এত তো লাগে না, আমরা তো বিনা পয়সায় ভিসা প্রসেস করছি, ভিসা না হলে কিছুই নিচ্ছে, ভিসা হলে কিছু, না হলে কিছু না। তো সুতরাং এই সুযোগটা আপনার কাজে লাগান। আর এই যে আমি বললাম, আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি এই জন্য পুরো অ্যাড্রেসটা দিতে পারছি না, বাট এটুকু বলে দিচ্ছি ঢাকার মালিবাগে এটিএম যা সততার সাথে পরিচালিত। তো যে নাম্বারটা বললাম, এই নাম্বারে কথা না বলে বা এই নাম্বারের সাথে যুক্ত আমার সহকর্মী যারা আছে, তারা আপনাকে কল ব্যাক করা পর্যন্ত এবং আমার সাথে এখানে আসা পর্যন্ত আপনারা কোনো এই ধরনের লেনদেন করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তবে যারা অনলাইনে কোর্স করছেন তাদেরকে দেখবেন যে আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে মিলিয়ে নেবেন, তখন আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
3: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো যারা অনেকগুলো তার মধ্যে নজরুল মন্ডল আছেন, এমডি নজরুল মন্ডল, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আমি তো দেশের বাইরে যেতে চাই, বাইরে যেতে ইচ্ছুক, আমাকে কি ইংলিশ শিখতে হবে?
2: আচ্ছা নজরুল, কোন ব্যাকগ্রাউন্ড কিন্তু শুনি নাই, কি পাস তা কিন্তু লেখা নাই, শুধু লেখা আছে কি যেতে দেশের বাইরে যেতে চাই। হ্যাঁ, যেতে চাই, কি যোগ্যতা, কোনটা দিয়ে যাবেন? আপনি কি স্টুডেন্ট ভিসা যাবেন নাকি ওয়ার্ক পারমিট ভিসা যাবেন? আপনার যোগ্যতা দেখবো জানতে হবে, আপনার আর্থিক সচ্ছলতা কেমন তা জানতে হবে, আপনি ম্যারিড কিনা আনম্যারিড কিনা, অথবা আপনার বাচ্চা কাছে আছে কিনা, সবই জানতে হবে। তো মানে হাওয়ার পরে আমি তো কখনো মিথ্যা সামনে দেখাই না, আপনি তথ্য না দিলে আমি কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না, আপনি স্পেসিফিক কোনো অ্যান্সার দিতে পারবো না। এই জন্য আমি বলবো, আবারও বলছি, যারা তথ্য দিচ্ছেন কিন্তু জাস্ট স্পেসিফিক তথ্য দিচ্ছেন না, আপনার ডেটা দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে ডাক্তার কিন্তু ভুল করতে পারে। আমি সেই ভুলটা করতে চাই না, আমি কিন্তু আপনার ক্যারিয়ারের ডাক্তার, আপনি আমি আপনার যে গড়ার জন্য কারিগর, তো আমি সেই ক্ষেত্রে কেমন করে আপনাকে বলি যে আপনি যেতে পারবেন? আরেকটা কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসাতেও কিছু বয়স উল্লেখ থাকে, সার্টেন বয়সের পরে অনেক জায়গায় নেয় না, তো সেটাও তো আপনি উল্লেখ করেন, যেতে চান। আমি তো কখনোই কাউকে মিথ্যা স্বপ্ন দেখে না, আমি তো বললাম গত 23 বছর মানুষের স্বপ্ন পূর্ণ কাজ করছি, 23টা বছরে তো আমাকে কেউ কখনো প্রলুব্ধ করেও লোভ দেখিয়েও আমাকে তো কিনতে পারেনি। আমি তো বলছি যে আমাকে 100 কোটি 1000 কোটি কোটি কোটি টাকা আমাকে কেনা যাবে না, 100,000,000,000 টাকা আমাকে কেনা যাবে না, অর্থাৎ যেটা হারাম সেটা থেকে আমি যাব না, কখনো যাইনি। যদি কখনো কেউ মনে করেন কারো দ্বারা এটিএম সে কারো দ্বারা ক্ষতি হয়েছে বা আপনার যা প্রাপ্য সেটা আপনি পাননি, বা আপনি মনে করছেন আপনার থেকে কেউ নিয়ে নিয়েছে ছিনিয়ে নিয়েছে, সেদিন মনে করবেন যে বেঁচে নাই, বেঁচে থাকলে তো হবে না ইনশাআল্লাহ। এটিএম যতদিন আছে, আমি যতদিন বেঁচে আছি, ওইটার সুযোগ নাই। গত 23 বছরে একটা ঘটনা ঘটেনি, বাকি জীবনে ইনশাআল্লাহ ঘটবে না। আমার ঠিকানা, আমার পরিচয়, আমার পূর্ব পরিচয়, যেটা আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ঠিকানা, সব যেখানে দেওয়া, পাসপোর্ট যেখানে দেওয়া, এনআইডি যেখানে দেওয়া, সেই নাম্বারটি আপনাকে দিচ্ছি আমি, এই সৎসাল আছে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা আমার সিগনেচার নাম্বার বা আমার যে নাম্বারটা মূল নাম্বার সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনার প্রত্যেকে রিসেভ করে রাখুন। এই নাম্বারটা শুধু নাম্বার না, এটা জীবন পরিবর্তন, এটা একটা পরিবারের আহার, এটা একটা পরিবারের দারিদ্রতা থেকে সামনের দিকে আগানো, সেই নাম্বারটা দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, যেহেতু আমাকে এটিএম স্যার বলে এই নামেই দেখবেন যে পেজ আছে, এই নামেই দেখবেন যে ইউটিউবে আমার চ্যানেল আছে এটিএম স্যার, একটু সাবস্ক্রাইব করে দেখুন। 01712 80 81 93, আমার বলছে 01712 80 81 93, এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে বেশি ভালো হয়। আমি একটু বলে রাখি একটা হাদিস এবং কোরআনের কিছু ইঙ্গিত আছে এরকম, আল্লাহ তাআলা শুধুমাত্র এই পুরো পৃথিবীকে জমিনকে আল্লাহর দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন। আবার বলি, এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা দিনদার জন্য দিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা সৎ, যারা আল্লাহর কথাগুলো মেনে চলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতো চলছেন, তাদের জন্য পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন, পুরো দুনিয়া দিয়ে দিয়েছেন, দুনিয়া। অর্থাৎ এটা অনেকে মনে করে যে না না, তাহলে যারা ঠিক মতো চলছে না, নামাজ কালাম পড়ছে না, যারা আল্লাহর কথা শুনছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা চলছে না, তাদের কাছে কি টাকা পয়সা নাই? হ্যাঁ আছে। দেখবেন যে তারা একসময় তারা হতাশ থাকে, শান্তিতে নাই, আর পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন শুধুমাত্র এই দিনদার ব্যক্তিদের জন্য। তাদের যতটুকু আছে তাতেই তারা পুরো পৃথিবী এনজয় করে, তারা সুখী আদায় করে। তবে যেন বলবো যে যেখান থেকে আছেন, ওই যে একটা কথা মাথায় রাখবেন, সে বিদেশে যাক, দেশে থাকুক, ব্যবসা করুক আর লেখাপড়া করুক, সততা এমন একটা জিনিস, অনেস্টি নেভার ডাইজ, সততার কোনোদিন মৃত্যু হয় না। স্বাভাবিক কষ্ট হতে পারে, বাট সততার কোনোদিন মৃত্যু হয় না। আই হোপ ইট গট মাই পয়েন্ট।
3: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন শিবু বেগম, তিনি লিখেছেন, স্যার আমি পলিটেকনিক্যাল থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কি আইটিএস করে বিদেশে যেতে পারবো ভালো কোনো দেশে? তিনি আসলে
2: বিস্তারিত লেখেন না, তারপরে তো কম্পিউটার সায়েন্স পড়ছেন এটা বলছেন,
3: জি
2: তাই না? তোমাদের শুভকামনা, কম্পিউটার সায়েন্স পড়ছো কিন্তু একটু আগে আমাকে জানাতে বা একটু আগে আমার সাথে দেখা করতে। এই কম্পিউটার সায়েন্সে যারা পৃথিবীতে একেবারে প্রথম দুই তিন দিনের মধ্যে বা প্রথম এক দুইয়ের মধ্যে কে আছে, আইটি তে কারা ভালো? আপনি অবাক হয়ে যাবেন, চায়নাতে বিনা পয়সায় পড়ার সুযোগ, বিশ্বমানের এডুকেশন, আইটি নিয়ে পড়ার সুযোগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এবং সেখানে এখন এআই এর যে চর্চা চলছে সেটা আমাদের দেশে এখন হয়নি, ওখানে এআই এর একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপ্লিকেশন চলছে, তো সেখানে তুমি পড়তে পারো। তুমি এখানে কোথায় পড়ছো জানি না, বাট তোমার যদি সুযোগ থাকে তাহলে ভালো জায়গায় পড়ো। আমার দেশের কোথাও নিষেধ করা নাই, তুমি যেতে পারবে না, বরং তুমি ওখান থেকে পড়ে এইটা আমাদের দেশে অ্যাপ্লাই করো, দেশ উপকৃত হবে ইনশাল্লাহ। ভালো জায়গা থেকে পড়ো, তুমি তো জানতেই না পৃথিবীর মানে সবচেয়ে আইটিতে যারা ভালো একেবারে মানে প্রথম এক দুইয়ের মধ্যে, যদি আমেরিকা বলো, চায়না বলো, এর চেয়ে বেশি আর কি হতে পারে, এর চেয়ে ভালো কি হতে পারে? তো সেখানে তুমি পড়তে পারছো, চায়নাতে তুমি একদম ফুল ব্রাইট স্কলারশিপ পেতে পারো, লেখাপড়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, তুমি সাথে আরো কিছু স্টাইপেন্ড পেতে পারো, সবকিছু মেরে তোমার জন্য একটা বড় সুযোগ ছিল। এটা তো অনেকেই জানে না, আর তা আরো অবাক হবেন যে কম মানে জিপিএ নিয়ে, 2.5 জিপিএ নিয়ে চায়নাতে স্কলারশিপ পড়তে পারছে, তা স্কলারশিপ যেতে পারছে, তা আবার ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি। এবং ওরা যেটা চায়, ওরা যেটা পড়ায়, দেখবেন যেটা প্রয়োজন না সেটা তারা পড়ায় না, যেটা শুধু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা পড়ায় না তারা। অর্থাৎ ওখান থেকে পড়লে সে কিছু করতে পারবে জীবনে ইনশাল্লাহ, এই সুযোগ তো আছে। অর্থাৎ কয়জন জানতেন বা আজকে যারা আছেন গার্ডিয়ান অনেকে জানি না, বলে স্যার টাকা পয়সা লাগবে, কত লাগবে? আর টাকা পয়সা ছাড়াও তো যাওয়া যায়, সামান্য কিছু খরচ, বিমান ভাড়ার সাথে আরো অল্প কিছু খরচ। একটা ছেলে বা মেয়ের জীবন যদি 2-2.5 লাখ টাকাতে গড়ে দিতে পারে, একটা উন্নত দেশে যেতে পারে, পড়তে পারে, ওখানে কিছু ইনকাম করতে পারে, ওর সাথে ওখানে নিজেকে গড়ে তুলতে পারে, সংসারের অভাব দূর করতে পারে, মাত্র 2-2.5 লাখ টাকা দিয়ে, এটা আমরা কয়জন জানি? আমরা হতাশ করছি। এরপরে জীবনে একবার আসেন, দেখা করুন, জানুন, আপনি কেন হতাশ হচ্ছেন? এবার আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি জানেন মনে হয় এবার মিষ্টির দোকানগুলোতে খা খা করেছিল এইচএসসি পরীক্ষার পরে, রেজাল্টে আমি দেখেছি যে খা খা করেছিল, কে মিষ্টি কিনতে যাবে? ছেলে রেজাল্ট হয়েছে, মেয়ের রেজাল্ট হয়েছে, ভালো হয়নি, আশা করেছিল জিপিএ 5 পাইনি, আশা করেছেন ফোর প্লাস, পেয়েছেন থ্রি এর নিচে, আশা করেছেন ভালো রেজাল্ট করবে, দেখেছে ফেল করেছে, এরকম অনেক হয়েছে। এবার এই যেন মিষ্টির দোকানে খা খাচ্ছিল, অনেকটি ফারার মতো ছিল, অন্য সময় ছিল উপচে পড়া ভিড়, এবার কিনতে যায় নাই, খুব কম, কেন আশানুরূপ রেজাল্ট পায়নি। যে জিপি ফাইভ চেয়েছিল, গোল্ডেন চেয়েছিল, সে হয়তো নর্মাল একটা পেয়েছে, অর্থাৎ তার আশার মতো হয়নি। তো এইরকম সময় আমি একটা গুড নিউজ দিচ্ছি যারা ফেল করেছে তাদের জন্য, যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি, এবং যারা ফেল করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কেমন কথা বলেন, ফেল করেছে তাদের জন্য কিছু গুড নিউজ আছে? হ্যাঁ, যারা ফেল করেছে একটু তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণ অনেকেই জানে না যে মাত্র ম্যাট্রিকের পরে বা দাখিলের পরে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা ম্যাট্রিকের পরে, এই লেভেলের পরে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, প্রকৌশল লেভেল পড়া যায়, ডিপ্লোমা, তিন বছরের ডিপ্লোমা তারা করতে পারছে, তাও বিনা পয়সায় ফ্রি লেখাপড়া, থাকা খাওয়া একেবারে নমিনাল খরচ, থাকা খরচ অনেক কম। সেখানে তারা ফেল করে নিচ্ছে, অর্থাৎ যারা ম্যাট্রিক পাস, মানে যে ইন্টার ফেল করেছে সে ম্যাট্রিক পাস করেছে, তো ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তা উন্নত জায়গায়। এবং তার মজার ব্যাপার হচ্ছে এই তিন বছরের পরে জাস্ট দুই বছর যদি যোগ করে তাহলে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, অনার্স হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না। এবার আরো অবাক করার কথা, একটা মানুষ ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রকৌশল বিদ্যা নিয়ে পড়বে, সেক্ষেত্রে আর্টস থেকে পড়েছে, আর্টস থেকে যাওয়া যাচ্ছে, কমার্স থেকে যাওয়া যাচ্ছে, সায়েন্স থেকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে যাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো আমরা জানতাম না, হতাশ করছি, একবার কি আসা যায় না, আমার সাথে দেখা করা যায় না। আমি আজকে বলবো যারা যারা দেখছেন শুনছেন, সে দেশে থাকতে চান আর বিদেশে যেতে চান, ওই যে বললাম যারা ফেল করেছে তারা আলহামদুলিল্লাহ বলবে এক সময়, যারা ফেল করেছি বলেই এই চিন্তাটা করেছিলাম যে আমাকে চায়নায় যেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, যদি পাস করতে ভালো রেজাল্ট করতে তাহলে এখন যাওয়া হতো না, হয়তো অনার্সে পড়ে যাওয়া বা ইন্টারে পড়ে যাওয়া হতো, তাই তো? এখন যাওয়া হতো না, ম্যাট্রিকের পরে যাওয়া যায় এটা জানতো না। আমি ওই জন্য বললাম মাঝে মাঝে কিছু, আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন ইন্টারের পরে, ইন্টারমিডিয়েট পরে আমাদের সময় তখন ছিল, তো খুব বেশি করে চেষ্টা করলাম হচ্ছে মেডিকেলের জন্য। বাবা বললেন যে দেখো, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তো আমাদের পরিবারে আমার একজন ফুফা, উনি একজন ইঞ্জিনিয়ারিং করেছেন, তো উনিও করেছেন, বাবা ইঞ্জিনিয়ার। বললেন যে আমার বেশ পরিবারে কয়েকজন ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ডাক্তার নাই। তো যেহেতু আমাদের বংশে ডাক্তার ছিল না তখন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন আমার বাবা বলছিলেন যে তুমি ডাক্তারি পড়ো, তোমার একটাই চিন্তা থাকবে যে আমাকে বিবিএস পড়তে হবে, ডাক্তার হতে হবে, যেহেতু আমাদের বেশ কয়েকজন, আমার বাবা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে চলে আসলাম, কোচিং করলাম, তখন মেডিকেল কোচিং করলাম, আর অন্যগুলো কোচিং করলাম না, শুধু মেডিকেলের জন্য। তো অনেক এফোর্ট দিলাম, অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি এখন আলহামদুলিল্লাহ বলি, তখন তো দুঃখের বিষয়, কানাকানি করেছিলাম, আমি চান্স পেলাম না, অল্প কিছু নাম্বারের জন্য চান্স পেলাম না, 1.5 বা 1.7 জন্য হবে, এটার জন্য হলোই না চান্স। যাই হোক, চান্স হলো না যখন, তখন আমার মনে আছে আমি আমার আম্মা দুজন একে অপরের গলা ধরে কান্নাকাটি করেছিলাম দুজনেই। তো তারপরে, কারণ আমার আম্মা আমার জন্য অনেক কিছু করেছেন, কারণ উনি রাত জেগে আমার জন্য থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমি পড়তাম উনি থাকতেন, বসে থাকতেন, পাহাড় দিতেন যে না কি কি লাগবে, এমন ছিলেন মা। তো যাই হোক, আমি যখন চান্স পেলাম না মেডিকেলে, তখন আমার আম্মা উনিও কাঁদলেন, ওনারও মনে কষ্ট হলো, তবে উনি একটা সান্ত্বনা বাক্য বললেন, এমন একটা কথা বললেন, দেখো তুমি এটাতে চান্স পাওনি এই জন্য যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন, এই জন্য তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই নিশ্চয় সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তারি, তো হয় সে বিএসসি করবে অথবা সে কি করবে, এমবিবিএস করবে। তা আমি আমার ভাবতেছিলাম যে কি আসলে হতে পারে, এমবিবিএস এর চাইতে ভালো আর কি হতে পারে, আমার তো মাথায় ধরে না। আমার আম্মা তো বললো তোমার জানা আর ভালো কিছু আছে। ঠিক তার কিছুদিন পরে, কয়েক মাস পরেই আমার কাছে কিছু ভালো কিছু খবর আসলো, দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি আসলো, আইটি নিয়ে পড়ার সুযোগ আসলো, তাও মানে বিশ্বের একটা ভালো জায়গায়, যেখানে আইটি তে পৃথিবীতে অন্যতম ভালো একটা জায়গায় পড়ার সুযোগ আসলো আলহামদুলিল্লাহ। এবং সেইটা সুযোগ আসলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, যেটা বাংলাদেশের পড়া একটা খুব একেবারে স্বপ্নের ব্যাপার ছিল। এমবিবিএস এ তো চান্স পাওয়া যাচ্ছিল, কিন্তু সিএসসি তে চান্স পাওয়া খুব অল্প কয়েকজন, মাত্র 30টার মতো সিট ছিল, মাত্র 30 জন এটার সুযোগ পাবে ঢাকা ভার্সিটিতে। এমবিবিএস এ কত হাজার হাজার চান্স পাবে, কয়েক হাজার, এখন 5,000-এর মতো। তো তখন দেখলাম তাই তো, মাত্র 30 জনের মধ্যে যে সুযোগ আছে সেটা আমি তো ফেললাম দেশের বাইরে আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে যেখান থেকে আছেন, যেটা হয়নি কেন হয়নি জানেন, তার থেকে হয়তো আপনাকে আল্লাহ ভালো কিছু রাখছেন। ওটা হবে কেন? আজকে যারা যারা শুনছেন আমি বলবো একটা শেয়ার করে দেন, যারা আজকে হতাশ, যারা আজকে মনে করছেন গ্যাপ আছে, ইয়ার গ্যাপ আছে, যারা যেতে পারেনি, পড়াশোনায় ম্যাট্রিকের পড়া হয়নি, তাদের সুযোগ আছে ইনশাল্লাহ। অর্থাৎ যোগ্যতা থাকলে তুমি এরপরে যাবে ইনশাল্লাহ, আইএল টেস্ট করেও যেতে পারবে ইনশাল্লাহ, আইএল টেস্ট ছাড়াও যেতে পারবে ইনশাল্লাহ, সেই সুযোগ এখন আছে। আমি এই জন্য বলবো যারা এখন কিনতে পারিনি, বলেছিলাম যে এটিএম এমন একটা জায়গা যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ নিবে না, ইনশাল্লাহ ধরবে না, ছুবে না, সেই প্রতিষ্ঠান করে তুলেছি। আর সেখানকারই আমি কর্ণধার, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712-80-81-93। আপনারা আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কল করুন 01712-80-81-93। আর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আমি চাইবো যে আপনারা পরবর্তী যে প্রশ্নগুলো করবেন সেখানে আপনার একটু স্পেসিফিক আপনার প্রশ্নগুলো করবেন, কিছু তথ্য দিবেন, কি পাস করেছেন আর বয়স কত, বিবাহিত হলে সেটাও জানে, বিবাহ না করলে সেটাও জানে। আর একটা বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসের 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখাবো তাদের ইনশাআল্লাহ।
3: অনেক ধন্যবাদ। তাহলে আজকের বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণে কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি দুইটা প্রশ্ন একসাথে নিব আপনার কাছে, আপনি অলরেডি এটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের তানভীর হোসেন তিনি হচ্ছেন বলেছেন যে স্যার আমি নবম শ্রেণীতে পড়ি, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা এই বিষয়ে। এবং আরো একটা আমি পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে আইফাল ইব্রাহিমের, তিনি লিখেছেন আমি 1994 সালে HSC সাউদিতে ছিলাম, এখন দেশে আমার জন্য কোনো অপশন আছে কিনা, বয়স আগামী জানুয়ারিতে 43 শেষ হবে, কিছু করা যায় কিনা একটু দেখেন স্যার প্লিজ।
2: আচ্ছা, প্রথমে যিনি 9 এ পড়ছে তার কথা একটু বলে রাখি, তুমি ক্লাস 9 এ পড়ছো, তুমি বলেছো তোমার জীবনে তুমি একটু হতাশ, এটা বলেছো। আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে শত্রু, মানুষের শত্রু কে, এটা কে বলতে পারবেন, সিফাত কি বলেন, আপনার কাছে কি মনে হয়?
3: ইচ্ছা শক্তি,
2: এটা তো ঠিক আছে, কিন্তু মানে মানুষের শত্রু কে, শত্রু স্বীকৃত শত্রু এখন কোরআনে আল্লাহ বললেন তোমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। শয়তান কি করেছে জানেন? সে একেবারে তার একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কত ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়, অনেক চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টারই কি মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে কিভাবে গাফেল করা যায়, মানুষকে কিভাবে বিচ্যুত করা যায়। আপনারা অবাক হয়ে যাবেন, এই সমস্ত চ্যাপ্টার যত লেসন আছে, যত বই পুস্তক শয়তান তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে হতাশা। এই শয়তানের প্রথম পাঠশালার, তার বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার, যে চ্যাপ্টারে এসে এইটা হলে আর কোনো কিছু তার দরকার নাই, এই প্রথম অস্ত্র। এই অস্ত্র যদি তার কাজে লাগাতে পারে তাহলে সে দ্বিতীয়, তৃতীয়, 100, 10, 200 বা 1 লক্ষ যে তার অস্ত্র আছে সে কোনটা কাজে লাগাবে, একটাই যথেষ্ট, সেটা হচ্ছে হতাশা। যদি কারোর মধ্যে একটু হতাশা ঢুকাইতে পারে শয়তান, তার শয়তান বলে যে ও নিজে শয়তান হয়ে যাচ্ছে, আমার আর কোন কাজ করতে পারে, অর্থাৎ যাকে হতাশ করা যায়। আপনি দেখবেন এক কয়েকদিন আগে আমার কাছে প্রতিদিন লোক আসে, আজকেও বেশ কিছু লোক ওয়েট করছে, আমি লাইভের পরে ইনশাল্লাহ আবার জয়েন করবো, তাদের সাথে কথা বলবো। তো বলছিলাম যে হতাশা এমন, কয়েকদিন আগে একটা ছেলে আমাকে আমি যখন বললাম তোমার কাছে ফজর হয়েছে, সে বলেছে আমি আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। আমি তোমার কাছে আজকে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম, এক ওয়াক্ত কাজা হতো না। আমি তোমাকে গতকালকে ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম। আমি তার আগের দিন ফজর হয়েছে, বলছেন আমি আগে পাঁচ সপ্তাহ পড়তাম, এক সপ্তাহ জামাত ছাড়া মিস করতাম, জামাত মিস করতাম। আমি তো সপ্তাহ আগের কথা বলছি, আগের কথা বলছি, এখন বর্তমান জিজ্ঞেস করছি। বলছে বর্তমান আমি একটু হতাশ, এই জন্য আমি ভাবছি যেদিন হতাশা কেটে যাবে সেদিন থেকে নামাজ পড়ব। মানে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ পড়ত, সে একসময় মানে দিনের দাওয়াত দিত, সে মসজিদে মসজিদে সে দাওয়াত দিত, বিভিন্ন দেশে সে ঘুরেছে, চিল্লা দিয়েছে। সেই ছেলে বলছে সে এখন নামাজ তো পড়েই না, সে ওয়েট করছে কবে তার হতাশা দূর হবে, তারপর সে নামাজ পড়বে। তার মানে দেখেন, শয়তানের প্রথম যে পাঠশালার প্রথম যে ইয়েটা, বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পাঠ, ওই চ্যাপ্টার সে তার মধ্যে ঢুকাই দিয়েছে। সেটা কি হতাশা? হতাশা কি করলো? যে ছেলের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে, তার জামাত ছুটিয়ে দিল, সে দিনের দাওয়াতে সেটা বন্ধ করে দিল, তার নামাজ বন্ধ করে দিল, সে এখন এক ওয়াক্ত পড়বে। এবং তারপর কি করছে দেখেন, সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে সিনেমা দেখা শুরু করে দিয়েছে, সে ভিডিও গেমস খেলা শুরু করেছে। সে কি করেছিল? তার এমন সব বন্ধুর সাথে মেশা শুরু করলো যে বন্ধুদের প্রত্যেকেই আসলে বেনামাজি। এবং দেখেন, সে যে ছেলেটা একসময় আড্ডাকে ঘেরা করতো, সে এখন আড্ডা দেওয়া শুরু করেছে। অর্থাৎ তার মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হতাশা। কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না। যদি কখনো হতাশা আসে, মনে করেন শয়তান আপনাকে ইনভাইট করছে, শয়তানের ঘরে আপনাকে আমন্ত্রণ দেওয়াচ্ছে, এই জন্য কখনো করবেন না। আর প্রথমে বলি, যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, তরুণ থেকে শুরু করে যত আছেন, বাপ মা থেকে শুরু করে প্রত্যেকে, মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজের চার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ফজর দিন শুরু করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের চার না হয়। আমি বলছি না আপনাকে হুজুর হতে হবে, আমি বলছি না আপনাকে একেবারে আলখিল্লা পড়তে হবে, হ্যাঁ জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, তা বলছি। আপনি যে পোশাক আছে সেই পোশাকে নামাজ পড়বে। আপনি গেঞ্জি পরে আসছেন, টি শার্ট পরে, তাতে নামাজ হবে ইনশা। আপনি শার্ট প্যান্ট পরেছেন, তাতে নামাজ হবে। আপনি স্যুট টাই পরেছেন, তাতেই নামাজ হবে ইনশা। যে অবস্থায় যে চাকরি করছেন সেখানে নামাজ হবে ইনশা। পাঁচক নামাজ যেন চার না হয়, তাহলে নামাজ আপনার হতাশা থেকে দূরে রাখবে। আবার বলি, ফজর দিয়ে দিন শুরু করেন, পাঁচক নামাজ যেন চার না হয়, ফজর পরে ঘুমাবেন না। আমাকে বলে, স্যার আমি তো আমি আল্লাহকে চাই এতবার বলি, কিন্তু আল্লাহ আমাকে তো রিজিক দেন না, আল্লাহ আমাকে তো আমার দিকে তাকান না, আমি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার তো হয় না কিছু। আমি কেন হবে? তার ফজর পড়ছে, বলছে স্যার পড়ি নাই। তুমি ফজর যখন আল্লাহ রিজিক বন্টন তখন ঘুমাই আছো, আল্লাহ যখন রিজিক বন্টন করছে তুমি তখন ঘুমাই আছো, ঘুমাই থাকার পরে যখন রিজিকটা বন্টন শেষ হয়ে তখন তুমি উঠছো। আমি এই জন্য বলি মাঝে মাঝে যে ফজর জন্য না, আর অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার কাছে, অন্য ধর্মে যারা আছে তারাও যেন দিনটা যেন তার আগে উঠতে না পারে। দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে, অলস্য থেকে পরিহার করো। ইংলিশে তুখর হও, তোমার জীবনের বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। আর যে নাইনে পড়ছো তোমাকে এখন বলবো, এখন থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ডে হোক না করো, সে লেখাপড়া করেছে আর না করেছে আমি জানি না, তাকে আমি বললাম তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো। কিভাবে জানেন? যদি এটিএমস এটিএম থেকে যদি কেউ আইএলস করে, যদি সে দুর্বল থাকে, সে জিরো থেকে শুরু করবে, আর মোটামুটি লিখতে পড়তে পারে, সে লেভেল ওয়ান টু করবে। লেভেল ওয়ান টু করলো, আইএলস করলো, আইএলস এ যতজন 7 পাবে এটিএম থেকে আইএলস করে, ততজনকে আমি চাকরি দিব ইনশাল্লাহ। আমার সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, ঢাকার একটা প্রতিষ্ঠানে, ঢাকার মধ্যখানে অবস্থিত সে একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার 13 স্টেটের সাথে কাজ করছে, 13 রাজ্যের সাথে কাজ করছে, একটা কল সেন্টার। সেখানে আমাকে অফার দেওয়া হয়েছে, একটা বিটুবি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এটিএম এর সাথে তাদের, যে স্যার যতজন এটিএম থেকে আইএলস করে, যতজন 7 পাবে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড দে আর ফ্রম, ততজনকে চাকরি দেওয়া হবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস অফ দ্য রেস, ততজনকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বলে রাখি, যদি 7.5 পাই তাহলে আমি এটিএম সে চাকরি দিতাম, 7 পেলে ওইখানে চাকরি দেবো ইনশাল্লাহ। তা তুমি কেন বেকার থাকবে? তোমার বেকারত্বকে জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আরেকটা কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএম থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে ঘরে বসে একটা ছেলে ক্লাস সেভেন এইট পাস করা বা কোনো মতো ইন্টার পাস করেছে বা কিছু পাস করেনি, স্কুলে যায়নি, সেও ইনশাল্লাহ এখানে লাখ টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসাথে খুঁজে পেতে হারিকেন দিয়ে খোঁজা লাগবে, ক্লাস লাইন দিয়ে খোঁজা লাগবে, যদি আমার কাছে কোনো মেনে চলে। কথা বললাম আপনি হয়তো বিশ্বাস করছেন যাই না, যদি কেউ মেনে চলে একসাথে টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে দেশে কোন বেকার আছে কিনা, ইনশাল্লাহ সেদিন আসবে। ভুলে গেছিলাম আমি একটু বলে রাখি, বয়স তো 43 হয়ে গেছে ওনার, তাই না? আপনি বলতে পারেন এই বয়সে আর কি থাকে? আমি এর আগে কিন্তু এই ঘটনাটা বলেছিলাম যে কেউ কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম কি জানেন 40, বুঝছেন? অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 40, কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 50, এটা ডিবেট আছে। তবে এইটা কেন বললাম, মানুষের জীবনের প্রকৃত জীবন শুরু হয় তো 40 এর পর থেকে, 40 এর আগে সে এস্টাবলিশ হতে পারে না ওইভাবে। দেখবেন যে তার স্ট্রাগল থাকে, তার লেখাপড়া করতে হয়, তাকে চাকরির জন্য ঘুরতে হয়, প্রমোশনের জন্য ঘুরতে হয়। হ্যাঁ, 40 এর আগে বড় পদ পাওয়া যায় না সাধারণত। আর যদি আমার আল্লাহ আমার একটা বিশেষ ভাগ্যবান আমি করেছেন আমাকে, আমি মানে 30 এর আগেই আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, তখন আমার বয়স 28 বা 29 বছর, দায়িত্ব পেলাম একটা বড় প্রতিষ্ঠানের তাও প্রধান কর্মকর্তা পদ, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, ওই যে বললাম প্রকৃত জীবন শুরু হয় হচ্ছে 40 থেকে। 40 এর মধ্যে একটা মানুষ তার একটা জায়গায়, আপনি দেখেন বিসিএস করা, তারা বড় পদ কখন পায়? ইয়াং বয়স পায় না, কিন্তু তারা কখন পায়? একটা পরিণত বয়সে তাকে পায়। এবং দেখবেন যারা বড় পদে যাচ্ছে যখন 40 এর পরে, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন 40 এর পরে। আচ্ছা, একটা মানুষ ভালো ব্যবসা করছে, ব্যবসায়ী কিন্তু হ্যাঁ হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এস্টাবলিশ হয় বা বড় রূপ দেয় তার দেখুন 40 এর পরে হয়। ঠিক আছে, এখন ধরেন কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে হোক, দেখবেন যে একদম ঠিক যে সেলস পর্যায় থেকে দেখেন, একদম এসআর থেকে শুরু করে টেরিটরি সেলস থেকে শুরু করে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে বা একদম বড় প্রতিষ্ঠানের ওই জিএম পর্যন্ত দেখবেন যে 40 আগে হচ্ছেন। তার ওনার বয়স 43, এখন ওদের বলতে পারেন যে শ্রতিগর্ভ ছিলাম, আসছি কিন্তু বাড়িতে টাকা পয়সা যাচ্ছিল, সব শেষ হয়ে গেছে। মাথায় রাখবেন আমি এর আগে বলেছিলাম বাস পাখির একটা গল্প করেছিলাম, বাসপাকে আমি সংক্ষেপে একটু বলছি, বাসপাকে তার জীবনের কিন্তু 40 এর পরে তার একটা বিশেষ পরীক্ষা হয়, তার যে সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে তার নখ থাবা, যেটা দিয়ে সে শিকার করে, সেইটা কিন্তু আস্তে আস্তে 40 এর আগে একটু ইয়ে হতে থাকে, 35 এর পর নষ্ট হয়, 40টা অকেজে হয়ে যায়। 40 এর পরে তার একটা বিশেষ যুদ্ধ হয় তার, সে একটা উঁচু পাহাড়ে বা পর্বতে যে এমন জায়গায় যায় যেখানে তাকে অন্য শিকারী শিকার করতে পারবে না, সেখানে যে সে ওয়েট করে এবং সে নতুন করে তার সমস্ত পালকগুলো, আগে সে কি করে সব পালকগুলো সে খুলে ফেলে, যে সেগুলো আর কাজ করছে না, নখ সে ওখানে ওই পাথরে আঘাত করে করে সব নখ উঠাই ফেলে, ঠোঁট তার নরম হয়ে যায়, সে কিন্তু ছোট কাজ করতে পারে, ভেঙে যায়, সেই ছোটটাকে আবার সে সম্পূর্ণ উঠাই ফেলে পাথরে ঠুকরে ঠুকরে। এবার তারপরে সে মাত্র 5 থেকে 6 মাস পরে, তখন সে এই সময়টা তার জীবনে একটা সবচেয়ে কষ্ট হয়ে যায়, এত কষ্টের জীবন তার আর কখনো হয়নি, যে বাসপাখি কখনো পোকামাকড় খেত না সেটা খায়, যে লতা পাতা খেত না সেই লতা পাতা খেয়ে থাকে, ওই সময় বৃষ্টির পানিতে যা পায় সে পানিতে খায়, এইভাবে করে তার কোনো মতো জীবনটা পালন করে। এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35 থেকে 40 বছরের নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70 থেকে 80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে একটা বাস পাখি, অনেকে জানে না কিন্তু তাদের এত বছর পর্যন্ত বাঁচে। এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, ওই 40 বছর পরে অনেকে মারা যায় যারা 40 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে পারে, 6 মাসের বা 5 মাসের তার আবার পরবর্তী 40 বছর বেঁচে থাকে। এই জন্য বলবো আপনার 43 বছর বয়স, আপনি কি জানেন আপনি 14 বছর ছিলেন, ঠিক আছে, কিন্তু ওখানে টাকা পয়সা নাই বলবে চলে, খুব অল্প টাকা ইনকাম করে। আমি সৌদি আরবে গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি দেখেছি মানে শ্রমিকরা কি করে। আমার সৌভাগ্য হয়েছে এসব দেশে যাওয়ার, আলহামদুলিল্লাহ। আমি একাধিকবার সৌদি আরবে গেছি, তো আমি দেখেছি যে কত কষ্ট করে তার কত রোদের মধ্যে। আমি দেখি যে একটা পলিথিন এর একটা ব্যাগ নিয়ে, বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখি যে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যে পানি খাচ্ছি, জুস খাচ্ছি, সেগুলা ওই বোতল গুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা, তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়িয়ে আছে। কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি মক্কা থেকে, দেখি দাঁড়িয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে আমার দেশের ছেলে ভাই বোন ভাইরা। তাদেরকে জিজ্ঞেস করলাম কত পায়, একজন বলল যে তার বাড়ি চাঁদপুরে, এবার সে ওখানে পায় হলো 400 রিয়াল পায়। হিসাব করে দেখলাম আমাদের দেশে টাকা প্রায় 12,000 টাকা। এই 12,000 টাকা চাকরি করছেন এখানে, স্যার কি করব, এর সাথে থাকা আর খাওয়ার ফ্রি দিচ্ছে, 12,000 থেকে 2,000 খরচ করি আর 10,000 পাঠাই, আমি এইটার জন্য কত খরচ করে আসছেন। তখন যখন বলল যে 5-6 লাখ টাকা খরচ করে আসছে ওখানে, কেউ 7 লাখ টাকা খরচ করে আসছে, তাহলে যে টাকা খরচ করে আসছেন তাই তো উঠবে না সারা জীবন। আপনি যেখানে আছেন যেটুকু টাইম আপনি আছেন কয়েক বছর, এই বছর এতদিনে তো আপনার ই হবে না, টাকা উঠবে না। কারণ 12,000 টাকা যদি প্রতি মাসে পাই, 1 বছরে 1.5 লাখ টাকা হয়, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন। তো তখন বললো স্যার আসলে ভুল করে ফেলছে, আসলে বুঝিনি। এই জন্য বলবো যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনার দূরত্ব হচ্ছে ইউরোপে যাওয়ার সুযোগ আছে আপনার। এখন ইউরোপে তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কাজের ভিসা হচ্ছে, সুযোগ তো আছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা দেশে এশিয়ার একটা দেশ লাওসে অল্প টাকায় চলে যাচ্ছে, এবার সেখানে ভালো বেতন চাকরি। সৌদি আরবে যা ইনকাম করছে এক মাসে তার কত গুণ, 5-6 গুণ ইনকাম করার সুযোগ আছে। ওই যে বললাম 12,000 টাকা, 12,000 কে 5 গুণ করলে কত হয়, প্রায় 60,000-70,000-80,000 টাকা ইনকাম করা শুরু করছে, অল্প টাকা যেতে পারছে, এটা অনেকে যথেষ্টই জানে না। এছাড়া বললো তো আপনার জীবনে আরো সুন্দর কিছু করার সুযোগ আছে, বাকি জীবনটা নষ্ট করবেন না। আপনার উপর ডিপেন্ড করছে আপনার সন্তান, আপনার পরিবার, ভাই বোন অনেকে, তো সুযোগ তো আছে। একটা জায়গাতে করেছি যেখানে আপন ভাই বোন বিশ্বাস করার কতটুকু যায় না, এখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ তো নিবে না, তো ইনশাল্লাহ আপনার টাকা হারানোর তো ভয় নেই, তো সেই জায়গাটা তো আছে। কারণ আপনি দেখেন এদেশে এত প্রতারণা, এত এজেন্সি আছে, এত চক্র আছে বিদেশে পাঠানোর নামে, তারা টাকা নিয়ে নিচ্ছে, হবে কিনা তা দেখছে না, তার টাকা নিয়ে সর্বশান্ত করছে মানুষকে, এর মাঝখানে একটুকু সততা তো আছে তা এটিএমস। আমি বলবো যে কালকে চলে আসুন, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্র মহিলা আসছেন 14 বছর পরে, উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে আমি এটিএম স্যার সাথে একদিন দেখা করবো। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন নিয়ে আসছেন, তখন ছেলেটা নাকি ছোট ছিল, ওনার স্যার তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল, আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে। এতদিন ভাবছি যে একদিন যাবো এটিএম স্যারের কাছে, আমার তো কিছু নাই, আমার সন্তানটা মানুষ। এই 14 বছর আপনি করবেন না, এত দেরি করবেন না, অর্থাৎ উনি যে আগে আসছে উনি নিজেই কিছু করতে পারবেন, উনি নিজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন, ওনার ছেলের জন্য ওয়েট করতে হতো না। 14 বছর অনেক কিছু হতো, হালাল ভাবে সচ্ছল হতো, ধনী হতো। আমি মাঝে মাঝে বলি, ইফ ইউ আর বর্ন পুয়র দ্যাটস নট এ মিস্টেক, দ্যাটস নট ইট অ্যাট অল ইওর প্রবলেম, বাট ডোন্ট ডাই পুয়র, ইফ ইউ আর বর্ন পুয়র দ্যাটস নট ইট অ্যাট অল এ ক্রাইম অর মিস্টেক অর সামথিং রং, বাট ডোন্ট ডাই পুয়র। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অপার সম্ভাবনা দিয়েছেন, হাত পা সব দিয়েছেন, গরিব হয়ে মৃত্যুবরণ করবো না।
3: অনেক ধন্যবাদ স্যার, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমি জানি না আসলে সবগুলো প্রশ্ন করতে হয়তো আজকে সম্ভব হবে না, তারপর আমি একটা প্রশ্ন আপনার কাছে পর্যায়ে এসে করতে চাই। সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখেছিলেন, এম এ আজাদ তালুকদার লিখেছিলেন, আমি বিসিএস পাস, আমার বয়স 47 বছর, প্রাইভেট কার চালাতে পারি, সরাসরি কোম্পানি সার্বিয়াতে ফুড ডেলিভারি কাম ড্রাইভার কাজের ভিসা করে দিতে পারবেন কিনা জানাবেন? এবং আরেকটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে পড়তে চাই, যেহেতু একেবারে শেষের দিকে আমরা, এটা লিখেছিলেন আমাদের মিকাইল, এমবি মিকাইল, তিনি হচ্ছেন লিখেছেন, স্যার আমার বয়স 43 বছর 6 মাস, আমি সেনাবাহিনীতে জব করেছি, আমি কি এই বয়সে যেতে পারবো সার্বিয়াতে, স্যার একটু জানাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: ধন্যবাদ দুজনেই মোটামুটি সিনিয়র, তবে একজন বলেছেন ওটা মানে বিএসএস হবে, হয়তো হবে বিসিএস তো হবে না, ওটা মনে হয় প্রথমটা যেটা ওটা মনে হয় বিএসএস হবে বা বিএসএস হবে, হতে পারে বিএসএস ডিগ্রি হতে পারে, তো অনার্স হতে পারে, বিএসএস হ্যাঁ বিএসএস, তো তাতে চলে সুযোগ আছে। আমি জাস্ট একটু দেখাই, যদি অনার্স হয় তাহলে কেমন সুযোগ আছে, আর না হলে কেমন সুযোগ আছে একটু দেখাই। আমি দেখার চেষ্টা করছি, এই মাস তো গত মাসে একটু বলি, গত দেখুন কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটিএমসির মাধ্যমে, আলহামদুলিল্লাহ হালাল ভাবে বৈধ ভাবে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। গত মাসের একটা ঘটনা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে, দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় একটা ভিসা, জি এটা হচ্ছে রাবেয়া সরকার একটা ভিসা দেখাচ্ছি, উনি অনার্স পাস এবং ঠিক যিনি বললেন যে বিএসএস বা বিএসএস অনার্স করেছেন তার জন্য এরকম একটা সুযোগ আছে, উনি ডেনমার্কের ভিসা, এটা ডেনমার্কের ভিসা, গত মাসে 2 তারিখে ফ্লাই করেছিল ডেনমার্কে, আচ্ছা এটা হলো তার ভিসা। এই ভদ্র মহিলা একদিন আসলেন আমার কাছে, এসে আমাকে বললেন, স্যার আমি তো অনার্স পাস করেছি, আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি একা যাবো না। আমি কেন? আমি আমার আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে চাই এবং সেই সঙ্গে সঙ্গে আমার আমার হাজবেন্ডকে নিয়ে যেতে, অর্থাৎ হাজবেন্ড নিতে চাই, তার দুই বাচ্চা আছে, দুটো মেয়ে, তাদেরকে নিতে চাই এবং সে যেতে চাই একসাথে। স্যার এটা কি সম্ভব? একজনের যোগ্যতা আমার যোগ্যতা, মানে ওনার হাজবেন্ডের তেমন যোগ্যতা নাই, বাচ্চারা তো ছোটই, কিন্তু একজনের যোগ্যতায় এই 4 জন যেতে পারবে কিনা, এটা তার প্রশ্ন ছিল। আমি বলেছিলাম যে আপনি অনার্স কিনা, বলছি স্যার অনার্স, তাহলে শুধু আইএলটিএস করেন, আইএলটিএস করেন এটিএমসে, আপনি জানেন মনে হয় এটিএমসে তারা আইএলটিএস করে, তাদের জন্য যদি একবার কখনো আইএলটিএস স্কোরটা না আসে, মানে 6.5 দরকার ছিল, 6.5 যদি একবার না হয় তার দ্বিতীয়বার ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বা স্পোকেন রাইটিং পড়েছে তার ফ্লুয়েন্সি আসে নাই, একবার করেছে কোর্স, দুইবার করেছে কিন্তু ফ্লুয়েন্সি আসে না, আবার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে, একই করেছে, অনলাইন থেকে অফলাইন করা যায়, অফলাইন থেকে অনলাইনে করা যায়, সবকিছু সুযোগ আছে, আচ্ছা গ্যাপ দিয়ে আবার শুরু করা যায়, সবকিছু সুযোগ আছে, এই জন্য এত ভালো রেজাল্ট আসছে। আপনি জানেন এখান থেকে 99 পেয়েছে, 8.5 পেয়েছে, 8 পেয়েছে, 7+ পেয়েছে, এত বেশি এত ভালো রেজাল্ট বাংলাদেশে কোথাও করেছে কিনা জানি না, এটিএমস যত স্কোর করেছে। এখন বলছি এই ভদ্র মহিলা উনি করলেন, সম্ভবত 3 মাসের জায়গায় 6 মাস লেগেছিল তার আইএলটিএসে 6.5 পেতে, তারপরে আমাকে বললেন স্যার 6.5 তো চলে আসলো এটিএম সে করে, এখন আমি কিভাবে যেতে পারি? তখন তার ভিসাটা প্রসেস করলো আমরা তার পরিবার সহ, আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের 2 তারিখে তারা ফ্লাই করেছে, এটা তার ভিসা, ডেনমার্কের ভিসা, তার সাথে গেলেন হচ্ছে এই দেখেন তার বড় মেয়ে, ছোট বাচ্চা, তার কোনো যোগ্যতা নাই, তার ভিসা হলো ডেনমার্কের, এবার তার ছোট মেয়ে দেখাচ্ছে তার ভিসা হলো একই সাথে, দেখেন এটা আরেকটা ভিসা, তার হলো তার হাজবেন্ড, এটা দেখেন সব ডেনমার্কের ভিসা হলো, যোগ্যতা ছিল একজনের, এখান থেকে করলাম আইএলটিএস করলাম, এখানে সুযোগ দিলাম 6.5 না আসা পর্যন্ত করার, এখান থেকে ভিসা প্রসেস করা হলো, ভিসা না হলো কিছুই না, এখান থেকে তারা ফ্লাই মানে এই করলো সবকিছু করে ভিসা নিয়ে 4 জনের ভিসা একসঙ্গে গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে, আলহামদুলিল্লাহ বলি, শুধু স্বপ্ন দেখেন না বাস্তব দেখালাম, বাস্তব প্রমাণ, আপনি দেখেন অনেক ভিসা হচ্ছে, এবার সাইপ্রাসের ভিসা, ইউরোপের সাইপ্রাসের ভিসা অনেক হয়েছে, অনেক ভিসা হয়েছে, আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছি, কিছু কিছু পোস্ট দিই নাই, তারা বলেছিল স্যার কিছু তাদের সামাজিক বা কোনো কিছু সমস্যা আছে তাদের জন্য তো নিষেধ করেছিল দিই নাই, তো অনেক ভিসা, এবার একটা ভিসাও রিজেক্ট হয়নি ডেনমার্কের, একটা ভিসাও রিজেক্ট হয়নি এটিএমস এর তরফ থেকে করা হয়েছিল সাইপ্রাসের, একটা ভিসাও রিজেক্ট হয়নি যেটা হলো ইউকের জন্য, লন্ডনের জন্য, এবার এখন আর একটা গুড নিউজ দিচ্ছে, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে প্রায় 98-99% প্রায় সব যোগ্যতা থাকলে ভিসা, আইএলটিএস হলে ভিসা হচ্ছে, আমরা এই আইএলটিএস করাচ্ছি তারপরে ভিসা, আপনারা অবাক হয়ে যাবেন, নেদারল্যান্ডসে একসাথে হাজবেন্ড ওয়াইফ যেতে পারছে একজনের যোগ্যতা, জাস্ট ইন্টার পাস থাকলে যাওয়া যাচ্ছে, অনার্স থাকলেও যাওয়া যাচ্ছে, ইন্টার পাস থাকলেও হাজবেন্ডের যদি যোগ্যতা থাকে তার ওয়াইফ যেতে পারছে, বাচ্চা কাছে যেতে পারছে, ওয়াইফের যোগ্যতা থাকলে হাজবেন্ড বাচ্চা কাছে যেতে পারছে। এরকম যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বিবাহিত হও তোমার জন্য গুড নিউজ আছে, না হলেও গুড নিউজ আছে, কিছুদিন আগে একটা ছেলে আসলো, ও আমাকে বললো স্যার আমি ইউরোপে যেতে চাই, কিন্তু আমি হচ্ছে এইট পাস, বেশ কিছুদিনের কথা বলছি, ও এইট পাস, তত সুযোগ না, মিথ্যা সময় দেখাই না, একটা সুযোগ আছে ওয়ার্ক পারমিটে যাওয়ার, কিন্তু যদি তুমি যেতে চাও পুরো পরিবার নিয়ে, সেটার জন্য তোমাকে এই করতে হবে, একটা বুদ্ধি ওকে শেখালো, তুমি এক কাজ করো, তুমি লেখাপড়া তেমন করো নি, একটা ভালো বিয়ে করো, কেমন বিয়ে স্যার, আমি অনার্স পাস দেখে রেখে বিয়ে করো, এবং স্যার এটা কি আসবে, আমার যে হ্যাঁ আসবে, আমি এইট পাস, আমাকে অনার্স পাস করে মেয়ে বিয়ে করবে, হ্যাঁ করবে, আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি গায়ের রং না দেখে যোগ্যতা রং দেখো, তাই করেছে, ও অনার্স পাস একটা বিয়ে বিয়ে করে আসছে, স্যার আমার পরিবারের ভাবে, হ্যাঁ পারিবারিক ভাবে হয়েছে, তাকে আয়েস করতে বললাম, আয়েস করলে তুমি যেতে পারবে ইনশাল্লাহ। একদিন আমাকে জানলো, স্যার আমার স্ত্রী তো আসলে সন্তান সম্ভাবনা, সি ইজ এক্সপেক্টিং, তাই বললাম ঠিক আছে তাহলে বাচ্চা হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ যাবে, একসাথে যাবে ইনশাল্লাহ, স্যার একসাথে বাচ্চা নিয়ে, আমি বাচ্চা নিয়ে যাবে ইনশাল্লাহ। মজার ব্যাপার দেখেন, এগুলো এগুলো বাস্তব, আমি দেখালাম যেটা, এরকম অনেক ঘটনা ঘটছে, মানে প্রতিদিন কোনো কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে, আলহামদুলিল্লাহ এই স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক আরেকজনের কথা বললো, যার বয়স 43-44 হয়ে গেছে, 44 মনে হয়, তার জন্য বলবো হ্যাঁ এখন 45-46 পর্যন্ত যাওয়া যাচ্ছে ওয়ার্ক ভিসায় ইউরোপে। আপনি অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশ, তার মধ্যে সাইপ্রাসে ভিসা হচ্ছে, অনেক ভিসা, সাইপ্রাস যেমন স্টুডেন্ট ভিসা হয় তেমনি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি জানেন, অবাক হয়ে যাবেন, পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, ফিনল্যান্ডে নিজেদেরই ক্রাইসিস আছে, জব ক্রাইসিস, বাট তারা ভিসা ওয়ার্ক ভিসা ওখান থেকে ইস্যু করছে, তাই না? দেন আমাদের দেশে দেখেন, আমাদের দেশে বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে, অথচ আমাদের দেশে বেশ কিছু দেশ থেকে, যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, আফ্রিকা থেকে, তারা কিন্তু এখানে কাজ করে, আমার নিজের দেশেই কিন্তু বেকার, বাট বাইরের থেকে তারা কিন্তু এসে ওয়ার্ক করছে। ঠিক তেমনি ফিনল্যান্ডে ওদের নিজেদেরই কিন্তু আসলে বেকার আছে, বাট আমাদের দেশ থেকে তারা, বা বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে, এই সুযোগগুলো কিন্তু আছে, অনেক নিজেদেরই ক্রাইসিস আছে, জব

0: ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, একেবারেই মানে সময় একেবারেই নেই, বিদায় নিতে হবে। যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলেন অল্প করে।
1: শেষ হলো, শেষ হইল না, শেষ সাঙ্গ করি মনে হবে, মনে হবে এখানে শেষ, কিন্তু শেষ হইল না। আসলে অনেক কিছু বলার ছিল, তারপরেও হলো না। আমি এটুকু বলবো, আমার কাছে দেখা করার সুযোগ আছে প্রতিদিন, বিনিময়ে আমি কিছুই দিই না। গত 23 বছর কারোর কাছ থেকে কে বলতে পারবে না তাকে পরামর্শ দেওয়ার জন্য কোন টাকা পয়সা কখন নিয়েছি, বাকি জীবন নিতে চাই না। বা তার আগে বলবো, আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আগামীকালকে আসুন, পরশু দিনের জন্য অপেক্ষা করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আবারও, তবে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, অনেক সময় আমার ব্যক্তিগত নাম্বার অনেকে পান না, আমি পরে আবার আনসার করার সুযোগ পাই তখন করি। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছে, যিনি এটিএম স্যার একজন কর্মকর্তা, 01318-222-647, আর বলছি 01318-222-647, আর একজন কর্মকর্তা নাম্বার দিচ্ছি, ভিসা নিয়ে যার কাজ করছেন, ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা পুরো পরিবার নিয়ে ভিসার জন্য, 01318-222-633, আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি, যেটা আমার সাথে আছে প্রায় 2 যুগ, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93, আমার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712-80-81-93। আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন অথবা ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুসলিম দিকে বলবো, কোনোভাবেই যেন 5 ওয়াক্ত নামাজ চার না হয়, প্রত্যেক ফরজের পরে, ফরজ নামাজের পরে এক আয়াতুল কুরসি পড়ুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, রাতে সূরা মুলক পাঠ করে ঘুমান, আপনার জীবন আগের চেয়ে সুন্দর যাবে। আর যদি তাহাজ্জুদ নামাজ কেউ না পড়ে থাকেন, অভ্যাস করুন, এটা আপনার জীবনকে একটা নতুন জীবন দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা এফএম 90.4, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
0: অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন এটিএম স্যার মানে এটিএম মাহমুদ স্যার। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে আজকে জেনে নিলাম। দর্শক, তবে আজকে এই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা। আপনি অবশ্যই আমাদের এই পেজ থেকে আয়োজনগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো কিন্তু শেয়ার করতে পারেন বেশি করে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা FM
3: 90.4। হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
7: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
8: ঢাকা FM 90.4 app, just download, install and enjoy.
9: 93.4. আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
10: এই লন।

0: বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জমা আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

আজ মিথ্যে মম চিত্তে কে যেন আছে, মেঘের পালক চাঁদের নলুক কাগজের খেয়া ভাস।

0: কাগজের খেয়া ভাসছে।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে যাবো কে কইছে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: ঢাকা FM 90.4
1: সারা দেশে
2: সবার সাথে।